0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ রবিবার, 15ই ভাদ্র, 16ই রবিউল আউয়াল, 30শে আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। গুম খুনের শিকার এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের চাকরি নিয়োগপত্র হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয় ব্যক্ত। রাজধানীর যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে তারেক রহমানের নির্দেশনা। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। দেশের সারের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানালেন কৃষিমন্ত্রী। মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার বললেন আইনমন্ত্রী। কিয়েভে অস্ত্র গুদামে রুশ ড্রোন হামলায় কমপক্ষে 37 জন নিহত। এবং ডারউইনে টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে এখন ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করছে বাংলাদেশ হাই পারফরমেন্স একাদশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে গুম খুনের শিকার পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের 74 জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুম খুনের শিকার এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত 74 পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়োগপত্র পেয়ে সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানান।
4: সেই জীবনটা হয়তো আমরা পাবো না, কিন্তু এই জীবনটা করার জন্য যারা দায়ী তাদের হয়তো বিচারটা হবে, আমরা সেই বিচারটা দেখতে পাবো।
5: আমরা আসলে অনিশ্চিতভাবে ছিলাম যে কি করব কি করব না, তো আমাদেরকে সুন্দর একটি চাকরির সুযোগ করে দেওয়ার জন্য আমি বর্তমান সরকার সহ তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।
6: প্রধানমন্ত্রী কিছুটা আবেগতাড়িত কণ্ঠে বলেন, এই ধরনের অনুষ্ঠান কষ্ট বয়ে আনে, তবে যাদের স্মরণ করা হচ্ছে সেই মানুষগুলোর আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে।
7: দেশের জন্য বা এই দেশের মানুষের জন্য যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, দেশ এবং জাতিকে ঘিরে যে লক্ষ্য উদ্দেশ্য ছিল ওই মানুষগুলো, সেই লক্ষ্য বা উদ্দেশ্য যাতে সরকার বাস্তবায়ন করতে পারে বা সেই আত্মত্যাগকারী যে মানুষগুলো তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য উৎসাহনীয় উদ্দীপনা নিয়ে সরকার কাজ করছে।
6: বিভিন্ন বাস্তবতার কারণে সময় মতো প্রত্যাশা অনুযায়ী অনেক কিছু বাস্তবায়ন করা সম্ভব না হলেও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে কোনো পরিস্থিতিতে সরকার পিছিয়ে আসবে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
7: গণতান্ত্রিক এমন মানুষ যারা বিভিন্ন ভাবে হারিয়ে গিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন ভাবে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল এই সরকার বদ্ধপরিকর সেই আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়ন করতে। আমরা আপনাদের সাথে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকব।
6: তারেক রহমান বলেন, সবার সহযোগিতা আছে বলেই সরকার পূর্ণ উদ্যমে কাজ করে যাচ্ছে। টেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তাদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতি বছর 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে বিশ্ব মঞ্চে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে তাগিদ দেয়া। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজ রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজ রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেনু

0: বলেছেন বর্তমান সরকার গুম খুন অত্যাচার ও নির্যাতন মুক্ত দেশ করতে কাজ করছে। ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থা আরও আধুনিক ও দ্রুত হবে। এই লক্ষ্যে একটি অ্যাপ ডেভেলপমেন্টের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটকে প্রয়োজনীয় সুপারিশ সহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়। এছাড়া ঢাকা গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ, কারওয়ান বাজারের কাঁচা বাজার গাবতলিতে স্থানান্তর এবং সচিবালয়ের চারপাশে যানজট নিরসনে বিকল্প পার্কিং ব্যবস্থা নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। ঢাকা শহরে অটো রিক্সা চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে একটি পৃথক নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কারের পরিমাণ পুনর্নির্ধারণ করে সর্বোচ্চ 2 লাখ টাকা ঘোষণা করেছেন। তিনি গতকাল রাজধানীর রাজারবাগে পুলিশ হেডকোয়ার্টার্সের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন।
1: অস্ত্র পুনরুদ্ধারের জন্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা বিশেষ একটা ইউনিট গঠন করেছি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা ইতিমধ্যে কাজে নেমে গিয়েছে। আরও জোরদার করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। আমরা সময়সীমা বেঁধে দিয়েছি যে সমস্ত কর্মকর্তা এই চাঁদাবাজ সন্ত্রাসী এবং মাদক নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে পারবে না এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
0: কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, দেশে পর্যাপ্ত সারের মজুত রয়েছে। কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের মোট চাহিদার চেয়ে 15 লাখ টন বেশি সার আমদানি করা হয়েছে, কাজেই ঘাটতির কোনো সম্ভাবনা নেই। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মক্কা চুক্তির সব দিক বিবেচনা করে সরকার এই চুক্তিতে যোগ দেবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, ভারত তার পররাষ্ট্র নীতি অনুযায়ী কাজ করবে আর বাংলাদেশ তার নিজস্ব নীতি অনুসরণ করবে। এদিকে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতার জোরদারের লক্ষ্যে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা প্যাক্ট নামে যে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে তাতে যোগদান করা গেলে সামরিক ক্ষমতার সক্ষমতার পাশাপাশি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে বলে মনে করেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক ও নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদ। বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মক্কা প্যাক্টে যোগদানের কৌশলগত নানা দিক তুলে ধরেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: আমেরিকান নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর আদলে গড়া মক্কা প্যাক্টে মিশর ও মালয়েশিয়া সহ আরো বেশ কয়েকটি দেশের যোগদানের বিষয়টি আলোচিত হচ্ছে। সেই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের নামও। এমন বাস্তবতায় এই জোটে যোগদানের বিষয়ে আমন্ত্রণ পেলে বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান।
3: আমরা এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচক ভাবে বিবেচনা করব।
2: চলমান বৈশ্বিক ভূ রাজনীতিতে চলছে নানা মেরুকরণ। এমন বাস্তবতায় মক্কা প্যাক্টে যোগদানের আমন্ত্রণ পেলে সেটি বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক হবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক ও বাংলাদেশ

0: জার্নালের সম্পাদক আবু রুশদ।
1: মক্কা জোট হচ্ছে একটা প্রমিসিং একটা জোট, এতে আপনার দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার সাথে হয়তো তারা কথা বলছে, তারা মিশরের সাথেও কথা বলছে, কাতারের সাথে কথা বলছে, এইগুলো চলতে থাকবে। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের এই জোটটাতে যোগ দেওয়াটাই যুক্তিসঙ্গত হবে যদি আমরা আমাদের মাথা উঁচু করে চলতে চাই।
0: বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আবু রুশদের মতে, মক্কা জোটে যোগদান নিশ্চিত হলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাও অনেকাংশে নিশ্চিত হবে। বাংলাদেশ বেতারকে দেয়া সাক্ষাৎকারে তিনি মক্কা প্যাক্টে যোগদানের কৌশলগত নানা দিক তুলে ধরে বলেন,
1: বাংলাদেশের আমাদের এই নিরাপত্তাটা আমাদের শুধু সামরিক খাত ছাড়াও আমাদের অনেক কিছু নিরাপত্তার বিষয় আছে। এই রোহিঙ্গা ইস্যুতে আপনি হয়তো ভবিষ্যতে এমনও দেখতে পারেন যে এই জোট থেকে আমরা হয়তো সহায়তা পেতে পারি রোহিঙ্গাদের ব্যাপারে।
0: এই জোট গঠনের অন্যতম লক্ষ্য হল চুক্তিতে স্বাক্ষরকারী কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশ তাদের সহযোগিতায় এগিয়ে যাবে, অর্থাৎ এই চুক্তি বা জোটভুক্ত দেশগুলো একীভূত হয়ে তারা তাদের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে একত্রে কাজে লাগাবে। ফলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, বিদ্যমান বিশ্ব ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে, আঞ্চলিক শক্তিগুলো সবাই এখন পরস্পরকে আঁকড়ে ধরে টিকে থাকার পথ খুঁজছে, তারই ধারাবাহিকতা এই মক্কা প্যাক্ট। মোহসিন কবির, বাংলাদেশ বেতার।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3:30 আবার বসবে। এর আগে গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে আজ শুরু হচ্ছে লালদিয়া কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিমা খাতে দীর্ঘদিন ধরে আটকে থাকা গ্রাহকদের পাওনা পরিশোধে এবার বড় উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। প্রথম ধাপের 7টি ক্ষতিগ্রস্ত কোম্পানির সম্পদ থেকে আগামী সপ্তাহেই গ্রাহকদের পাওনা পরিশোধ শুরু হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন সংকট ঠেকাতে কোম্পানিগুলোর গোপন সার্ভার শনাক্ত, তথ্য স্বচ্ছতা নিশ্চিত এবং আর্থিক অনিয়ম বন্ধে কঠোর অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: বিমা কোম্পানিতে টাকা জমিয়েও দীর্ঘদিন ধরে পাওনা না পাওয়ার অভিযোগ গ্রাহকদের, এবার সেই অপেক্ষার অবসানের উদ্যোগ নিয়েছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা IDRA। সংস্থার চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানান, প্রথম ধাপে 7টি ক্ষতিগ্রস্ত কোম্পানির সম্পদ তরলীকরণ করা হয়েছে। জমি বিক্রি এবং বন্ড ও FDR এর অর্থ থেকে আগামী সপ্তাহ থেকে শুরু হবে গ্রাহকদের পাওনা পরিশোধ।
6: তাদের তারা দিতে পারছে না যে কিছু, মানে কোম্পানি তো সেই সেক্টরে অনেক অনেক তাদের বকেয়া রয়ে গেছে, তাদেরকে নিয়ে কাজ করে সাতটা আটটা কোম্পানি যাদেরকে আমরা ই করছে তাদের কিছু প্রথম ধাপে তাদের অ্যাসেট লিকুইডেট করা হয়েছে এবং আগামী সপ্তাহ থেকে আমরা গ্রাহকদের পে করা শুরু করবো। এটা
5: গ্রাহকের অর্থ সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতে বিমা কোম্পানির আর্থিক অনিয়ম ও তথ্য গোপনের সুযোগ বন্ধেও কঠোর হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।
6: ডাবল সার্ভার যাদের যাদের আছে, লুকানো সার্ভার যেখানে আছে সেগুলোকে ছয় সপ্তাহ টাইম দিয়েছি, এই ছয় সপ্তাহের মধ্যে তাদের এগুলোকে একীভূত করতে হবে। যারা করবে না, আই উইল গো আফটার দ্যাট। আমার জন্য একটা টেকনিক্যাল অডিট করা যে কোথায় কোথায় সার্ভার লুকিয়ে আছে সেটা কোনো ব্যাপার, আমি সেই সার্ভার খুঁজে বার করতে পারবো, এটা কোনো ব্যাপার না।
5: বিমা খাতে শৃঙ্খলা ফেরাতে কেবল নিজস্ব অডিটেই সীমাবদ্ধ থাকছে না নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগ। আর্থিক লেনদেনের তথ্য যাচাই ও অনিয়ম শনাক্তে বাংলাদেশ ব্যাংক, NBR এবং BSCC-র সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান IDRA চেয়ারম্যান।
6: সব রেগুলেটরদের একসাথে কাজ করতে হবে। আমি খুব হ্যাপি জানাচ্ছি, এবং সেই মিটিংয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে যে সমস্ত ইম্পর্টেন্ট এরিয়া অফ কোলাবোরেশন, উইচ ইজ লাইক ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে বের করা এবং কারা কারা কি করছে না করছে, যত রকম কোলাবোরেশন বাংলাদেশ ব্যাংকের দরকার প্রত্যেকটা জিনিসে বাংলাদেশ ব্যাংক আমাদের আশ্বস্ত করেছে দে উইল সাপোর্ট। NBR এর চেয়ারম্যানের সাথে আমার সামনে মিটিং আছে,
5: গ্রাহকের পাওনা পরিশোধের পাশাপাশি তথ্যের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে বিমা খাতে আস্থা ফেরানোই এখন আইডিআর এর বড় লক্ষ্য। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি অস্ত্র গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর প্রচণ্ড বিস্ফোরণে অন্তত 37 জন নিহত হয়েছে। কিয়েভ এর আশপাশের এলাকায় টানা তৃতীয় দিনের মতো রুশ বিমান হামলায় গত শুক্রবার রাতে মাইলা গ্রামে এই প্রাণহানি ঘটে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলায় বহু মানুষ আহত হয়েছেন এবং এলাকাটি থেকে 370 জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। নেপাল তিব্বত সীমান্তে গত বুধবারের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় নেপালে প্রাণহানি বেড়ে 669 জনে এবং তিব্বতে 7 জনে পৌঁছেছে। নেপালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল উদ্ধার অভিযান কিছুটা সময়ের জন্য বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। এই ভয়াবহ বন্যায় এখনও প্রায় 3,000 লোক নিখোঁজ রয়েছেন। পাহাড়ের হিমবাহ ধসের কারণে এই দুর্যোগ নেমে আসে। নেপাল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশেষজ্ঞ সহায়তাকারী প্রেরণের আহ্বান জানিয়েছে। দেশটির অর্থমন্ত্রী বলেছেন, নেপালের পুনর্গঠনের জন্য 4-5 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে। খেলার খবর ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারুইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ এখন ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ 7 ওভারে 4 উইকেটে 61 রান করেছে। সকাল 7টায় শুরু হওয়া দ্বিতীয় সেমিফাইনালে অ্যাডিলেইডে স্ট্রাইকার্স এখন নিউজিল্যান্ড এ দলের মোকাবেলা করছে। ডারুইনে দুপুর 12:30টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:39 এবং সূর্য অস্ত যাবে 6:19। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গুম খুনের শিকার এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয় ব্যক্ত। রাজধানীর যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে তারেক রহমানের নির্দেশনা। লুণ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ 2 লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং ডারুইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে এখন ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির মোকাবেলা করছে বাংলাদেশ হাই পারফরম্যান্স একাদশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
7: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
8: সবার সাথে 90.4

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। মাসের শেষ এবং আরও একটি নতুন সপ্তাহের শুরু, নতুন একটি সকালের শুরু। আশা করি সবাই অনেক বেশি ভালো ছিলেন এই কয়দিন এবং ভালো দিন কাটিয়েছেন, কারণ আমিও অনেক বেশি ভালো দিন কাটিয়েছি, অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি এবং আমার লাইফের অনেক মজার মজার ঘটনা এর মধ্যে ঘটে গেছে। আমি চাইবো আপনাদের সাথে সে ব্যাপারগুলো শেয়ার করতে, তবে ডিটেলস জানতে হলে অবশ্যই আমার পেজকে ফলো রাখতে হবে। যাই হোক, আমি পেজ পরে প্রমোট করব, তার আগে আমি আমার শো এর প্রমোশনটা করে নিই। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে, আমি তানহা আছি আপনাদের সাথে। ঢাকা এফএম 90.4 এ থাকবো সকালে 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। তো যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান, মজার মজার গসিপ শুনতে চান এবং ইনফরমেশন শুনতে চান, তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারেন মর্নিং মাইকে। এবং যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং জয়েন আছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে একটা সুন্দর গান দিয়ে আজকের মর্নিং মাইক শুরু করব। আর আজকে কিন্তু আপনাদের পছন্দের গানের রিকোয়েস্ট, মানে রিকোয়েস্টের গানগুলো প্লে করব বেশি বেশি করে। ওকে, তো চলো না গান দিয়ে, 18 বছর বয়স, গানটি দিয়ে শুরু করি আজকের মর্নিং মাইক। আর ফিরছি একটু পরে, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামা তামা তো মগর কি হুলতেছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
4: ফিল করেন 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান। রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: তুই।
1: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আপনারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান, আমার সাথে আমার কাছ থেকে মজার মজার গসিপ আড্ডা জানতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন ঠিক সকাল 8টা বাজে প্রতি রবি থেকে বৃহস্পতিবার। ওকে, আজকে অনেক গল্প করবো, আড্ডা দিব, মজার মজার গসিপ শেয়ার করবো। তবে তার আগে সব থেকে ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য আসলে অনেক বেশি দরকারি একটা ইনফরমেশন শেয়ার করে দিই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আমার মনে হয় যে এই ইনফরমেশনটি আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা নিয়ে নেবেন, তাই না? যাই হোক, আজকে রবিবার এবং রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম, মানে প্রচুর। যারা এখনো অফিসের জন্য বা কাজের জন্য বের হবেন ভাবছেন বা বের হননি, তারা কিন্তু এখনই বের হয়ে যেতে পারে, মানে একটু টাইম হাতে নিয়ে বের হবেন, কারণ প্রচুর জ্যাম, প্রচুর মানুষ আজকে রাস্তায়। লিটারেলি আমি সব থেকে মানে ফার্স্ট আওয়ারেরও আগে কিন্তু আমি বাসা থেকে বের হই। সো তারপরেও আমি যে পরিমাণ মানুষ আজকে দেখেছি, সো এটা আসলেই অনেক বড় একটা ম্যাটার। সো এটা মাথায় রেখে আজকে বাসা থেকে বের হবেন। এবং বাইরে কিন্তু আজকে ভালোই গরম এবং রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে। আর আমার মহিলা মিত্রদের জন্য তো অবশ্যই থাকবে যে সানস্ক্রিন মাস্ট ইউজ করবেন, মাস্ট। এবং ছেলেরাও চাইলে ইউজ করতে পারেন, কিন্তু আমি জানি না ছেলেরা কতটুকু কথা শুনে। আমি যেটা জানি যে ছেলেরা কিন্তু একদমই কথা শুনতে চায় না, মানে মেয়েদের কথা শুনতেই চায় না, তাই না? কিন্তু প্রেম করার আগে বা বিয়ে করার আগে কিন্তু, বা মানে যদি বলে যে তুমি আজ থেকে সারাদিন দাঁড়িয়ে থাকবে, তাহলেও তারা রাজি আছে। কিন্তু বিয়ে করার পরে বা প্রেম করার পরে কেন তারা কথা শুনতে চায় না সেটাই আমি বুঝি না। এই সাইকোলজিটা বুঝতে পারলাম না, মানে এই হিসাব আমার, এই অঙ্ক আমার মিলছে না। সো আপনাদের যদি মিলে থাকে তাহলে আমাকে জানিয়ে দিন মেসেজ করে, কমেন্ট করে। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, আর ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaifm। চাইলে আমাকে আপনারা পার্সোনালি ফলো করতে পারেন, আমার পার্সোনাল লাইফ নিয়ে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে জানতে চাইলে আমার পেজটাকে ফলো করতে পারেন, TANHANEESS। ওকে, তো চলুন এখন চলে যাই আবার একটা ব্রেকে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম, পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত, 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

৩৫ টাকা রিচার্জে ৩৬ মিনিট বোনাস। ৩১ আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে ৩৬ টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন ৩৬ মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আমি এতক্ষণ ফোনের আমাদের 01841904904 এর হোয়াটসঅ্যাপ নম্বর চেক করছিলাম, অ্যান্ড আমি অনেককেই দেখলাম যে মেসেজ করছেন, জীবনের গল্প বলতে চান, জীবনের ভালোবাসার গল্প বলতে চান, ভালোবাসার গল্পে ভালোবাসা বাংলাদেশে আসতে চান, জীবনের গল্পে আসতে চান। তো আমি একটু আরেকবার বলে দিতে চাই, আমার এই মর্নিং মাইকের শোতে যারা এই মুহূর্তে আমাকে শুনছেন সবাইকে বলে দেই যে আপনাদের সাদরে আমন্ত্রণ রইল, আপনারা চাইলেই আমাদের ভালোবাসার বাংলাদেশ এবং জীবনের গল্প দুটোতেই অ্যাটেন্ড করতে পারবেন। নিজের জীবনের দুঃখ বা কষ্ট যাই হোক না কেন, যে কোনো গল্প, অ্যাচিভমেন্ট বা জীবন জয়ের গল্প এবং ভালোবাসার গল্প, পূর্ণতার গল্প, ব্যর্থতার গল্প শেয়ার করতে পারেন, কারণ আপনার গল্পের মাধ্যমে আরও একটা মানুষ কিন্তু ইন্সপায়ার হবে, সে উদ্বেগ নিবে যে না ঠিক আছে ভাইয়া যদি পারে তাহলে আমি কেন পারবো না, আপু যদি পারে তাহলে আমি কেন পারবো না। তাই নিজে অন্তত একজনের জন্য হলেও নিজেকে আইডল বানান এবং নিজের গল্প শেয়ার করুন বেশি বেশি করে। তো যেটা করতে হবে আপনাদেরকে, আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন, আর আমি কয়েকজনকে SMS এর রিপ্লাই করেছি, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন যখন মেসেজ করবেন, সাথে কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, কারণ আমরা ফোন করব আপনাদেরকে। ওকে, সো আমি আরও একবার আমাদের কলিং এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি, 01841904904, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে আপনি মেসেজ করে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। ওকে, আর ফেসবুকেও চাইলে ইনবক্স করতে পারেন বা আমাদের পোস্টে কমেন্ট করতে পারেন, আমার মর্নিং মেকের পোস্টেও কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। ওকে, সো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল, যারা আসতে চান তাদের জন্য অনেক ভালোবাসা রইল, এবং যারা এই মুহূর্তে আমাকে শুনছেন আমার সাথে আছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এখন আরও একটা ব্রেক নিব এবং অনেক সুন্দর একটা গান, কিশোর যাচ্ছ দূরে, কিশোরের গানটি আপনাদের জন্য প্লে করে দিচ্ছি এবং ফিরবো নেক্সট আওয়ারে। সো ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন, গান শুনুন এবং আমাকে গানের রিকোয়েস্ট করুন, মেসেজ করে থাকুন, আমি ফিরছি একটু পরে, স্টে টিউনড।

0: না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
0: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
0: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার। যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। সকাল 11টা পর্যন্ত থাকবো, এখন 9:22 বাজ। সকালের প্রচন্ড রোদ উঠেছিল, এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি রোদ একটু কম, মানে এই কয়েকদিন যাবত কিন্তু এরকমই দেখাচ্ছে যে কখনো রোদ কখনো বৃষ্টি আসলে বলা যাচ্ছে না, তাই না? আপনাদের কেমন লাগে এই ওয়েদারে? আমি জানি এই ওয়েদারে কিন্তু অনেক বেশি শরীর খারাপ করে, মানে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ একে তো প্রচুর গরম, গরমের কারণে এমনি তো দেখা যায় যে পেটের সমস্যা দেখা যায়, এবং ঠান্ডা আবার গরমের পর যখন ঠান্ডা পড়ে বা একটু লাগে তখন কিন্তু আবার সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেটার জন্য যেটা করতে হবে যে অবশ্যই সব পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো একটা বডি রেডি রাখতে হবে, এবং সকালবেলা আমরা অবশ্যই একটা হেলদি ব্রেকফাস্ট করব, হেলদি খাবার খাওয়ার চেষ্টা করব, এবং বাইরের মানে লাইক জাঙ্ক ফুড খাওয়ার চেষ্টা করব না, এবং একদম যতটুকু পারা যায় নিজেকে কেয়ার করা, নিজের কেয়ার নিজের যত্ন করা ততটুকু আমরা করার চেষ্টা করব। ওকে, আর অবশ্যই ছাতা তো মাস্ট। গতকালকে সন্ধ্যা 6:30 এত বৃষ্টি কিন্তু সারা রাত কিন্তু প্রচুর গরম লেগেছে, সো এটা আর কি বলা যাচ্ছে না। যাই হোক, এর মধ্যে আরো একটা মানে দুঃখ প্রকাশ করতে হচ্ছে যে রিসেন্টলি নেপালে যেটা ঘটেছে সেটার সাথে মানে সেটার জন্য আমি এবং আমার মনে হয় যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং আমাদের ঢাকা FM এর পুরো পরিবার অনেক বেশি ব্যথিত, এবং আমরা আসলে কেউই আমরা ভাবতে পারিনি। এটা আসলে কি বলবো, মানে প্রাকৃতিক দুর্যোগ ব্যাপারটাই এরকম যে এটা কখন হবে বা আমরা কেউই জানি না। তবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই সব সিচুয়েশনের জন্য, সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য নিজেকে প্রিপেয়ার রাখতে হবে, এবং আমরা অবশ্যই যারা একটু নদীর পাশে আমরা থাকি বা একটু মানে ওই দুর্যোগপূর্ণ এলাকায় থাকি আমাদেরকে অবশ্যই সবসময় সচেতন থাকতে হবে, এবং এই ধরনের ওয়েদারে আগে থেকেই নিজেকে সেফ প্লেসে রাখার চেষ্টা করতে হবে। আর যারা দুনিয়া থেকে চলে গেছেন এবং যাদেরকে এখনো খুঁজে পাওয়া যায়নি তাদের জন্য অবশ্যই অনেক অনেক অনেক দোয়া রইল, এবং মানে আশা করব যে পরবর্তী জীবন তাদের অনেক বেশি ভালো হবে আর কি, এবং পজিটিভ হবে। যাই হোক, এছাড়া আর কিছুই বলার নেই, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এমন একটা ঘটনা ঘটেছে। তো আমরা মুভ অন করি এই ঘটনা থেকে। এবার আমার ফেসবুকের পোস্ট অলরেডি আপলোড হয়েছে মর্নিং মেকের, কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু আরও কমেন্ট দরকার, আরও বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন, এবং আমার ছবিটি কেমন হয়েছে সেটা জানিয়ে দিবেন। গতকাল আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার সুশান্ত দাদার বার্থডে ছিল, এবং আমার এই ছবিটা কিন্তু সুশান্ত দাদাই গতকাল তুলেছেন। সো আরও একবার আমি দাদাকে হ্যাপি বার্থডে জানিয়ে দিচ্ছি, এবং আমি থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি যে আমার ছবিটা এত সুন্দর করে তুলে দেওয়ার জন্য। সো এই মুহূর্তে আরও একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
1: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস, 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: Mike. Welcome back to Morning Mike with Tanha Prashuns and Dhaka FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আমি গত বৃহস্পতিবার আপনাদের সাথে একটা কথা বলেছিলাম, পাঁচটা সিনেমার লিস্ট দিয়েছিলাম আমি আপনাদেরকে, এবং বলেছিলাম যে পাঁচটা সিনেমা আপনারা ওটিটি প্ল্যাটফর্মে পেয়ে যাবেন এবং ইউটিউবেও পেয়ে যেতে পারেন, এবং বলেছিলাম যে উইকেন্ডে আপনারা চাইলে এই পাঁচটি সিনেমা দেখতে পারেন। তো কে কে সেই সিনেমাগুলো দেখেছেন বা সেই নামগুলো মনে আছে বা এখনো দেখেননি বা দেখতে চান, এটা আমাকে চাইলে জানাতে পারেন। মানে আমি কিন্তু এর মধ্যে কোনো সিনেমাই দেখা হয়নি, আসলে আমি এত ব্যস্ত ছিলাম, আমার উইকেন্ডও গেছে অনেক ব্যস্ততার মধ্যে, এবং কী নিয়ে ব্যস্ত ছিলাম সেটাও কিন্তু আমি আমার পেজে শেয়ার করে দিয়েছি। সো সেটা যদি জানতে চান তাহলে আমার পেজ চলে যেতে পারেন। বাই দ্য ওয়ে, মর্নিং মেকের পোস্ট আপলোড হয়ে গেছে ঢাকা FM 90.4 এর ফেসবুক পেজে, ঢাকা FM 90.4 ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এবং একটু আগে আমি বলছিলাম যে হোয়াটসঅ্যাপে আমাকে অনেকেই মেসেজ করছেন যে আমাদের শোতে আসতে চান, মানে ভালোবাসার বাংলাদেশে এবং জীবনের গল্পে আসতে চান, জীবনের গল্প শেয়ার করতে চান। তাদেরকে আমি বলেছিলাম যে কন্ট্যাক্ট নাম্বারটা একটু কাইন্ডলি দিয়ে দিতে, এবং আমি চেক করলাম যে আমাদের ফেসবুকেও অনেকেই মেসেজ করেছেন এবং আমাদের শোতে আসতে চেয়েছেন। তো আমি বলবো যে প্লিজ কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, এবং যদি এমন হয় যে আপনার মেসেজ অনেক দিন হয়ে গেছে, কোনো রিপ্লাই আপনি পাননি, তাহলে কাইন্ডলি আরও একবার আমাদেরকে মেসেজ করবেন, কারণ দেখা যায় যে হিউজ মেসেজের কারণে আমরা মানে অনেক পিছনে চলে যায় মেসেজের মেসেজটা, তো আমরা দেখা যায় সেটা হয়তো নোটিস নাও হতে পারে। তো সেজন্য আমি বলবো যে অবশ্যই আপনারা আরও একবার মেসেজ করবেন, এবং মানে একটা জাস্ট কি বলে এটাকে বাম্পড করে দিবেন, তাহলেই আমাদের কাছে আবার সেই পুরনো মেসেজটা চলে আসবে। যাই হোক, আমরা এখন গরম গরম নিউজে চলে যাবো। আপনারা তুমি তো চলেই যাবে দিয়ে আলোচিত অর্পিতাকে কতটা চেনেন? আচ্ছা, তুমি তো চলে যাবো ব্যাপারটা কি, আমি নিজেও জানি না, আমি নিজেও আপনাদের সাথে এখন পড়বো। নির্মাতা মাসুম শাহরিয়ারের তুমি তো চলেই যাবে দিয়ে অভিনয়ের নাম লিখিয়েছিলেন অর্পিতা মিত্র। ওকে, মেয়েটা কিন্তু অনেক কিউট আছে, ছবি দেখতে পাচ্ছি আমি এখানে। নাটকটিতে উর্বি চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন এই তরুণ অভিনেত্রী। বিজ্ঞাপন চিত্রে মডেলিং করতেন এক বন্ধু, তাকে বলে রেখেছিলেন অর্পিতা টিভিসিতে টেলিভিশন বিজ্ঞাপন চিত্রে কাজের সুযোগ থাকলে জানিও। 2022 সালে সেই সুযোগ এলো, একটা টিভিসির জন্য তোর ছবি পাঠাবো, জানতে চাইলে বন্ধুকে হ্যাঁ বলতে এক মুহূর্ত দেরি করেননি অর্পিতা। ছবি পাঠানোর পর একটি ব্যাংকের বিজ্ঞাপন চিত্রে ডাক পান, এরপর আরো কয়েকটি বিজ্ঞাপন চিত্রে তাকে দেখা গেছে। তো এটা কিন্তু এখান থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে জীবনে বন্ধুত্বের কতটুকু দরকার আছে, এবং কখন কোন পর্যায়ে কোন বন্ধুর আপনার প্রয়োজন হতে পারে, এবং বন্ধুর হেল্প আপনি পেয়ে যাবেন এটা আপনি নিজেও বুঝবেন না। আরেকটা ব্যাপার আমি খেয়াল করেছি যে বন্ধুদের কোনো বয়স হয় না, বিশেষ করে আমরা যারা এখন মানে 20 ক্রস করে ফেলেছি এবং 30-এর মধ্যে আছি, আমাদের মধ্যে এই টার্মসটা আসে যে আমরা আমাদের মধ্যে যখন তখন যে কোনো বয়সে যে কোনো ধরনের যে কোনো ক্যাটাগরির মানুষের সাথে বন্ধুত্ব হয়ে যায়, জাস্ট মেন্টালিটি ম্যাচ হতে হবে, তাই না? সো এইরকম এক্সপিরিয়েন্স যদি কেউ করে থাকেন সেটাও আমাকে চাইলে কমেন্ট করে মেসেজ করে জানিয়ে দিতে পারেন। নাম্বার তো বলেই দিয়েছি, ফেসবুক অ্যাড্রেসও বলে দিয়েছি, সো আপনারা মেসেজ করে থাকুন, আমি একটু পরে আবার ব্যাক করছি, ব্যাক করে আপনাদের মেসেজ পড়বো। সো Stay tuned.
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত, 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে সবার সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের
0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
0: স্যার, যাদের কাছ থেকে।

0: আপনি চাইলে দ্রুত গতিতে চলবে। শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছে, আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মেক নিয়ে, থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন বাজছে 10:15, মানে খুবই অল্প সময় আছে। এবং আপনারা বেশি বেশি করে আমাকে মেসেজ করতে থাকুন। আর আজকে কিন্তু সকল গান আপনার রিকোয়েস্টের গান প্লে করেছি, সো আরও যদি গান থাকে আপনাদের রিকোয়েস্ট করার মতো, চাইলে এখনও রিকোয়েস্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। সো চট জলদি করে মেসেজ এবং কমেন্ট করতে থাকুন। আমি এখন আরও একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: আছে
3: কই?
2: ঢাকা FM টিউন করেন,
3: তারপর
2: পাবেন
3: কি?
2: শান্তি।
4: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গানে সুরে সুরে।
5: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

৩৫ টাকা রিচার্জে ৩৬ মিনিট বোনাস। ৩১ আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে ৩৬ টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন ৩৬ মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে ০৯৬১১৯৯৯৬৬৬

Morning Mike. Welcome back to Morning Mike with Tanha Prashun and Dhaka FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকি এবং আজকেও ছিলাম গল্প করছিলাম অনেক গসিপ আড্ডা শেয়ার করেছি যারা একদম প্রথম থেকে আমার সাথে যুক্ত ছিলেন সবাই কিন্তু অনেক এনজয় করেছেন আই হোপ আর কি কমেন্ট করে মেসেজ করে জানিয়ে দিবেন যে কেমন লাগলো আজকের শো আর কেমন এনজয় করলেন এবং কোনো গল্প থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM কমেন্টে চলে যাব ফেসবুক পোস্টের উম্মে রায়হান তানহা আপু উপস্থিত ওকে আমি মার্ক করে রাখছি ওকে থ্যাংক ইউ অমৃত বোস কমেন্ট করেছেন কলকাতা ইন্ডিয়া শো সকাল আজ থেকে বিগ বস বাংলা আরম্ভ হচ্ছে খুব হ্যাপি ইয়ে আমিও খুব হ্যাপি বিগ বস একটা রিয়েলিটি শো যেটা আসলে আমাদের বাংলাদেশের মানুষ এবং পুরো ওয়ার্ল্ড এর মানুষ কম বেশি কিন্তু দেখে এবং ফেসবুকে একবার হলো বিগ বস এর রিল আসে না এটা কিন্তু সম্ভব না তবে ব্যাপারটা হচ্ছে যে এই বিগ বস ইরা বা বিগ বস যুগে যদি সব থেকে ফেমাস এবং সব থেকে হাইলাইটেড কোন সিজন থাকে সেটা কিন্তু বিগ বস 13 মানে ইন্ডিয়ার মানে যেটা হিন্দি ভাষা যেটা হয় সালমান খান যেটাতে হোস্ট করে সো এই বিগ বস 13 রিল কিন্তু এখনো আমার ফেসবুকে আসে এবং আমি খুব এনজয় করি বাট আমার মনেই হয় না যে এই সিজনটা শেষ হয়ে গেছে আর যখন মনে হয় তখন কিন্তু মন খুবই খারাপ হয় যাই হোক বাংলাদেশ বিগ বস বাংলার সিজন 3 এর জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আশা করব যে মানে অনেক বেশি এনজয় করতে পারবো আমরা আর দেখবো আজকে থেকেই ওকে কমেন্ট করেছেন আজহারুল ইসলাম ফ্লেভার থ্যাংক ইউ খাওজ খোঁজ উদ্দিন রাজশাহীতে এফএম শোনা যায় না টেকনিক্যাল প্রবলেম হতে পারে আমি ঠিক বলতে পারছি না তবে আমি জেনে আপনাদেরকে জানাবো ওকে মারিয়া মুন শুভ সকাল তানহা মা ওকে থ্যাংক ইউ সো মাচ আমার মনে হচ্ছে যে আমার কোনো মা মানে মায়ের মতো কেউ একজন কমেন্ট করেছে যার কারণে সেও আমাকে মাই ডেকেছে অনেক সুন্দর লাগলো মানে অনেক ভালো লাগলো না ডাকটা শুনে থ্যাংক ইউ উম্মে রায়হান তানহা আপু একটা গানের অনুরোধ রাখছি বাজানোর চেষ্টা করবেন বিয়োগান্তুক বাই তাহসান ওকে আমি থাকলে প্লে করে দিচ্ছি আমি একটু চেক করব আর কাশফুল কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মেসেজে কি কেউ মেসেজ করেছেন আমি একটু মেসেজে যেতে চাই যদিও মেসেজটা একটু ওকে মেসেজে আপাতত এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে যারা মেসেজ করছেন তারা বেশিরভাগই ভালোবাসা বাংলাদেশ এবং জীবনের গল্পে আসার জন্য মেসেজ করেছেন আমি কিন্তু সকালেই বলেছি তবে আরো একবার বলে দিচ্ছি যারা ভালোবাসার বাংলাদেশ এবং জীবনের গল্পে আসতে চান তারা অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন এবং যারা অনেকদিন আগে মেসেজ করেছেন তারা আরো একবার মেসেজ করে দিবেন কাইন্ডলি কারণ মেসেজ অনেক পিছনে চলে গেছে সো আমরা অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করব এবং অবশ্যই আপনাকে আমাদের শোতে আনার চেষ্টা করব এটা আমার একটা প্রমিস রইল ওকে সো আপনারা বেশি বেশি করে মেসেজ কমেন্ট করতে থাকুন এবং চলে আসুন ঢাকা এফএম 90.4 এ আমাদের সাথে দেখা করার সুযোগও পেয়ে যাবেন এবং গুরুর সাথে এবং আমাদের আরজে মুকুল ভাইয়ের সাথে দেখা করার সুযোগ পেয়ে যাবেন তো চলুন এই মুহূর্তে আরো একটা ব্রেক নিচ্ছি ব্রেক থেকে ফিরবো একটু পরে সো স্টে টিউনড

0: মনে সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: মর্নিং মাইক।
1: গল্প করতে করতে যাওয়ার সময় হয়ে গেছে। আশা করি সবাই আজকের মর্নিং মাইক অনেক বেশি এনজয় করতে পেরেছেন এবং ভালো লেগেছে। এবং আগামীকাল ঠিক সকাল 8টা বাজে সবাই আবার জয়েন হয়ে যাবেন আমার সাথে এবং আমার সাথে গল্প করবেন সবাই আশা করি। আর ততক্ষণ পর্যন্ত সবাই আমার জন্য অনেক বেশি করে ওয়েট করবেন, আমাকে মিস করবেন আর আমাকে অনেক বেশি বেশি করে ভালোবাসবেন। আমার মর্নিং মেকের পোস্ট বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এছাড়াও ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে আপনারা কিন্তু আমাদের ফানি ভিডিও, ফানি পোস্ট, মিম পোস্ট এবং মিম ভিডিও পেয়ে যাবেন। এবং এছাড়াও আমাদের পুরনো ভিডিও মানে পুরনো এপিসোড বা শো এর পুরনো প্রচার ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন। তো সেগুলো দেখতে হলে অবশ্যই ফেসবুক পেজটাকে স্টার মার্ক দিয়ে রাখতে হবে এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। সো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, মানে কথা হবে, দেখা তো হয় না, কথা হয় তো প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে ঢাকা FM 90.4 এ আমি তানহাত থাকি। এছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতি কাব্য নিয়ে আমি তানহাত থাকি রেডিও আম্বার 102.4 FM এ। তো সেখানেও কিন্তু আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন। তো আজকে বিদায় নিচ্ছি, সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা এফএম যে সারা দিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারা দিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম 90.4,
3: এক নেশন এক স্টেশন।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এই আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আরে
2: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের

খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: FM 90.4
1: சக்கரவக்கர்
2: சக்கரவக்கர்
1: சக்கரவக்கர் பாத்சித்
3: আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাতে চাই ঢাকা এফএম 90.4 এ শুরু হয়ে গেল চক্কর বক্কর বাতচিত। আপনার বন্ধু সিফাত আপনার লগে হাজির হয়ে গেছে, আর আলবত অনেক অনেক কথাবার্তা হইব আজকে, গতবার তাই হবার পারিনি, আজকে একেবারে ফাটাইয়া কথাবার্তা হইব। যত কথাবার্তা আছে দিলের মানে যেই কোণের ভিতরে সুন্দর করে পাঠাই দিবার পারেন আমার কাছে SMS কমেন্ট বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, যেটা লগে আমার নম্বরটা দিতে চাই 01841904904। আচ্ছা, আমাকে ফেসবুকের মানে ফ্যান পেজে কিন্তু আপনি আমার পোস্টের নিচে কমেন্ট আকারে লিখবার পারেন। আমাকে ঠিকানা দিতে শিখে facebook.com/ilovedhakafm। তো এর মধ্যে যারা যারা যুক্ত হয়ে গেছেন সব থেকে স্বাগত জানাতেছি আজকের চক্কর বক্কর বাতচিতে। বিকাল 5টা পর্যন্ত আপনার লগেই আছি আমি, আর যে যে বন্ধুরা আমার লগে ইতোমধ্যে জয়েন করে ফেলাইছেন সব থেকে স্বাগত জানাতেছি। ফেসবুকে একটা পোস্ট পেয়ে যাবেন, আর SMS এর নাম্বারটা তো কয়েই দিচ্ছি। যেমন আমগো লিখছে এক বন্ধু, আমগো বন্ধু কেথা এটা লিখছে, বাবারে শুরু হয়েছে কইতে হেন খুঁজ যাইতে পাই না। আচ্ছা, এই জায়গায় লিখছিল গিয়া শুভ, আচ্ছা হাই সিফাত ভাই, আমি আচ্ছা সিফাত ভাই আমি ঢাকা এফএম অনেকদিন থেকে শুনি, আজকে প্রথম লিখলাম রংপুর থেকে, রজিত কিং, রজিত কিং একটা কিং এর লোক, একটা পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকতে পারে না, কিন্তু জম্বো না জিনিসটা, বুঝছেন। আচ্ছা, এই জায়গায় আছে আমার বন্ধু, বন্ধুর নাম ঠিকানা কিচ্ছু নাই, এই জায়গায় আছে শুভ দুপুর নাকি বলবো গরম দুপুর, গরম দুপুরই করতে পারেন, যে ঠাডা বড় গরম পড়ছে, গত কয়েকদিন অসুস্থ হয়ে গেছি। লিখছে সিবাদ ভাই সাথে আছি পুরো সময়, আমি সানিম, আমগো সানিম আছে আমগো লগে, শুক্রিয়া সানিম আপনারে। আর গরমের কথা কোয়ার থেকে মনে পড়লো, আপনি খেয়াল করছেন মানে সন্ধ্যার পর একটু বাতাস হালকা পাতলা থাকে, আর গতদিনও দেখলাম বৃষ্টি হলো, ও মা হমানের বৃষ্টি হচ্ছে, বিস্তাছি আবার লোকে ঘামে বিস্তাছি, মানে কি একটা অদ্ভুত ব্যাপার, চিন্তা করেন আপনি, মানে এইটা কিন্তু আপনার শরীরের ভিতরে আসলে ভয়ঙ্কর রকম ক্ষতি করে আর কি। আমরা যে অসুস্থ হয়ে যে খাওন দাওন হজমিত আছে না, এগুলো কিন্তু একটা ব্যাপার, ঠিক আছে। এলাকায় বেশি বেশি করে পানি পান করবেন, কারণ শরীরের থেকে অনেক পানি কিন্তু বেড়ে যেতেছে। এই জায়গায় লিখছে হতে পারে কোনো রাস্তায় লাইটিং করা কোনো সুন্দর রেস্টুরেন্টের পাশে আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, ভাইয়া আপনি দেখলেন না, মন বলছিল আপনি খেতে দেখবেন আপনার সাথে, কিন্তু ডাকবেন, ও আচ্ছা ডাকবেন কিন্তু ডাকলেন না। রানী ফ্রম হাতিবান্ধা, এখন আছে মোহাম্মদপুর। ওকে রানী, কখন এটা বৃষ্টির ভিতরে কি কি কইছিলেন জানেন, লাইটিং করা কোন সুন্দর রেস্টুরেন্টের পাশে আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, ভাই আপনি যে তাহলে নিশ্চয়ই নীল ছাতা, যেহেতু আপনি লেখা আছিলেন অনেক বৃষ্টি আছে ওই সময়, তো বৃষ্টির ভিতরে বৃষ্টি দেখবো নাকি ছাতা দেখবো, এটা কোন আপনি আমাদের এই আপনার আওয়া উচিত আছিল যে সিবাদ ভাইয়া কি অবস্থা, তাহলে না আমি মনে করেন মানে বুঝতাম জিনিসটা, এত দূরে তো বোঝা যায়। আচ্ছা, এই জায়গায় লিখছিল আমাকে আইরিন জিজ্ঞেছে আমি কি মনে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে বন্ধু, আছে এটা কেটা পড়ি রংপুর থেকে, কেমন আছো, মাদ্রাসায় পরীক্ষা দিয়ে আসলাম, কালকে শেষ। ওকে, তাহলে তো কালকের পরে আপনি একদম পুরো ফাটাফাটি আনন্দে থাকবেন নাকি। ভাইয়া কেমন আছেন, আপনার এই চক্কর বক্কর শো আমার অনেক ভালো লাগে, আপনার ঢাকা ভাষা শোনার জন্য প্রতি রবিবার ওয়েট করি, প্রথমবার মেসেজ করলাম চট্টগ্রাম থেকে আমগো হীরা, হ্যাঁ ডায়মন্ড আয় পড়ছে আমগো ডায়মন্ড, শুক্রিয় আপনার মানে হীরা শুক্রিয় আপনারে। মুত্তারিনা ইসলাম, সুমনা ভাইয়া কেমন আছেন, ভাইয়া আমি ঘুরতে গেছিলাম তাই শুনতে পারিনি, সমস্যা নেই, গত সপ্তাহে আমিও আইনি। আচ্ছা আপু কেমন আছেন, আপুকে হ্যাঁ হ্যাঁ কার ও কারটা কই এলো, ওকে। আচ্ছা লিখছে আই লাভ ইউ ছোট ভাই হিসেবে বললাম রংপুর থেকে, আপনি বড় ভাই হিসেবে কয়ে পারেন, এমনও কয়ে পারেন, কোনো সমস্যা নেই, ভালোবাসা তো দেয়ারই জিনিস, মাইসে মাইসে থাপড়া দিয়ে দেয় আর আপনি তো ভালোবাসা দিচ্ছেন, সমস্যাটা কি, কোনো সমস্যা নাই। এই জায়গায় চলে গিয়া কিন্তু বন্ধু আমার নাম লিখে নাইকা ছোট ভাই হিসেবে, আচ্ছা শুনি আমি, ও আচ্ছা এটা লোক আমার বন্ধু সিফাত, আচ্ছা আমার লোকের নামের লোকের মিল আছে মিতা, ওকে ভাইয়া যুক্ত হয়ে গেলাম তোমার সাথে, জিনিয়া আমগো জিনিয়াস যুক্ত হয়ে গেছেন, শুক্রিয়া স্বাগত জানাইতেছি আমগো ঢাকা এফএম 90.4 এর চক্কর বক্কর বাতচিতে। সেরকম আড্ডা এবার এদিকে হোয়াটসঅ্যাপে আমগো এক বন্ধু জয়েন করছে, আই অলসো ওয়ানা বি আর যে আলবত, আপনি চেষ্টা করতে থাকেন হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর এদিকে যে গানটা পয়লা আপনার লাগে আমি প্লে করবো, ওটা লাগে ভালোবাসি তাই পলবাসা সিদ্দিকের গান জল স্বপ্ন, ওই অ্যালবাম থেকে আর কি, মানে ভালোবাসি তাই অ্যালবাম থেকে পলবাসার গান জল স্বপ্ন, আপনি শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা এফএম 90.4 এর। Thank you.

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। চক্করবক্কর বাতচিত লয়ে আপনার বন্ধু সিফাত আপনার লগে আছে এই ঠাডা বড় রোদের মধ্যে। কারণ আপনার বুঝিয়ে দিচ্ছে যে বৃষ্টির মধ্যেও সিফাত আছে, রোদের মধ্যেও আছে। সিফাত নাই কই, মানে সিফাতান বাইত নেই, এত অফিসে এখন। যাই হোক, প্রত্যেকটা কথারই একটা আনসার থাকে। এনিওয়ে, আমার লগে কিন্তু ফেসবুকে আমার বন্ধুরা যুক্ত হয়ে গেছেন। তার আগে কইতাছি যে যেই বন্ধুরা এই মাত্র টিউন করলেন, আপনারা শুনতাছেন ঢাকা এফএম 90.4 জেনে রবিবারের বিশেষ চক্করবক্কর বাতচিত নিয়ে আপনার বন্ধু সিফাত হাজির হয়ে গেছি। একেবারে দুইটা বাজে, বিকাল পাঁচটা পর্যন্ত থাকবো। আনন্দ লিখছে, আমি সিলেটি ফুয়া আইছি চক্করবক্কর হুনার লাগি, আপনারা হখন বালা নি, আমরা বাল্লা আছি, আপনি কি মনে আছেন? সবকিছু ঠিকঠাক আছে আনন্দ? রোদের ভিতরেও কি আনন্দ ঠিকঠাক মতো আছে না কষ্টের রূপ নিচ্ছে আর কি? জাকারিয়া হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আফ্রিদা ওয়াসিমা, আফ্রিদা ওয়াসিমা, আয় ভাইয়া কেমন আছেন? তারপর গানের রিকোয়েস্ট করছেন, বন্ধু গানের রিকোয়েস্ট তো একবার পারতেছি না, দুঃখিত। লিখছে উম্মে রায়হান, সিফাত ভাইয়া রবিবারে চক্করবক্কর বাতচিত নিয়ে যুক্ত হয়ে গেলাম, শুক্রিয়া বন্ধু আমার। সুমাইয়া সিফা আছে, লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে। সুমাইয়া সিফা, খালার বিয়ে খাইতে চলে আসলাম নানির বাড়িতে। ওই হয়ে তাই তো করা মজা হইতেছে, খালা মামা চাচা এগুলো বিয়ের ভিতরে মনে করেন, মানে এই সময় নিজের ক্রিয়েটিভিটি দেখানোর একটা জায়গা থাকে, নাচের একটা প্র্যাকটিস থাকে, নাচানাচির জায়গা থাকে, গানের জায়গা থাকে। নিজের বিয়ে হইলে আবার এটা হয় না আর কি, যদি সিঙ্গারের হয়, কারণ হ্যাঁ বিয়ার তুই গান গাইব নি তো এটা হয়। আপনি একদম মনে করেন পুরো পিক আওয়ারে আছেন আর কি, মজার তো এনজয় করেন ঠিকঠাক মতো। আর এই যে এই আনন্দের মধ্যেও যে মনে আছে আমার কথা, এর লেগে আপনার শুক্রিয়া সুমাইয়া সিফা। ইভাগ তার লিখছিল গিয়া, ভাইয়া তোমার কণ্ঠ এত সুন্দর কেন? যা দুষ্টু সরম দিয়ে লাই লোক লোক। আচ্ছা আনন্দ একটা কবিতা লিখছে, দেখি কি লিখছে। তোমায় যখন, আচ্ছা কবিতার নাম হইল গিয়া প্রথম দেখা। আচ্ছা আনন্দ, তোমায় যখন প্রথম দেখি ক্লান্ত বিকেল বেলায়, বসেছিলে সবুজ ঘাসে সিরিজ গাছের তলায়, পরনে ছিল নীলাভ শাড়ি হাতে কাচের চুড়ি, কপালে ছিল নীল টিপ, তুলিতে কি আর পারি আহাহা। রবি ঠাকুরের শেষের কবিতা, তোমার হাতে ছিল আমার দুটি চোখ তোমাতে বনলতা সেন দেখেছিল। বাবা, যখন পাখির নীরের মতো চোখ তুলে বলেছিলে তুমি আপনার অপেক্ষায় বসে আছি, সে কখন থেকে আমি এত মিষ্টি কণ্ঠ তোমার আজও কানে বাজে, এই স্মৃতি এখনো আমার হৃদয় গগনে সাজে। ও হো হো, করা কবিতা, এর মানে কি হ্যাঁ বিয়ে হয়ে গেছে গা তাহলে, মানে জান লেগে গেছিলেন? কারণ ওই যে স্মৃতি হয়ে গেছে গা, তারপরে যে মিষ্টি কণ্ঠ আজও কানে বাজে, আজও কানে বাজে মানে লোকে আগের থেকে গেছে গা আর কি, মানে এখন আর কি হ্যাঁ না এরকম কোনো কিছু, এটা লোকে আমার প্রশ্ন আর কি, এটা আমি শিওর না, জিগাইতেছি আর কি। সুন্দর হয়েছে আনন্দ আপনার কবিতা অনেক। আনোয়ার হোসেন আয়ান, সাথে আছি পুরো সময়, শুক্রিয়া আয়ান। রায়হান আত্তারি আছে আমগো লগে, রাজশাহী থেকে ঢাকা এফএম শোনা যায় না, গরিব মানুষের মোবাইলে এমবি থাকে না, এটা কি কবিতা ছিল? ওয়াওয়া আচ্ছা আপনি একটু জায়গাটা একটু চেঞ্জ করে দেন না, যদি আগে হই না থাকেন এই জায়গায় হয়তো বা নেটওয়ার্ক সমস্যা হইবার পারে, একটু এদিক ওদিক হয়ে যাবে পারেন। আচ্ছা আর এদিকে আমগোর লোকে আরো যারা যারা আছে আমগোর লোকে দেখবার পারতেছি, অনেক বন্ধুরা আসলে জয়েন করছে। হাই সিফু ভাই, আমি ভাই আমি ঈশান, আমি ঈশানও যুক্ত হয়ে গেছে। আচ্ছা গত রবিবার তোমাকে অনেক মিস করেছি, আমিও মিস করছি বন্ধু, আজকে তোমার সাথে অনেক গল্প করবো। উই আচ্ছা এই এই এস এম এই লেখাটা যদি আমি করে ইয়ে লিখতো সিআর সেভেন, খালি উয়ের জায়গায় হইতো সু। ওকে শুক্রিয়া ঈশানা জয়েন করানোর লেখা। আচ্ছা আরো যে যে বন্ধুরা আছে এস এম এস এর মাধ্যমে, অনেক বন্ধুরা আমার লগে যুক্ত হয়েছেন, শুক্রিয়া। হ্যালো যা দুস্তু সিফাত ব্রো, কিতা খবর বালানি, আয়া পড়ছে আমি আমি বি তমা ফ্রম সিলেট, আমি সিলেটই তোমা যুক্ত গেছে, স্বাগত জানা যায়, সব ভালো আছে, খালি গরম একটু গলে যেতেছে এই লোকের ব্যাপার। হি হি বলেন তো আমি কে, আপনি হি হি আর কে হবেন, নামের জায়গায় হি হি দেয়া তো আমি তো এটাই কম। সিফাত ভাই আজ আমার বার্থডে, সুমাইয়া ফ্রম রংপুর, ওকে হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে, ও হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে, হ্যাপি বার্থডে টু ইউ ইউ।
অনেক সুন্দর কাটুক আপনার সামনের সময়গুলো, দোয়া রইল অনেক অনেক। আর এই যে জন্মদিনের দিনও যে আমগুলোকে জয়েন, দেখেন এত সুন্দর উইস্ট আপনি পাইতেন আমগুলোকে জয়েন না করলে, তাহলে বুঝতে হইব। অনেক অনেক শুক্রিয়া বন্ধু আপনাদের জয়েন করানোর লেগে এই বিশেষ দিনে, আপনার সামনের প্রতিটা দিন বিশেষ হোক আমরা দোয়া করি। চট্টগ্রাম থেকে আমগুলোকে আছে লোকিয়া, আমি 10 বছর অনেক খারাপ অবস্থায় এখন চট্টগ্রামে, আমি সব দিন ঢাকা, কি আমি চট্টগ্রাম থেকে স্পিক করছি, আমি 10 বছর অনেক খারাপ অবস্থায় এখন চট্টগ্রামে, আমি সব দিন বন্ধু এই হয়েছে, আপনার সব কথাই হয়েছে, খালি টুকু ছয় লিখেন তাহলে হইবে, মানে আমি বুঝা পারতেছি না, আপনি হয়তো বা মাঝখানের লাইন পরে পরের লাইন মাঝখানে আপনি লিখছেন তো আমি বুঝতেছি না আসলে, আর আপনার নামও দেন নাই মনে হয়। অনন্য হয়েছি 16% চার্জ দিয়ে 3 আওয়ার কীভাবে শুনবো জানি না, মানে এটার ই কেমনে দেবো, আপনি শুনবার পারেন 16% চার্জ দিয়ে 3 আওয়ার মানে চার্জে লাগায় অথবা দেখা গেছে পাওয়ার ব্যাংক দেওয়া, এছাড়া তো আমি আর দেখতেছি না কোনো কিছু, ঠিক আছে। আর যদি বাটন ফোন হয় 16% কিন্তু অনেক, ঠিক আছে। আপনি যদি হুদা মানে এই মানে রেডিও হুনা ছাড়া অন্য কোনো কাজ না করেন আমার মনে হয়ে যাব, ঠিক আছে। আচ্ছা ভাইয়া কথা গানের নায়ক তুমি, বুঝলাম নায়িকাকে আমাদের ভাবি নাকি হুম হুম কথা গান বাজান, না ওইটা একটা মডেল জাস্ট, বাট কানেক্টেড সামহাউ, অ্যান্ড মানে ওই গানের ভিতর ওইটা আমার ফার্স্ট মিউজিক ভিডিও ছিল এবং আমার লোকের পরিচয় ছিল, ওর নাম লোক সাবিহারিঙ্কু, সাবিহারিঙ্কু কিন্তু মানে অ্যাক্টরও, ও বিভিন্ন নাটকও করে, আর ওইটা আমাকেও আসলে দুজনেরই ফার্স্ট কাজ ছিল। অ্যান্ড তারপরে এটা যাই হোক, এত বিস্তারিত আমার লোক কইতে গেলে তো সমস্যা, ওইটা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে পুরো ইন্টারভিউ আছে এটার লোয়া। আর দ্বিতীয় কথা লোকের নয়া গান আছে আমার গতকালকে, ঠিক আছে, মানে আমার মিউজিক কম্পোজিশনে শেখ আলীর, তো আলবত আমার ইউটিউব চ্যানেল থেকে হুইনা লইবার পারেন, কেমন লাগলো না লাগলো সব কিছু জানাইবার পারেন, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় ছিল আজকে যুক্ত হলাম, থাকবো পুরোটা সময় জুড়ে। আমি পাখি রংপুর থেকে বলছি, কেমন আছেন পাখি? আলহামদুলিল্লাহ সেরকম আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি চক্কর বক্কর বাচ্চি তাইলে মন এমনি ভালো হয়ে যায়। কেমন আছেন? আমি আইরিন, আইরিন আইরিন না ইরিন, ইরিন মনে হয়, ইরিন, ও আইরিন, ও ইরিন, ইরিন থুকু ইরিন, শুক্রিয়া জয়েন করানোর লিগা। আচ্ছা সিওত ভাই সালাম নিবেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনার কথাগুলো শুনতে ভালো লাগে, শুক্রিয়া বন্ধু। 3 মাস যাব শুনছি, মেসেজ করলাম জমির নারায়ণগঞ্জ থেকে, বাহ সুন্দর নাম জমির, করা নাম রাখছেন তো বাবারে বাবা, সেরকম আছে। যাই হোক আমার এই বন্ধুর পরে আপনি একটা গানে যাবো, সেরকম একটা গান আমার প্লেলিস্টে ওয়েট করতে হচ্ছে, ওটাকে আরাস ফিচারিং হেলেনার ব্রোকেন এঞ্জেল, শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

কে কেমন আছেন? আর চিন্তা করতেছেন একটু আগে তো জিগে না, আমি জানি এরকম ব্যাপার বুঝেন যে মনে হয় স্যার পুরো তিন ঘন্টা আমার কইতে হয় যে কেমন আছি, ভালো আছি, ভালো আছি, কইতে কইতে আমি টায়ার্ড হয়ে যাই। তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এটার বাইরে আপনার যেই দিলের কথাটি আছে বা মজার যে কথাটি আছে অথবা কোনো সমস্যার কথা আছে, এটা কিন্তু আমার পাঠিয়ে দিবার পারেন 01841904904 এই নম্বরটাতে। সেলাম গো ফেসবুকের অফিসিয়াল যে পেজটা আছে এই পেজ আয় পড়বার পারেন, facebook.com/ilovedhakafm। অনেকে আবার মনে করেন শর্ট লিখতে লিখতে লিখে আই, তারপর লাভ একটা ইমো দেয়, তারপর আবার লিখে লোক ঢাকা এফএম, ঠিক আছে? তো এটা না, একদম পুরোপুরি লিখতে হইব আই লাভ ঢাকা এফএম, ঠিক আছে? তাহলে আপনি পাই যাবেন আমগো চ্যানেলটা আর মানে পেজটা। আর এর মধ্যে যারা যারা আমার লোকে যুক্ত হয়েছেন সপ্তাহে স্বাগত জানাইতেছি চক্কর বক্কর বাচ্চিতে। লিখছে এর লোকে আমগো বন্ধু, দুপুরের খাবারের দাওয়াত রইল, অনেক অনেক শুক্রিয়া বন্ধু। সাইয়ান সাইফান দুই ভাই সিলেট থেকে, অনেক অনেক শুক্রিয়া এই দুই ভাইরে সাইয়ান সাইফান। বন্ধু আপনারা খাইল না আপাতত, আমি না হয় একটু পরেই খাই, তবে এই যে ইনভাইট যে করছেন এর লেগে আপনারা অনেক অনেক শুক্রিয়া। সাউদার আছে আমগুলোকে জয়েন করছে, সাউদার অনেকদিন পরে দেখলাম মনে হয়। হাই ভাইয়া কেমন আছো? ওয়ান উইক পরে আবার জয়েন হলাম সাউদা। আজকে রাতে ফ্লাইটে আমি বাবা মার কাছে ইউএসএ চলে যাব, 12-13 দিন থাকা হবে আমাদের সবাইকে। তোমাদের সবাইকে অনেক মিস করবো। ইউএসএ থেকে হুনা যে আপনি অ্যাপটা ডাউনলোড করে যাবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন সেফলি যেতে পারি আর আসতে পারি। আমিও সবার জন্য দোয়া করব। আজকে অনেক বিজি ভাইয়া, তাও জয়েন হয়েছে, অনেক দিন জয়েন হতে পারবো না, তাই অনেক অনেক শুকরিয়া সাউদা। আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন এবং যথাসময়ে আবার ফিরায়েন সুস্থভাবে। আর যদি অ্যাপটা ডাউনলোড করে নেন তাহলে ওই জায়গাতে শুনবার পারবেন আপনার পরিবারের সবাই রয়ে, যদি সময় পান আলবো শুনবেন। আর ওকে সাউদা কি এখনই যেতে ফ্লাইট কি আজকেই নাকি যাইতেছেন? গে যেমন পরে যান, অস্থির হয়ে গেছেন কিন্তু। আছে অবসান আমগুলোকে, অবসান যুক্ত হয়েছিল। আসসালামু আলাইকুম সিবাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অবসান কি অবস্থা আপনার? গাজীপুরের থেকে উত্তরা যাচ্ছি, গত দুই দিন ধরে আমি অসুস্থ। আহারে জ্বর আমাকে একদম অচল করে দিয়েছে, শেষ কবে আমার জ্বর আসছিল মনে নেই, তবে এই জ্বর আমাকে অনেক ভুগিয়েছে, দোয়া করবেন। আলবত অনেক অনেক দোয়া রইল অবসান, গত দুই দিন আমিও নিজেও অনেক অসুস্থ ছিলাম, তবে জ্বর রিলেটেড না, মানে এমনি আর কি প্রেশার রিলেটেড ঝামেলা ছিল। এটার কারণটা আমি ফাইন্ড আউট করতে পারছি বা মোটামুটি একটা ধারণা পেয়েছি, এটা হলো ওয়েদার আর অতিরিক্ত দৌড়াদৌড়ি সব কিছু মিলাই আর কি একটু এদিক ওদিক হয়ে গেছে। তো আপনার ক্ষেত্রে আপনিও তো মোটামুটি ভালোই দৌড়াদৌড়ি করেন, তো ওই ক্ষেত্রে হয়তো বা আপনারও স্যুট করেন এই ওয়েদারটা। তো আপাতত বাসায় থাকেন যদি পসিবল হয়, রেস্ট নেন, ঠিক আছে? তারপরে ঠিকঠাক সুস্থ হলে আবার দৌড়াদৌড়ি শুরু করেন, দৌড় থামান যাবো না, দুনিয়াতে আইছি আমরা দৌড়ানোর লিগা। আচ্ছা একটু সরম পাও তো, সরম পেলে তোমাকে অনেক সুন্দর লাগে ইসানা, যায় দুষ্টু খালি সরম দেয়, এমনি গরম তার মধ্যে যদি এরম দেয় সরম কি মনটা লাগে। হ্যাঁ মিলে গেলো তাহলে, যে শুক্রিয়া। ওকে ফেসবুকেও বন্ধুরা আছেন, এসএমএসও আছেন, কোনটা থেকে কোনটা বলবো আমি এটা লোক কনফিউজ হয়ে যাই এই শোয়ের মধ্যে। তারপরে আমি চেষ্টা করি অ্যাটলিস্ট সব জায়গায় যে যে বন্ধুরা আমার লিখে রাখছে সব বন্ধুকে কথাবার্তা কিছু না কিছু আমি পড়ার লেখা, এবং আমি ওই ক্ষেত্রে সফল হই। কিন্তু কিছু কিছু বন্ধু জন আয় কী কই ভাই আমারটা তো তুমি পড়লে না, পরে গিয়ে হুনি, হ্যাঁ হুনেই নেই পরেরটা, তো দোষ আমার উপরে চাপাই দিচ্ছে। ফাতেমা বেগম আছে আমগুলো, আসসালামু আলাইকুম সিরাজ ভাই, আমি সাফাই তাহলে মাছাম কাইফ। ফাতেমা বেগমের ই থেকে আইডি থেকে আর কি লিখছে, কাইফ বরিশাল থেকে। ও গেছেন না বরিশাল, চলে আসছি বরিশাল, একটু কষ্ট লাগছে রংপুরের জন্য, বাট এখানে এসেও ভালো লাগছে। আপনাকে আমাদের বাসার ট্যুর ভিডিও দিব গুছানো হলে, দোয়া করবেন। অবশ্যই আমিও দেখবার চাই, আর বরিশাল জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমার যাওয়া হয়েছে বেশ কয়েকবার, তো ওইদিকে যখন যাওয়া হয় মানে স্পেশালি আমার কাছে ভালো লাগে লঞ্চে যখন যাই। লঞ্চে যারা আসলে নিয়মিত যাওয়া আসা করে এর কাছে তো এটা পানিবাদ হয়ে গেছে, কিন্তু আমরা যারা আর কি অকেশনালি যাই এর কাছে কিন্তু এই নদী পথে ভ্রমণটা একটা অন্যরকম ব্যাপার থাকে, পুরা মনে হয় যে একটা ফ্ল্যাট আর কি ঘুরতেছে। আর এই রাত্রেবেলা দেখা যায় যে মানে ছোট ছোট নৌকাও দেখা যায় ওই জায়গার মধ্যে পানির ভিতরে, এবং মানুষের সাহস বোঝা যায়। আর এক একটা মানুষের জীবিকার যে স্টাইল ওই সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। আর বরিশালে নামার পর আপনি দেখবেন যে না খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা এবং মানুষজন খুবই কম, পরে গিয়ে বুঝলাম যে কম তো হইবই সব তো হেনে, তো ওই জায়গায় তো কম হইবই, আবার এরকম বিভিন্ন অঞ্চলে এরকম হয় আর কি। তো এনিওয়ে অনেক অনেক শুক্রিয়া। আর আমগো ও আচ্ছা এটা লোকে কাইফের দাদির অ্যাকাউন্ট, ওকে আচ্ছা তাহলে দাদিরও জয়েন করতে কইবেন, সমস্যা কি? আচ্ছা এম এইচ মারুফা চামগুলোকে, ভাইয়া জানেন বন্ধুরা খুব মিথ্যা কথা বলে, আর আমার কিছু বন্ধু যাদের ভেবেছিলাম তারা কোনোদিন আমায় ফেলে চলে যাবে না, আজ তারাই আমার থেকে দূরের। তা আপনি এত যে ভাবলেন মারুফ, আপনি মনে আমার আগের শোগুলো শুনেন না, ওই জায়গার মধ্যে কিন্তু আমি কইছিলাম যে আমরা অনেক সময় বন্ধুর সংজ্ঞাটারে একটু বেশি করে ফেলাই। হ্যাঁ মানে কীরকম করে, বন্ধু তো সবসময় অন্তরের একটা বন্ধু থাকবই বা
বন্ধু মহলটা থাকবই, কিন্তু বন্ধু মহল থাকা মানে তো এই না যে একেবারে মনে করেন যে একেবারে কি আপনার জিন্দগির প্রতি মুহূর্তে হেরা আপনার লগেই থাকবো। প্রত্যেকটা মানুষের এক একটা ব্যক্তিগত জীবন আছে, তো হেরা ওই জীবনে সেটেল হয়ে যাবো, এটাই তো স্বাভাবিক। আমরা স্কুল লাইফে এক লগে থাকি, হয়তোবা কলেজ লাইফেও থাকি, হয়তোবা ভার্সিটি লাইফেও থাকি, কিন্তু এটাকে বিয়ার পরেও থাকবেন আপনি বন্ধুগুলোকে, এটা কোনো কথা? তো পরিবার যাইবো কই আপনার? তো আপনার আসলে কি বন্ধু? আমি কমো যে বন্ধুরা মিথ্যা কথা, আমি তো দেই সবটি মিথ্যা কথা কয়, কোনো না কোনোভাবে মানে বড় ছোট মিলে মিথ্যা কথা কয়, যদিও মিথ্যা কথা কওয়াটা ঠিক না। আর দ্বিতীয় কথা হলো গিয়া যে প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে, আপনার এটা মাথায় ধরে রাখতে হবে। জানেন আমার বন্ধু ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমি কিন্না ফলাই নি, হ্যাঁ এর মতো করে হ্যাঁ যথাসময় হ্যাঁ পরিবারেরও চালাইতে হইব, পরিবারের প্রতি দায়িত্ব আছে, ওই জায়গার মধ্যে হ্যাঁ যাইব, আমার লোকে যদি সময় পায় সময় দিব। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দিই, স্পেশালি আমার কিছু এই জায়গায় অনেক বন্ধুরা আছে, আচ্ছা ভাইয়া ওর যদি বিয়ে হয়ে যায় ও কি আমাদের ভুলে যাবে? আরে আপনারা মনে রাখে করবো ওটাকে, এটা আমার বুঝান, বেটা বিয়া করতেছে অথবা আপু বিয়া করতেছে, হ্যাঁ তো একটা নতুন জীবন শুরু করতেছে, এর মাঝখানেও যদি এই আমরা মনে করেন বন্ধুরা যদি মাঝখানে ঢুকে যায় কিরে বন্ধু উল্লা গেলি, তো হ্যাঁ তো এমনি শেষ। পরে আবার কাহিনী কি দেন, পরে আবার দেখা গেছে ওই মেয়ে বা ছেলে দেখা গেছে যে বন্ধুকে এই কথা থেকে বাঁচানোর লেগে বন্ধুকে বেশি সময় দেয়, তখন আবার জামাই বা ওয়াইফ সন্দেহ করে কি ব্যাপার তুমি কি আমারও বিয়ে করছো না, ওগুলাই তোমার সব, মানে চতুর্দিক দিয়ে বিপদ, কোনো দিক দিয়ে আপনি ভালো ব্যাপার পারবেন। এর লেগে সবচেয়ে ভালো যে আসলে প্রত্যেকটা সীমারেখা সম্পর্কে আমাকে জানা এবং এটা কোন পর্যন্ত থাকবে, বন্ধু লাইফ স্কুল কলেজ ভার্সিটি চাকরি জীবন ব্যবসা জীবন সব জীবনের ভিতরেই থাকবো, কিন্তু একটা নির্দিষ্ট সীমার ভিতরে, ঠিক আছে? সবার প্রথমে আপনার প্রায়োরিটি দেওয়া উচিত আপনার পরিবারে, আপনার স্ত্রী সন্তান আপনার বাবা মা ভাই বোন, একবারে দেওয়ার পরে তারপর আপনি বাইরে যাবেন। এখন আমার ক্ষেত্রে উল্টা, আমরা পুরাটা বাইরে দিয়ে পরে মাঝে মাঝে ভুলে যে আমার পরিবারও আছে, বুঝছেন? সো এই জায়গার ভিতরে মারুফ আপনি কষ্ট পায় না, আপনি যে কথাটা কইছেন যে আমি ভেবেছিলাম তারা কোনোদিন আমায় ফেলে চলে যাবে, কই গেছে কে, দেশের বাইরে গেছে কে, যায় নাই তো কোথাও, হয়তোবা ব্যস্ত হয়ে গেছে কোনো কিছুর মধ্যে, আর জাগো জাগো মনে হচ্ছে যে না হেরা মিছা কথা কয় বা আপনার লেগে ক্ষতিকারক, ওই সব বন্ধু রাখবেন না আপনার জিন্দগিতে, আপনি একটু দূরত্ব বজায় রাখবেন, তাহলেই তো হয়, পুরো কন্ট্রোল আপনার হাতে, আর আপনি হতাশ হয়ে বয়ে রয়েছেন, ঠিক আছে? আহারে আপনার হাতে মনে করেন ঘোড়ার লাগাম, কিন্তু আপনি ঘোড়ার দিকে চাইতে আল্লাহ জানে ঘোড়া আমার কই লয়ে যায়, তো লাগাম তো আপনার হাতে রে ভাই, মানে মনের নিয়ন্ত্রণ। এনিওয়ে মারুফ আমরা বন্ধু আপনার লগে আছি, আমরা আপনারা ছেড়ে যাইতেছি না, আমরা লগে আছি, আপনিও থাকেন আমগুলোকে। আমগো এই বন্ধু আছে গঙ্গাচড়া উপজেলা থেকে রংপুরের। আচ্ছা আফরোজা পলি আছে, সিবাদ ভাই আমার দিলের কথা শুনে আপনি করবেন কি? আমার দিলের মধ্যে পাহাড় সমান কষ্ট, আমার ওইটাই লাগবো আর কি, আমি তো দেখবার চাই যে কষ্টটা যে পাহাড় সমান হয়, ওইটা কি পাহাড়ের মতো শক্ত হয় নাকি নরম তুলার মতো হয়? আচ্ছা একে তো ফেসবুকে নেই, তার উপর আবার আমার একটা পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রেখেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, কিছু বুঝতে পারছি না, এই পরীক্ষাটা নিয়ে আমি অনেক কষ্টে আছি, আমি আপনাকে জানালাম আমার দিলের কষ্ট। ইতি আপনার শ্রোতা বন্ধু জান্নাত আর আজুথি, একটা অনিশ্চয়তার মধ্যে আছেন, তো অনিশ্চয়তা তো নিশ্চয়ই, মানে এটা কি হুদা আপনার একার পরীক্ষা নাকি অন্য অনেকের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য? যদি অনেকের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে আপনি একা কে লেগে টেনশন করতেছেন, ওইটা যারা আপনার পরীক্ষা নিব হ্যাঁ গো তো ওই টেনশন আছে, আপনি যথাসময় পরীক্ষা দিবেন প্রিপারেশন রাখবেন, আপনি ওইটার লেগে সব কিছু আটকে রাখবেন না, আপনার জিন্দগির যে কাজগুলো আছে ওই কাজগুলোতে আগে যেতে থাকেন, ওইটা যেই সময় আইব ওই সময়ের মধ্যেই মনে করেন আপনি খাবেন। আর আপনি যদি কোন লাঞ্চের সময় না ডিনার যদি আমার এখন না দেয় তাহলে আমি লাঞ্চ করবো না, এখন লাঞ্চের ভিতরে ডিনার আনবেন কেমনে, এটা বুঝেন? তো যুথি দিলের কষ্ট যাই না ওই লোকে সুবিধা লোকে, দিলের কষ্ট যেন আমরা একজন আরেকজনের লোকে শেয়ার করি বা আনন্দের কথা শেয়ার করি, তখন এটা আরো মানে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, আর যখন দুঃখ আপনি শেয়ার করবেন তখন দুঃখটা অনেক ভাগ হয়ে যায়, মানে ভাগ হয়ে যায় মানে দুঃখটা কমে যায় যে না আমি আমার বন্ধুর লোকে শেয়ার করছি, একটা ভালো কথা কইছে, আমি একটু উৎসাহ পাইছি বা আমার দিলটা একটু শক্ত হয়েছে, বেসিক্যালি এইটা লোকের বিষয়, ঠিক আছে? এলাকা যখন যে কথা হইব আপনি পাঠিয়ে দিবেন যদি কোনো সমস্যা নাই। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, আচ্ছা অমৃত বোস বেলা বোস কি আপনার কিছু হয়? অঞ্জন দত্তের বেলা বোস। এনিওয়ে শুভ দুপুর, আজ থেকে আরম্ভ হচ্ছে খুব হ্যাপি, ওকে ঠিক আছে, দেখেন আপনি অমৃত বোস। এই জায়গার মধ্যে আমগো যে যে বন্ধুরা আরো আছে এস এম এস এর মাধ্যমে আমি একটু বন্ধুর কাছে যাই। এই জায়গায় লিখছে আমগো বন্ধু, কত কথা লিখছে, কখন লিখলো এটি, এটি কখন লিখলেন? আচ্ছা হাই সিফাত ভাই ভালো, আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ রানা, আমি রংপুর থেকে শুনছি, মাসুদ রানা স্বাগত জানাই যাচ্ছি বন্ধু আপনারে। ও মা গো মা, এটা আবার কে, একদিন আমাদের মিনহাজ সিফাতের মতো লাগছে, নামটা চেনা চেনা লাগতেছে, ওকে ব্যাঙ্গের মতো লাফাতে লাফাতে দর্শকের মাঝে এসে হাজির হলো লাকি খান, সুক্রিয়া স্বাগতম আমাদের লাকি খান রে। আচ্ছা কেমন আছো লাভ বার্ড,
লাভবার ডাকে কেমনে, কু এমনি নাকি কাকা করে, আমি জানি না আসলে, নাহলে ওই ডাকটা দিতাম আর কি। জ্বরে বিছানায় শুয়ে তোমাকে শুনছি, আমার জন্য দোয়া করো, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই। ডামগো বন্ধু তুবা তুবা আলবত, অনেক অনেক দোয়া রইল আপনার লেগে। ইউসুফ সিকদার বিক্রমপুর থেকে, চক্কর বক্কর শুনে আমার দিলটা করলাম ফিল, DFM আইসা হইল সব বন্ধুগুলো লগে মিল। ও হো হো করা ইউসুফ সিকদার দি কবে হয়ে গেলেন। আচ্ছা রানী লিখছে লোকিয়া, ভাইয়া আপনাদের শহরে আসছি আর ভাইয়া আপনি এমনটা করতে পারলেন, কি করলাম আমি, আমায় না দেখে আপনি বৃষ্টি দেখলেন, তা আপনি আছিলেন খাড়া নিচে আর বৃষ্টি পড়তেছে অনেক উপরের থেকে, আমি না চাইলেও তো আমার থার মানে চান্দির উপর পড়ে আমার দেখা যায় ছাড়বো, আপনি এরকম পড়তে না চান্দির উপর পড়েন না, আপনি আপনি ডাক দিতে পারতেন অ্যাটলিস্ট, আপনি তো এখন তো আমি আপনার লেগে কইতে পারি, ছি ছি ছি ছি এই রানী ছি, আপনি পাশে আছিলেন অথচ ডাক দিলেন না, এত অহংকার এত ইগো, পারি না কইতে, আমি তো পারি কিন্তু কমু না। আচ্ছা যাই হোক রানী, পরের বার ডাক দিবেন ঠিক আছে। আচ্ছা লিখছে লোকে, ভাইয়া কেমন আছো, এখানে গরম অনেক, তার মধ্যে কারেন্ট থাকে না, আমি আমরা দুই বন্ধু তোমার সাথে সাব্বির ও নবাব, সাব্বির ও নবাব স্বাগত জানিয়ে যাচ্ছি। ভাই নবাবকে চেনো না, ওনাকে তোমায় শোনে, নবাব তো আমাদের শুনে, নবাবের অনেক এসএমএস পাই, কিন্তু এইটাই ওই নবাব কিনা এটা আর কি আপনি এখন কওয়ার পর বুঝলাম। ভাই সত্য কি পুরো সময় থাকতে পারবো না, চারটা পর্যন্ত থাকবো, কোচিং আছে যাইতে হবে। ওকে অনেক অনেক শুভকামনা আপনার কোচিং এর লেগে, ভালো মতো পরীক্ষা দেন, আমগুলোকে আড্ডাই দিয়েছেন এটাও বড় কথা, দুই ঘন্টা তো থাকবেন তাই না। আচ্ছা ভাইয়া অনেকদিন পরে জয়েন হলাম চিনতে পারছেন, আমি মেজবা, আরে চিনছি মেজবা, এতদিন পর, ভালো আছেন ভাইয়া, রংপুর থেকে বলছি, কেমনে ভালো থাকবো, এরম আয়া একটু উকি দিয়া জান গায়, এমনি ভালো থাকুন জানি, সবসময় থাকবেন লগে, নাহলে তো দিলের ভিতরে জ্বালা জ্বালা উঠে, বুঝেন না, এই যে গানটা শুনতে থাকেন, ফিরতেছি পরবর্তী ঘন্টায়।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: Nation, Act Station.

0: Taka FM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে।
2: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Çakkırbakkır.
1: Çakkırbakkır.
0: Çakkırbakkır batçit.
2: নয়া ঘন্টা ছুইটা গেছে মনটা বন্ধু কথা পরনের লেগা ঠিক আছে আর আমার বন্ধুরাও জয়েন করে ফেলেছে না অনেকে আবার চিন্তা হচ্ছে কই ভাই মানে পরেরটি তো মিলল না আমি এমনি কইছি এটা কবিতা না রে ভাই হ্যাঁ বই হয়েছে মিলানের লেগে সব কথাকে মিলানের লেগে হয় কিছু থাকবো অগোছালো এর মধ্যে মিলানের লেগেই তো আমি জিন্দিগি সব যদি গুছানোই থাকে জিন্দিগি দেখ করবো কি বুঝেন না জিনিসটা এনিওয়ে শুনতেছেন ঢাকা এফএম 90.4 লগে সিফাত আছি আপনার লগে রবিবারের বিশেষ চক্কর বক্কর বাতচিত লিয়া বন্ধু বান্ধব লিখতেছেন দিলের কথাবার্তা আর আমি বারবার স্মরণ করে দিতেছি আপনার যেই কাজটা ওইটা লগে আপনার নিয়মিত পানি খাইতে হইব এবং পরিমাণ মতো পানি খাইতে হইব বেশি বেশি পানি খাইতে হইব এবং মানে পারতপক্ষে ঠান্ডা জায়গার মধ্যে থাকতে হইব ঠান্ডা জায়গা বলতে আমি এসির নিচেই না বিষয়টা মনে করেন যে এই যে ঠান্ডা পড়া রোদের একদম ডিরেক্ট রোদের নিচে থাকুন যাবো না তাহলে কিন্তু সমস্যা অসুস্থ হয়ে যাবেন কা আর এটা আমরা চাই না আলবো যে আমার কোনো বন্ধু অসুস্থ হয়ে থাকুক এই জায়গায় লিখছে উম্মে রায়হান সিবাদ ভাইয়া শেষ অব্দি সাথে আছি কেমন অবশ্যই উম্মে রায়হান কি লেখা থাকবেন না আপনি অনেক অনেক শুক্রিয়া আপনাদের এই জায়গায় লিখছে আমাকে সাফায়েত আলম কাইফ দাদির ফোন নিয়ে গোসল করতে করতে শুনতেছিলাম সাওয়ারে গোসল করছি তাই ফোনে পানি ছিটছে আর আপনার কথা বন্ধ হয়ে গেছিল ভাবছিলাম ফোন স্যাস দেন দেখি অ্যাপ অফ হয়ে গেছে প্লাস আমার হেডফোন যেই রুমে সেই রুমে আম্মু তালা মেরে গেছে আবার আমার ফোনেও চার্জ নাই অনেক কষ্ট করে শুনতে হচ্ছে আর দাদির ফোনের স্পিকারও অত ভালো না ফোন নতুন বাট স্পিকারে প্রবলেম সাফায়েত আলম আমি দাদির অনেক অনেক শুকরিয়া যে প্রথমত আপনার ফোনটা দিচ্ছে এরকমটা রিস্কি জায়গার মধ্যে আর কাইফ আপনারা তো বিশেষ ধন্যবাদ যে এত কিছুর মধ্যেও এত বাধা বিপত্তি পারায়ও আপনি আমার শুনতেছেন অনেক অনেক শুকরিয়া আর কিছু কিছু বন্ধু তো হাতে মোবাইল থাকে তারপরে শুনে না ওই যে মানে আড়াই গেছে ইয়ে গেছে আগে অনেক কথা দিচ্ছিল যে না না যাবো না কখনো সারা জীবন থাকবো তুমি বাইক গেলেও থাকবো লগে এখন কু তা আমি তো জানি এটি আচ্ছা মাহফুজ রহমান পরশ লিখছে সিবাদ ভাই কেমন আছেন যত কি যুক্ত হয়ে গেলাম আছি পুরোটা সময় অনেক অনেক শুকরিয়া বন্ধু পরশ আচ্ছা না আচ্ছা অজানা মায়া অনেকদিন পর পেলাম কিন্তু অজানা মায়া দুইবার কে লেখা প্রথমবার কি স্পেলিং ভুল আছিল বানান না বানান তো ঠিকই আছে দুইবার লিখছেন কে আচ্ছা আমি ফ্লেভার যুক্ত হয়েছে আজহারুল ইসলাম ফ্লেভার চক্কর বক্কর বাতচিতে সবাইকে স্বাগত সাথে আর যে সিফাত বিদ্যুৎ নাই লাঞ্চ কৈরালটি কারেন্ট ছাড়াই ওকে কারেন্টের লগে লাঞ্চের কি সম্পর্ক আপনি কি কারেন্টে চলেন কারেন্টে যেয়ে থাকবো না যেই সব দেশের ভিতরে কারেন্ট নাই মনে করেন বিভিন্ন বন জঙ্গল বা বিভিন্ন জায়গায় আছে যেসব জায়গায় কারেন্ট ওই জায়গায় কিন্তু খায় জানেন মানুষ মানে আর কি ওই ভাত টাত খায় লাঞ্চ করে ডিনার করে হয়তো বা জানে না ওরা কয় যে দুপুরের খাবার রাইতের খাবার এরকম খায় এরকম না বিষয়টা যে কারেন্ট নাই খাইতে পারতেছি না কারণ আমার হাত তো উঠতেছে না চার্জ নেই এরকম হয় না কিন্তু বন্ধু যাই হোক সাইদুল ইসমাম আছে সিবাদ ভাই রবিবারের চক্কর বক্কর বাতচিত নিয়ে যুক্ত হয়ে গেলাম ও আপনিও যুক্ত হয়েছেন আমিও যুক্ত হয়েছি দুইটা বাজে শুক্রিয়া এই জায়গায় আমগো বন্ধুরা আছে হোয়াটসঅ্যাপে লিখছে আমার অনেক বন্ধু দেখি কেটা কি লিখছে আরাফাত এইচএস কি লিখছে আরাফাত এইচএস আচ্ছা একটা ছবিও পাঠাচ্ছে দিয়ে ওরে মিষ্টি দিয়া ভরা সিবাদ ভাই মিষ্টি খাইতে থাকেন এখন বলবেন মিষ্টি খাইতাম কিন্তু আপনার ওই যে ছবির উপরে আবার এমনি স্টিকার লাগানো স্টিকার খাইলে আবার পেটের ভিতরে যাবো তো স্টিকার এলে খাইতে পারতাছি না এখন বলবেন কিসের মিষ্টি আরে নিউ ফোন কিনছি এখন আর কি ট্রাই না দিলে হয় ট্রিট না দিলে হয় আচ্ছা আপনার আরাফাত এইচএস কংগ্রেচুলেশন মানে ফোন কি এমনি ভার্চুয়ালি কিনছেন আর কি ফোনে ওই যে ছবি লয়ে ঘুরেন খালি নাকি এমনি কিনছেন যদি এমনি কিনে থাকেন মিষ্টিও আমগো ফিজিক্যাল চাই ভার্চুয়াল মিষ্টিতে আমগো কাম হইব না তবে অনেক অনেক শুভকামনা আপনার লেগে আরাফাত অভিনন্দন সাউদা লিখছে ইউএসএ আমার অনেক প্রবলেম হয় এই কান্ট্রিতে আমার একদমই পছন্দ কি না মনে হয় বাট তাও যেতে হয় ফ্যামিলি আছে তাই কি আর করা না না যান সমস্যা নেই দুই জায়গায় আমাকে অ্যাপ চলে কিন্তু আপনি অ্যাপ শুনবার পারবেন কোনো সমস্যা নেই সুন্দরভাবে যান ঘুরে ঘুরে আয়েন যত দেশ ঘুরবেন তত ভালো মানে অনেক অভিজ্ঞতা হইব সবার আগে আমার মতে আমগো দেশটা ঘুরে দেওয়া উচিত 64 জেলা তারপরে বাইরের দেশে ঘোরা উচিত আর যদি এটা নাও পারেন দেশে আওয়ার পরে ঘুরতে যাবেন ঠিক আছে সব যত জানবেন তত বা যত ঘুরবেন তত বুঝতে পারবেন যে মানুষের জীবন বা লাইফস্টাইল কতটা ডিফারেন্ট বা এরা কীভাবে জীবনযাপন করে আমগো মতো 12 বাজে উঠে কিনা 11 বাজে উঠে কিনা রাইট 2-3 পর্যন্ত মোবাইলে পুনপুন করে কিনা তো এটা আপনি বুঝতে পারবেন জিনিসটা আমগো যে হাসিব আছে প্রতি সোমবার রাইতে 9 বাজে যে লেটস গো হয় হাসিবের লগে যেতে পারেন একদম ফ্রি কোনো টাকা লাগে না সম্পূর্ণ খরচ হাসিবের না না কিছু বন্ধু আবার খুশি হয়ে গেছে না না আপনি বাস্তবে লয়ে যাবো না মানে আপনি যদি হুনেন আর দেখেন আপনি ওই জায়গার অনেক ধারণা পাবেন বাস্তবে এমন কেউ লয় নিজের আপন বাড়িতে লয়ে যায় না আপনাকে যে টাকা লাগবে এত টাকা নাই বুঝেন না ফারুক আমগুলো আছে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাকের রহমতে। আর এদিকে আরো যে আচ্ছা হ্যাঁ আরো কি লিখছিল দেখালি আমরা একটু, আমগরে লিখছিল লোকিয়া আপনি কেমন আচ্ছা এলো যদি কেন চলে যাবে গান প্লে করেন না বন্ধু, প্লে করা পারতেছি না দুঃখিত, কারণ আমি একটু আগে কইছি যে আমার শোয়ের ভিতরে আসলে রিকোয়েস্টে গান প্লে হয় না। এদিকে লিখছিল বন্ধু আমার কি লিখছে, হাই সিউ ভাইয়া ইসানা, ইসানা লিখছে ছন্দটা অনেক সুন্দর ছিল, বাই দ্য ওয়ে লাইফে একটা ক্রাইম করার ইচ্ছা বুঝলা ইসানা। কি ধরনের ক্রাইম এটা আপনি আগে জানাইবার পারেন আমগরে, এটা ক্রাইম তো বিভিন্ন ধরনের হয়, বাপের মানি ব্যাগের থেকে টাকা চুরি করাটা একটা ক্রাইম, তারপরে মনে করেন বাইরে আতকা হুদায় মেরা বললেন এটাও একটা ক্রাইম, মানে হুদা হুদি আঘাত করলেন আর কি এটাও একটা ক্রাইম, তো আপনি কোন ধরনের ক্রাইম করতে চান এটা লোকে জানার বিষয়। আচ্ছা ক্যাসে হো আপ কি আগে সপ্তাহ, আগে সপ্তাহ কাহাতে নাকি পিছলে সপ্তাহ কাহাতে, ধরো মিয়া আগে ঠিক মতো এটা ঠিক করেন, আগে আরেকটা বাসায় কথা কইতেছে হেডও ভুল, পিছলে সপ্তাহে বা পিছলে দিন। আচ্ছা এই জায়গায় লিখছিল কি আমার বন্ধু নরসিংদী থেকে রানা ভাই, অনেকদিন পরে শুনছি শরীর খারাপ ছিল, ওকে অ্যাপের মাঝে কিছু প্রবলেম আছে মনে হয়, আপনি আপনা আপনি স্টপ হয়ে যায়। আচ্ছা এটা এরকম পাইনি বন্ধু, আপনার কাছে পাইলাম, তারপর আমরা দেখবো, অনেক অনেক শুক্রিয়া আপনারা আমগুলোকে জয়েন করানোর লেগে, কথাবার্তা শেয়ার করানোর লেগে। এদিকে আরও যারা আছে আমগুলোকে, এটা কেনা ছিল জান্নাতুল হীরা লিখছে চট্টগ্রামের আকাশটা মেঘলা হয়ে আছে, সকালে বৃষ্টি হয়েছিল, ঢাকার কি খবর? ঢাকার খবরও লোকা বন্ধু, গতদিন বৃষ্টি দেখছিলাম, আজকে তো উইটা মনে হইতেছে বৃষ্টি বইলে জিন্দিগি মানে পৃথিবীতে কিছু আছে বলে আমার মনে হয় না, এমন রোদ তো এই ডিটুপড়ি চলতেছে আর কি। এই জায়গায় লিখছিল গিয়া সিফাত ভাই, ব্রাজিলকে সত্যি সত্যি বাংলাদেশে আসবে? আমি মুতিবুর, মুতিবুর আমি যতটুকু শুনছিলাম যে এরকম একটা কথা হয়েছিল বা হয়েছিল কি মানে আই বোঝে এরকম কোনো কথা হয়নি যে মানে খেলা যায় কিনা, তবে বাংলাদেশ থেকে যতটুকু আমি দেখছিলাম আপডেটেড নিউজটা আসলে দিব পারতেছি না, আমি দেখছিলাম মনে আরো কয়েকদিন আগে, ওটার ভিতরে বলা হয়েছিল যে না এই মুহূর্তে আসলে এই ধরনের খেলার কোনো চান্সেস নাই বা কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি, ঠিক আছে তো মনে হয় না যে আপাতত খেলাটা হইতেছে। আচ্ছা আমার নাম সাকিব ভাইয়া, তোমার অনেক দিন শুনতাম চক্কর বক্কর SMS করলাম, অনেক অনেক শুকরিয়া বন্ধু সাকিব। এই জায়গায় আছে আমি বন্ধু, কেমন আছো শিবু ভাইয়া, অনেক মাস ধরে শোনা হয় না, ক্যারিয়ারের কারণে তোমাকে অনেক মিস করি, কখন যে এত বড় হয়ে গেলাম আমার 10 বন্ধু বুঝলাম না, আমি মিনহা রংপুর থেকে মনে হয় তো নাই তাই না, না একেবারে মনে আছে আমগো মিনহা 10 বন্ধু লয়া হুনতো, কিন্তু ক্যারিয়ারের ব্যস্ততা এত ব্যস্ততা হওয়া উচিত না যে আপনি 2-3 ঘন্টা বাই করতে পারবেন না, আর 10 বন্ধু একেবারে একই ক্যারিয়ারের মধ্যে ঢুকছেন আপনারা, চাপা মারেন না তারপরে আমার লোকে। হ্যাঁ মিনহা অন্য কাহিনী আছে, যার মধ্যে ক্যারিয়ার লয়ে তো ব্যস্ততা থাকবে, ওটা তো আমি সবসময় কই, মানে এই আপনার জিন্দগির যত দিন যাইব তত নতুন নতুন ব্যস্ততা হবে, এর মধ্যে আপনার মেনটেন করতে হইব, আপনি যেটা যেটা চান ওই জিনিসগুলোর মেনু, হয়তো আগে 5 ঘন্টা শুনতেন ওই জায়গার মধ্যে 3 ঘন্টা শুনবেন, তারপরে কাজ ধর আগে পড়ালেখা ধরেন করতেন 2-3 ঘন্টা, এখন ধরেন মনে করেন যে এখন ব্রেন আরও বেশি সার পড়ে গেছে, আচ্ছা আমার 1 ঘন্টা পড়লে হয় ওইটার লোক একটু ম্যানেজ করে চলবেন, তো আমার মনে হয় এমনি আপনি করা সম্ভব, কারণ অন্যান্য বন্ধুরাও তো অনেক কাজ লয়ে ব্যস্ত, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, তারপরে তো হুনে, তো আশা করি মিনহা আপনি জয়েন করবেন আমগুলোকে। ফারহান আছে আমগুলোকে বাংলাদেশ থেকে, আচ্ছা শোনা যায় না কেন সিফাত ভাই আমি সালিম, তো এটা কোয়েল লাভ আছে, আপনি তো শুনতে চিনি না, কইলেই বা শুনবেন কেন না, এটা কেন আমগো বন্ধু সবাই নাকি প্রেমে ছায়া খায় আর আমি শুধু চা খেতে খেতে ছায়া খাই, সাদিয়া সবারটা আপনি জানলেন, সবার লোকের কথা হয়েছে আপনার প্রেম লয়া সাদিয়া, আপনি তো খাইবেন আপনার নামই তো লেখাই যে শুধু চা খেতে দে, আপনি একটু আগে বিস্কিট দিলে হয় যে বিস্কিট খাই, এটুকু যদি আগে নামের আগে দেন তাহলে আপনার পুরো নামটা কিন্তু একটা খাবারের নাম হয়ে যাবে, বিস্কিট দিয়া বিস্কিট খাই সাদিয়া দেন মিলে যায় কিন্তু, তো বন্ধু আপনার নামটাই আসলে এমন, আপনি কিছু না চাইলেও আপনি মনে করেন সাদিয়াই খাইবেন আর কি, কারণ ওই লোকে আপনার নামটা লোকে সাদিয়া, খুব সুন্দর একটা নাম, আর সবাই প্রেমের ছাঁকা খায় না এটা আমার কাছে মনে হয়, সবচেয়ে বেশি যে প্রেমের ছাঁকা খায় এরকম আমার কাছে কোনোদিন এরকম মনে হয় নাই, হ্যাঁ খায় কিছু কিছু মানুষ খায়, কিছু কিছু নিজেরা অন্য কোনো স্বার্থে ঢুকে তারপরে দেখা গেছে যে ব্রেকআপ হয়ে গেলে তখন কয় ছেঁকা, উলারে ছেঁকা হয় না, ছেঁকা তো লোকের অরিজিনাল প্রেমের ভিতরে যে ছেঁকাটা হয়, অথবা রুটি ছেঁকতে গেলে যে ছেঁকাটা হাতের মধ্যে খাই ওইটা আমরা, তো সাদিয়া আপনার এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু নাই অথবা টেনশন করার কিছু নাই, ছেঁকা যদি খাওয়া হয় এরপরে আবার পোলাবান উইটটা খারে আবার প্রেম করে ফেলা এটা কোনো বিষয় না, এটা এমন না জানে একবারই যে SSC পরীক্ষা দিলেন একবার এরপরে যেমন আবার দিবার পারেন এরকম আর কি বিষয়টা। সালিহুর যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে, বউ ভাই মনটা ভালো তো, আমার সকল ভাই বোন বন্ধুরা কেমন আছেন, আগে বলি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, বেশ কিছুদিন হলো আপা আমাদের এলাকায় আসে না ভাই, আপার কাকা আমার মামু তার জোর দেখায় যাচ্ছেন, হ্যাঁ তা তো একটু দাহিবই, সালিও লিখছে 1 ঘন্টা আগে টেক্সট দিলাম কিন্তু আমি নাই, 1 ঘন্টা আগে ওই নেই তো আপনি ধর আপনার হিসাব ভুল, আপনি দেখছেন 2:28 এখন বাজে হলো 3:10, কেমনে 1 ঘন্টা হইলো আপনার ঘড়ি থেকে? 40 মিনিট 1 ঘন্টায়। ও এখন আবার কইতেছে রংপুরে শোনা যায় না, কোন তেলে আর কেমনটা লাগে এখন পড়লাম কোন ওইটি। আর যাই হোক, এই জায়গায় পরি রংপুর থেকে লিখছে, লোকে কি লিখছে, ভাইয়া স্কুলে 22 তারিখ থেকে যাই না, মাদ্রাসায় পরীক্ষার জন্য মঙ্গলবার আবার স্কুলে যাওয়া লাগবে, ছুটি নেই আমার। পরির রংপুর থেকে, আচ্ছা এর শুনতে সমস্যা, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি জানাইতেছি। তবে এই মুহূর্তে একটা গানে যেমন সেরকম একটা গান, আমাকে গুরুর গান, জেমসের গান, লিখতে পারি না, সেরকম একটা গান শুনতে থাকেন, লগই থাকেন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Shun Chen, Taka FM 90.4.

চক্কর বক্কর বাতচিত দিয়ে আপনার বন্ধু সিফাত আপনার লগে আছি, আর কথা দিচ্ছি না পাঁচটা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকলে কথা দিয়ে আবার চেষ্টা করি রাখনের লেগে, ঠিক আছে? ওরম না, ওই যে থাকে না কিছু পাওনাদার বন্ধু, বন্ধু দে তুই কালকে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি বন্ধু, তারপরে এই কালকা যে আয়া কত বছর পরে আল্লাহ পাক জানে একমাত্র। এনিওয়ে সবার মনে করে গেছে কেমন যে আয় না আমি না ওর কাছে টাকা পাই না, আর আবার যারা মনে করেন যে টাকা লয়ে গেছে হেরা আবার আমার গাড়ি লেগেছে, যে আপনার মনে করেন দরকারটা গিয়েছিল এ করে, আমি তো কয়েকদিন ভালোই গেছিলাম। এনিওয়ে আমার লগে যারা যারা যুক্ত হয়েছেন অনেক অনেক শুক্রিয়া। আর একটা সিনেমা লয়ে একটু কথাবার্তা করতে হয়, যে মুভিটা লয়ে গেছিলাম যে ইয়াসের একটা সিনেমা, ওটার লগে আমি KGF এর যে নায়ক তার নতুন একটা সিনেমা টক্সিক, তো ওই সিনেমাটা আসলে যতটা দেখানো হয়েছিল, যত কিছু দেখানো হয়েছিল ট্রেলারের মাধ্যমে, সিনেমাটা কিন্তু আসলে মানে রিভিউ অনুযায়ী পাবলিক রিয়াকশন অনুযায়ী সিনেমাটা কিন্তু অতটা আসলে তেমন কিছু করে পায়নি, কেউ আসলে স্টোরি খুঁজে পায়নি। তবে এই জায়গার মধ্যে ইয়াসের যে পারফরমেন্স ছিল রকির, মানে KGF এর রকি, তো এর যে পারফরমেন্স ছিল এটা দেখার মতো। তো কেউ যদি দেখবার চায় ওয়ান টাইম এর অ্যাক্টিং বা এর স্টাইলগুলো দেখার লেগে দেখবার পারেন, কিন্তু মুভিতে যতটুকু শুনলাম, যদিও আমি দেখিনি এখনো, এটার ভিতরে আসলে খুব বেশি পরিমাণ মানে এটার ভিতরে কোনো স্টোরিই নাই তেমন আর কি, মানে মানুষ কানেক্ট করতে পারেন এটা লোকের বিষয়ে। এবং আমি আরও শুনতে ছিলাম যে এটার স্লো মোশন অনেক বেশি ইউজ করা হয়েছে এবং সিনেমাটার মানে স্টোরি টেলিংটাও অনেক স্লো, তো এটা তো এক একজনের আসলে এক এক রকম মনে হইবার পারে, আমি নিজে দেখে আরেকবার জানাবো। তবে এই মুহূর্তে যতটুকু আর কি পাইলাম ততটুকু আপনার লোকের আর কি শেয়ার করলাম, আপনারা যদি দেখেন আলবত এটা শেয়ার করতে পারেন বাকি বন্ধুগুলোকে, তবে এটা আসলে ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা না। আর এই সিনেমাটা একটু সোয়াগ টাইপের সিনেমা এবং ইয়াসের আসলে বিশাল ফ্যান বেজ আছে এবং আমি নিজেও এর ফ্যান, যেমন KGF তার আগেও বেশ কিছু মুভি আছে, তো ওই মুভিগুলো আমি দেখতাম বা দেখছিলাম, কিন্তু এটা নিয়ে এক্সপেকটেশন বেশি আছে, বাট এটা আসলে হয় নাই। ওই যে যত মানে গর্জে তত বর্ষণ এরকম একটা বিষয়, কিন্তু ওই যে আমি আবারও কইতাছি যে তার পারফরমেন্স কিন্তু নিয়ে কিন্তু কারো কোনো অবজেকশন আছে না, যে একমাত্র এই সিনেমাটাতে টাইনা নিয়ে গেছি একমাত্র ইয়াস বা ইয়াসের অ্যাক্টিং লুক সব কিছু, বাকিটা দেখে আসলে বোঝা যাবে। এবং একটু সিনেমার আসলে অনেক অনেক বিষয় আসলে অনেকে তুলে ধরছে আর কি, যে এটার ভিতরে অনেক কিছুই মানে কি ডায়লগ প্লাস হচ্ছে ভায়োলেন্স এগুলো একটু একটু খাপ ছাড়া হয়েছে, তবে অ্যাকশন অ্যাকশন যেই সিনগুলো আছে এগুলো সবাই প্রশংসা করছে যে অ্যাকশন সিনগুলো আসলে দেওয়ার মতো আছিল। তো যাই হোক, এত কথা না দেখার না কই, সব তো কয়ে দিলাম, আবার না কই, এরকম হয় অনেকে, যে আসলে আমার পরিচিত এরকম অনেকে আছে, কোনো কিছু জন সাদমু যে আপনি এটা খাইবেন না ওইটা খাইবেন, না না খামু না ভালো লাগে না খিদা নাই আগের মতো খাইতে পারি না, তারপরে যখন দেওয়া হয় তারপরে যখন উনি যায় তার একবার আমরা প্লেট সুদ্ধা লয়ে যায় মনে করেন, মানে এরকম হয় অনেক সময় অনেক ফর্মালিটিস। আচ্ছা, এই জায়গায় লোকে আমাকে বন্ধু নরসিংদী থেকে রানা লিখছে যে এক ওই জায়গায় অনেক বাতাস, এলোক আমাকে নরসিংদীতে আছে রোদ নাই সেরকম ওয়েদার, বাহ সুখেই আছেন, থাকেন বন্ধু সুখে আমরা থাকি দুঃখে, এটা মিলছে। ইয়েস ওকে, আমার নাম ফারুক, ওকে ফারুক চট্টগ্রাম থেকে আছে আমাকে বন্ধু, গানের রিকোয়েস্ট করছে কিন্তু বন্ধু গানের রিকোয়েস্ট রাখবার পারতেছি না, দুঃখিত। আচ্ছা, এই জায়গায় লিখছে রোগিয়া কি যে ক্রাইম করবো বুঝতে পারছি না, এটা আমি ইসানা লিখছে। বাই দ্য ওয়ে তোমার পাহাড় পছন্দ সমুদ্র? আমার পাহাড় পছন্দ, কারণ পাহাড়ে অনেক অ্যাডভেঞ্চার করা যায়। আচ্ছা ইসানা, মানে এটা প্রশ্ন করছিলেন তোমার পাহাড় পছন্দ নাকি সমুদ্র? আমার সমুদ্র পছন্দ বেশি, পাহাড়ের কথা চিন্তা করলে আমার আগে সবার প্রথমে মাথায় যে পাহাড় আগে উঠতে হইব, নাহলে এই কষ্ট ভাই রিয়েলি টাফ, আর এর একটু রিস্কও থাকে। আর সমুদ্র দেখলে বা সমুদ্রের সামনে গেলে কি লেগে জানি মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, এটা আমি জানি না, এটা আমার ছোটোবেলা থেকেই, আমি কক্সবাজার মোটামুটি বেশ কয়েকবার যাওয়া হয়েছে, তো আমার যখনই বাংলাদেশের ভিতরে কোনো কিছু চয়েস করতে কয় যে তুমি আসলে কই যেতে চাও, তখন আমি সবার প্রথমেই কই কক্সবাজার অথবা কুয়াকাটা, কুয়াকাটার চেয়ে কক্সবাজার বেশি ভালো লাগে, তো সমুদ্র আমার বেশি ভালো লাগে, যদিও আমি মানে এইরকম পানি দেখলে আসলে সবাই ভয় পাইব, তো আমি আসলে ওইটা সমুদ্রটা বেশি পছন্দ করি। তার মানে এই না যে পাহাড়ে আমি ঘৃণা করি, আমি প্রতিটা সৃষ্টি পছন্দ করি এবং এই সৃষ্টি দেখে অবাক হই যে সৃষ্টিকর্তা কত সুন্দর করে বানাইছে এগুলা, আর অবশ্যই এক্সপিরিয়েন্স তো করবার চাই, তবে সাগর এবং পাহাড়ের মধ্যে যদি বলা হয় তাহলে এই দুইটার মধ্যে আমার আসলে সাগরই বেশি পছন্দ। আর সাগরে অ্যাডভেঞ্চার করেন জানি এটা আপনারা কি করলো, সাগরও অ্যাডভেঞ্চার করা যায়। আচ্ছা, আর এদিকে লোকে আমার যে যে বন্ধুরা আছেন আমগুলোকে ফেসবুকে এবং আমগুলোকে আছে লোকে ইয়ের মধ্যে ওই যে SMS এর মাধ্যমে সপ্তাহের অনেক অনেক শুক্রিয়া, যারা লিখবার চান 01841
904904 এটা লোকাঙ্গ নাম্বার। এই নাম্বারে সুন্দর করে আপনি আপনার নাম ঠিকানা লিখে আপনার কথাটি আমার কাছে পাঠা দিবার পারেন, অথবা ফেসবুকে কমেন্ট আকারে লিখবার পারেন facebook.com/ilovedhakafm এটা লোকাঙ্গ পেজ। এই জায়গার মধ্যে আপনি কিন্তু পাই যাবেন সব গান। আচ্ছা এই জায়গায় লিখছে লোকে সিবাদ ভাইয়া সম্ভব হলে আপনার কাউ একটা গান বাজিয়ে দিয়েন, কেমন অন্তরে বাহিরে এই গানটা। আচ্ছা না আমার মানে প্লে লিস্টে এই গান আছে কিনা আমি সিওর না, আসলে যদি প্লে লিস্টে থাকে আলবত লইব, কিন্তু আলাদাভাবে বন্ধু বাজাইতে পারতেছেন এটা তো আপনি জানেনই কি লেগা। আর অন্তরে বাহিরে এটা আমার বাইরে ছিল রমজানে এবং ফিলপূর্ণ গান আর কি। নয় আরেকটা গান বেরিয়েছে দেখে নেবেন পারেন, গতকালকে রিলিজ হয়েছে আমার ইউটিউব চ্যানেলে। অমৃত বোস লিখছে কি কলকাতা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচ হবে অক্টোবর মাসে কলকাতাতে। এটা তো ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল, আমার ওই বন্ধু জিগেছিল বাংলাদেশের লগে যেই খেলাটা ওইটার কথা, ইন্ডিয়া ব্রাজিলের তো খেলা হওয়ার কথাই। তবে এই জায়গার মধ্যে যতটুকু আমি লাস্ট আপডেট পাইছিলাম ওইটা লগে যে ইন্ডিয়ার মেইন দল আসলে খেলবার পারবো কিনা এই ব্রাজিলদের মেইন দলের লগে, এটা একটা বিষয়। কারণ একই সাথে দুইটা গুরুত্বপূর্ণ আসলে টুর্নামেন্ট বা ম্যাচ পড়ে গেছে আর কি, তো দেখা যাক আসলে ফাইনালে কি হয়। এই জায়গার মধ্যে আমগো বন্ধু উম্মে রায়হান কি জানি কলম দিয়ে লিখতেছে কানে হেডফোন দিয়ে, কি লিখতেছেন আপনি উম্মে রায়হান একটু জানান তো। আচ্ছা এই জায়গায় আরো যারা আছে আমগো লিখছে এই বন্ধু ক্যাটাইটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ দুপুর, শুভকামনা ফুরন্ত ভালোবাসা সিফাত ভাইকে। রায়হান আমগো রায়হান যুক্ত হচ্ছেন সৈয়দপুর থেকে, শুক্রিয়া বন্ধু। আর এদিকে আছে আরো ক্যাটা ক্যাটা দেখালি এস এম এস এর মাধ্যমে অনেক বন্ধুরা আমগুলোকে যুক্ত হয়েছে, কি লিখছে দেখি। গত রবিবার কিল্লিগা, আচ্ছা আয়ুক আয়ুক আয়ুক তোমা লিখছে গত রবিবার কিল্লিগা এলা না তা আমি জেনে গেছি, হুম 23 আগস্ট, হুম 12 আগস্ট, হুম আপনার না আপনি একেবারে ভুল বুঝছেন, হুম একেবারেই ভুল, হুম জানি কিছুটা মনে মনে পড়বা তবুও পড়ে না তোমা, আপনার এই পুরো আইডিয়াটাই আসলে রং। গত রবিবার এই ধরনের আসলে কোনো কিছুই আছিল না, গত রবিবারে আমি একটা ইমার্জেন্সি ব্যস্ততার মধ্যে আসলে পড়ে গেছিলাম গা, এবং ওই কারণেই, তাছাড়া এগুলার কারণে আমি কোনোদিনই কোনো কিছু মিস করি না। হ্যালো কিউট বয়, আমি নানুবাসায় যাচ্ছি তাই পুরো সময় থাকতে পারবো না, তোমা ফ্রম রংপুর। ওকে নানুবাসে কই আপনি, বাংলাদেশে না নাকি অন্য গ্রহে, আপনি তো অ্যাপটা থাকলে তো যে কোনো জায়গাতে শুনবার পারেন। কি কয় বন্ধুরা আমগো মালয়েশিয়ার থেকে সৌদি আরবে সিঙ্গাপুর তারপর আরো কোন কোন জায়গার থেকে আমগো যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমার বন্ধুরা জয়েন করালে, আর আমগো বন্ধুরা দেশের ভিতরে এই জায়গাতে ওই জায়গায় ঘুরে পাশের বাড়িতে খালার বাড়ি যাবো কেউ শুনবার পারবো না, কোন কেমনটা লাগে। আচ্ছা এই জায়গায় লিখছে ভাইয়া তুমি এত হাসির কেন, ঢাকা থেকে নাফিসা কি করছে, আমি হাসির আমি আমার দিলে যেটাই আমি এটা কয়ে দিই নাফিসা, আপনার অনেক অনেক শুক্রিয়া জয়েন করানোর লেগে, এটা কর পর আমার হাসি আইতেছে। আচ্ছা অনন্য ওইসি কি লিখছে, লিখছিল গিয়া গ্রেটেস্ট জেনারেশন 1901 থেকে 1927। আচ্ছা এই জায়গায় লিখছিল গিয়া অনন্য ওইসি থেকে 2024 পর্যন্ত 7টি জেনারেশনের নাম, সাইলেন্ট জেনারেশন 1928 থেকে 1945, বেবি বুমার্স জেনারেশন 1986 থেকে 1964, জেনারেশন এক্স 1965 থেকে 1980, জেনারেশন ওয়াই 1981 থেকে 1996, জেনারেশন জেড আমরা এটার মধ্যে মনে পড়ছি আর কি। যাই হোক জেনারেশন তারপরে 2013 থেকে 2024, জেনারেশন আলফা ও আচ্ছা আর 1981 থেকে 96 লোকের জি আমি জেন জি ও এ ম্যান ও শুক্রিয়া আপনার অনন্য হয়েছি আপনার সুন্দর তথ্যভিত্তিক ইনবক্সের লিখে। হ্যালো সিবাদ ভাইয়া চলে এলাম আমি পৃথিবী থেকে, তুমি কোন গ্রহ থেকে বলছো, সাফা তিতলি। আমি বেসিক্যালি নেপচুনের দিকে গেছিলাম, আমি এই মুহূর্তে কই আছি আমি জানি না, আমি পাইলটে কই আনছে তো নেপচুনই আছি মনে হয়। আসসালামু আলাইকুম, আমি আছি রংপুর থেকে সোনিয়া। ওকে সোনিয়া আমি তোমাকে নিয়মিত শুনি, খুব ভালো লাগে, আজ প্রথম মেসেজ করলাম তোমাকে, তোমাকে একদিন শুনতে না পারলে ভালো লাগে না, কিন্তু গত রবিবার আসো নাই, হ্যাঁ বন্ধু আমিও মিস করছি, কেন জানি তোমাকে শোনা যাচ্ছে না শিবু ভাইয়া। এটা আগে এই লাইনটা আগে লেখা উচিত ছিল বন্ধু, পুরো পুরা লাইছি আমি। আচ্ছা এই জায়গায় লিখছে লোকে আসসালামু আলাইকুম শুভেচ্ছা, আচ্ছা ঈদে মিলাদুন্নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভেচ্ছা। আচ্ছা সবাইকে সিলেট থেকে অন্তরা সিরাজ ভাই আপনি সবাই কেমন আছেন, এতদিন যুক্ত হতে পারিনি, গ্রামের বাড়িতে ছিলাম ওখানে নেটওয়ার্ক পায় না, গত সোমবার এসেছি। ওকে ওয়েলকাম ব্যাক, আমি আমার খরগোশ অন্তু শুনছি। ওয়াও ভাই আমার জ্বর কাশি সর্দি দোয়া করবে, মঙ্গলবারে দাদার উত্তর কি ছিল, আমার নিজেরই তো মনে নেই আমি কি দিয়েছিলাম, আপনার লেগে অনেক অনেক দোয়া রইল, আপনি সুস্থ থাকেন। আচ্ছা সীমা লিখছে ভাইয়া আমি একটা বিরাট প্রবলেমের মধ্যে আছি, প্রবলেমটা হলো যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন আমাদের বাসায় টিভি চলে না, ও মাই গড হাউ, এখন কি করি বলেন তো, বিপদে আছে, এটা তো ভয়ঙ্কর ব্যাপার, আপনি টেলিভিশন কারেন্ট ছাড়া চলেই না, ফালতু টেলিভিশন, আপনি কারেন্ট দিলে চলে মানে
ই কারেন্ট ছাড়া চলে না, কারেন্ট দিলে চলে। আপনি ই করবা পারেন, আপনি টেলিভিশনের পিছনে দেন কোনো বক্স আছে নাকি, বক্স খুলে ওইটার ভিতরে পেন্সিল ব্যাটারি দেন। আমার মনে হয় পেন্সিল ব্যাটারি দিলে চলবে। আমরা আগে প্রত্যেকটা জিনিসের ভিতরে মনে করেন মেলার থেকে কিনে আনছি বোট, অথবা ধরেন মনে করেন ওই যে মেলা খেলনা পিস্তল পাওয়া যায় না ওটি লয়ে যেতাম, কোনোভাবে যদি নষ্ট হয়ে গেছে আমার মনে হয় ব্যাটারি শেষ হয়ে, পরে ব্যাটারি খুঁজতাম কোন জায়গায় ব্যাটারি আছে, পরে ওই ব্যাটারির কাছ থেকে জিজ্ঞেস জানলাম কয় বাইরে তো ব্যাটারি নেই, ও আচ্ছা। তো এরকম হয়, আমরা ব্যাটারি খুঁজি, আপনিও খুঁজেন, পাইবেন আশা করি, পাইলে তো পাইলেন, না পাইলে এই টিভি বাদ, ব্যাটারি ওলা টিভি লইবেন আপনি, ঠিক আছে। ওকে, এই মুহূর্তে যে গানটাতে যাবো ওটা লোক ডেজার্ট অনার আছে, গানে যাবো নাকি তার আগে আরেকটা এসএমএস করবো, আমাকে শারমিন আক্তার মুবারিকার কথা পড়ে লই একটু, ড্রাইভার বন্ধু কষ্ট পাইব। সিফাত ভাইয়া আমার এই ব্লক হয়েছে, প্লিজ প্লিজ খুলে দেবেন। আপনি মুবারিকা কি করছিলেন, এটা কি কারণে ব্লক হচ্ছে, হুদহুদি তো ব্লক হওয়ার কথা না, একটু কারণটা জানাইবেন আলবত। অ্যান্ড এই জায়গায় লিখছে, হাই ভাইয়া, হ্যালো, দিস ইজ হাসান, হ্যালো ম্যান হাসান, could you please play the song hero heroine by boys like us, no man, ami asole request gan play kor parina bondhu, apni abar loge aro dui tinta gan request korchen bondhu, sob gular byapare ekhi kotha bondhu, ami request gan play kor parina, ami dukkhito bondhu, tobe ei muhurte apnar lage je gan ta ami play kortechi, ei gan ta asha kori apnar bhalo lagar kotha, eta loge apni shunteo paren age to nostalgic hoye paren, loge sting er gan desert rose er mane gan ta name loge desert rose sting er osadharon ekta gan ebong ekta chorom variation ache, ekta arabic ekta part ache, amar kache sei rokom lage eta, আপনি শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

এই ঘন্টার শেষের দিকে আয় পড়ছি আমরা, মাগার টেনশনের কিছু নেই, আগামী আরো একটা ঘন্টা আছে। যদি মানে দিলের ভিতরে যেই কথা জমা রয়েছে সুন্দর করে পাঠা দেন, কিন্তু জাউনের পরে যে করবেন আয় হাই ভাই এদিকে লোক কথা তো শেয়ার করবে পারলাম না, এরও যেন হা হুতাস যেন না হয়, ঠিক আছে? নাম্বারটা কয়ে দিয়েছি 01841904904, এটা হলো আমার নম্বর। এই নম্বরে কিন্তু আপনি আলবত আপনার কথাবার্তা বা আপনার দিলের বাতচিত যেটি আছে শেয়ার করতে পারেন নামগুলোকে, আর মানে SMS বা হোয়াটসঅ্যাপ যেটাই হোক, আর আপনি চাইলে ফেসবুকেও আপনি লিখবার পারেন। আমার একটা পোস্ট দেওয়া আছে, এই পোস্টের নিচে আপনি কমেন্ট আকারে লিখবার পারেন। আমগো ফেসবুকের ঠিকানাটা দিয়েছে গিয়া facebook.com/ilovedhakafm, ঠিক আছে? আর অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারেন, যাগো অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন আছে। এবং আরও একটা কথা কয়ে রাখি, ওটা লোকে যে ইউটিউবে কিন্তু আপনি আমগো শোগুলার মানে যে যারা যারা মিস করে ফেলেছেন ওই জায়গার মধ্যে কিন্তু অনেক শো আপনি পাই যাবেন আমগো, এই সেম নামই পাবেন আই লাভ ঢাকা FM। এবং দুইটা চ্যানেল, একটা লোক আই লাভ ঢাকা FM আর একটা লোক আপনি ঢাকা FM 90.4 লিখলি আপনি পাই যাবেন গা, ঠিক আছে? তো ওই জায়গার মধ্যে আপনি পাইবেন আলবত সবগুলো আয়োজন, সবগুলো আপনাগুলি যে যে কন্টেন্টগুলো আছে দেখবার পারেন, বেশি বেশি শেয়ার করবার পারেন। আর আমগো রিলসগুলো আপনি পাইবেন আমগো পেজে, তারপর আমগো টিকটকের চ্যানেলে, তো ওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলেই না মাইসে আরও দেখবার পারবো। খালি মানে স্বার্থপরের মতো খালি একা দেখে বয়ে থাকলে হইব। উমের রহমান লিখেছে, গান লেখার চেষ্টা করছিলাম কিন্তু মাথা দিয়ে এক লাইনও কোনো ভাষা আসছে না, কি করি বলেন তো? সিফাত ভাইয়া ওই যে ইয়ার মতো করবেন, কাইলাসকারের মতো, ও জি আজি হো গাই মে, মানে কোনো কিছু না হইলে এটা আহা এটি দিয়ে মারা দিবেন একটা, তারপরে একটা হইব না, ঠিক আছে? যেমন আমি এটার এই গানের এটা আসলে জাস্ট মনের ভাব প্রকাশ করা হয়েছে, যে তুনে কিয়া কার ডালা মার গাই মে মিট গাই মে, ও জি আজি, ও জি আজি কি, ঠিক আছে? তো এটা হয় অনেক সময় গানের ভিতরে, হয় অনেক ভাষা আয় পরে, অনেক সময় অনেক কথা আয় না ভালোবাসার ঠেলায়। আচ্ছা সিরাজ ভাই, সম্ভব হলে আপনার গাওয়া, আচ্ছা আমরা এটা পড়ছিলাম, এদিকে আমগুলোকে হোয়াটসঅ্যাপে যে বন্ধুরা আছে একো কথাবার্তা একটু পড়ি। লিখছে আমগো ফারুক চট্টগ্রাম থেকে, কি লিখছে, লিখছে আপনি কেমন আছেন, আপনি কি এখন চা নাস্তা করেছেন? আমি তো চা নাস্তা করি এবং গান শুনি, বা না আমি এখনও করি নাকি চা নাস্তা, দুপুরবেলা তো তেমন করা হয় না, করলে হয়তো বা বিকাল সন্ধ্যার দিকে। আচ্ছা ছাত্র জীবনে তোমার সবচেয়ে পছন্দের আর অপছন্দের সাবজেক্ট কি ছিল? ঈশানা, ঈশানা আমি না আসলে এটা ওদিন আপনি জিজ্ঞেছিলেন মনে হয়, আমি ওইভাবে আসলে মনে করতে পারি নাকি, আমার কাছে গ্রামার অনেক কঠিন লাগতো, তাছাড়া মোটামুটি যেগুলি আর কি মানে অঙ্কটাও কঠিন লাগতো, না কঠিন লাগতো করে তো আমি দেখতেই পারতাম না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে, বাকি যেগুলো ছিল ওগুলো আমার ভালোই লাগতো পড়তে। আমি সবার প্রথমে বই কেনা, আমি ওয়েট করতাম আসলে বই কেনার পরে, না বই কেনার পরে ওই বইয়ের ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগতো, আর প্রত্যেকটা পড়া অ্যাটলিস্ট একবার রিডিং পড়তে আমার খুব ভালো লাগতো, যে কী লিখছে আসলে, যে এতদিন ওয়েট করলাম আমার সারা বছর পড়তে পারে কী লিখছে, আমি রিডিং পড়তাম পুরাটা। তো তার পরবর্তীতে ওই যে অ্যাজ আপনার মতো ভালো লাগতো না, কিন্তু ওই যে রিডিং করে রাখছি এটার কারণে আমার মাথায় থাকতো। আবার এইটা একটু ক্লিয়ার করে রাখি, আমি আগে রিডিং করে ফেলাইতাম তার মানে এই না জানি আমি খুব ভালো স্টুডেন্টরা ছিলাম বা সারাদিন বই লাগতাম, এই ধরনের কোনো কিছুই না, এটা লোকে জাস্ট আমার ইন্টারেস্ট, যখন কোনো কিছুতে আমার ইন্টারেস্ট বাড়ে তখন আমি ওইটার নারী নক্ষত্র জানার চেষ্টা করি পুরোপুরি। ঈশানা আশা করি আপনি আপনার উত্তরটা পাইছেন। এ বন্ধু কি বুইরাঙ্গুল দেয় লোকে, ও আচ্ছা থামস আপ দিচ্ছে, সরি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মুবাসির, 3.5 বছর ধরে ঢাকা FM শুনি, ইন্টারমিডিয়েটের শুরু থেকে মেডিকেল অ্যাডমিশনের এক্সামের আগের দিন পর্যন্ত নিয়মিত শুনেছি, কখনো মেসেজ করিনি, ঠিক করেছিলাম মেডিকেল চান্স পেলে মেসেজ করব, দুর্ভাগ্যবশত প্রথমবার চান্স পাইনি তাই আরও 1 বছর দেরি হয়ে গেল, বাটন ফোন ইউজ করতাম সবসময় FM শুনতাম, আজ দিনাজপুর মেডিকেল কলেজ থেকে মেসেজ করলাম, দয়া করে মেসেজটা পড়বেন, লাভ ইউ ঢাকা FM। ঢাকা FM আপনার অনেক অনেক ভালোবাসে এবং আপনার জিন্দগির সফলতার লেগে দোয়া করে আলবত, অনেক অনেক শুকরিয়া বন্ধু, খুব ভালো লাগলো, আশা করি আপনার ব্যস্ততার মধ্যে আপনি আমগুলোকে জয়েন করবেন, কথাবার্তা শেয়ার করবেন, আমগো কাছেও ভালো লাগবো। এই জায়গায় লিখছে আমগো বন্ধু আসসালামু আলাইকুম, আমি মারিয়া, ওয়ালাইকুম আসসালাম, মারিয়া রংপুর থেকে আছে, আমাকে চিনতে পারলা, চিনতে পারলে ভালো আর না হলে শোনো, দীর্ঘ 1 মাস পর, অনেক ব্যস্ততার পর আজকে বিরিয়ানি রান্না করলাম, কি মুন্ডার লাগে, আচ্ছা বিরিয়ানি রান্না করলাম, বাসায় একা আছি তাই খাচ্ছি আর শুনছি, ভাইয়া জানো না সাথে হাঁসের মাংসের ভুনা, জাস্ট উফ টেস্ট, বাট তোমার কাছে পাঠাবো কেমনে এটা ভাবতেছি। আচ্ছা তোমার কি খাইতে ইচ্ছা করতেছে? না না কি আর খাইতে ইচ্ছা করতেছে আমার, না না এগুলো জাস্ট ইলুশন। আপনার নামটা জানি কি, মারিয়া না, ওকে আমি এখন বুঝলাম যে সালমান খান না কে জানি এই গানের ভিতরে নাচছিল, কি লেগে এরকম আত্ম ঝাড়া দিয়ে নাচতে ছিল, মানে হাতের সামনে থাকলে ঘুষা শিওর মারতো, এটা এইসব কথাবার্তার লেগে। আপনি জানেন দুপুরবেলা না খায়া আমি আপনাকে কথা কইতেছি, আপনি মাঝখান দিয়া আপনি বিরিয়ানি লয়ে এলেন, হাঁসের গোশ লয়ে এলেন, এটার মাঝখান দিয়ে আবার কোন কেমনে পাঠাম, ছি বন্ধু ছি,
কাচ্ছি। এনিওয়ে আমগুলো আছে লোকে সিওয়াত ভাই কেমন আছেন? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, বাবা আছে। আচ্ছা আচ্ছা, আমগুলো রংপুর থেকে রাজু, রাজু স্বাগত জানাইতেছি। রাজুরে দেখে আমার মনে পড়লো একটা গান ছিল, অজয় দেবগনের কাজলা ছিল মেবি মুভিটার ভিতরে, গানটা খুব ভালো লাগতো, যে রাজু চাচা কম কম কম, সেরকম একটা গান ছিল। এনিওয়ে মাহমুদুল হাসান আছে মুন্সিগঞ্জ থেকে, বলছি অনেক আগে থেকেই ঢাকা এফএম এর রেডিও শুনে আসছি, আজ প্রথমবার আপনাদের মেসেজ দিলাম। ঢাকা এফএম রেডিওর জন্য রইল আন্তরিক ভালোবাসা, দোয়া ও শুভকামনা। আপনাদের পথ চলা আরো সুন্দর ও সফল হোক এই দোয়া করি, সবসময় এইভাবেই আমাদের আনন্দ দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। বন্ধু অনেক অনেক শুক্রিয়া মাহমুদুল হাসান, এত সুন্দর করে শেয়ার করানোর লেগে আপনার কথাটি। আর এদিকে আরো আছে আমগুলোকে, ভাইয়া আপনাকেও নেট অনেক খারাপ এফএম, একটা গান শোনালে ভালো হতো, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, রাজু স্যার শুনবো। তা আমগো নেটওয়ার্ক খারাপ হবে, গান শুনতে চাইতেছেন বললে আপনি আপনার নেটওয়ার্কে শুনেন গান, তাহলেই তো কথা তো মিললো না, সাংঘর্ষিক হয়ে গেল গা জিনিসটা, বুঝছেন তো? এই লেগে আপনার যেটা লোক, এটা এমন হইবার পারে যে না রেডিওর এফ এম খারাপ না, হয়তো বা আপনার নেটওয়ার্ক মোবাইলের ভিতরে খারাপ হইবার পারে, আপনি আমগো উপরে দোষ দিতে। আর বন্ধু কি করলেন এটা? আচ্ছা যাই হোক, অ্যান্ড রিকোয়েস্টে গান বন্ধু প্লে করা পারিনি, লেখা প্লে করা পারতেছি না, অত্যন্ত দুঃখিত। তবে এই মুহূর্তে যে গানটা প্লে করতেছি এটার ভিতরে আপনার ভালো লাগার কথা এবং একটু বন্ধুর কথা মনে করার কথা, কারণ আমার বন্ধু মহাজাদু জানে। পরবর্তী ঘন্টায় ফিরতেছি, থাকেন লগেই।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: சக்கரவக்கர்
1: சக்கரவக்கர்
0: சக்கரவக்கர் பாத்சித்
2: নয় আর শেষ ঘন্টা শুরু হয়ে গেছে গা, মগার আপনার বন্ধু সিফাত আপনার লগে আছে ঢাকা এফএম 90.4 আপনি টিউন করে আছেন, আর সিফাত আপনার লগে আছে চক্করবক্কর বাতচিতের আয়োজনটা লয়ে, যে জায়গায় আমার বন্ধু বান্ধবের লগে আমার বহুত বাতচিত হয়, বিভিন্ন সমস্যার কথা, মজার কথা, হাসির কথা, কান্নার কথা, অসুস্থতার কথা, বিভিন্ন কথাবার্তা আমি বন্ধু হিসেবে যতটুকু শেয়ার করার দরকার আমি শেয়ার করি। তবে এই মুহূর্তে শেয়ার করবার চাই আমার নম্বরটা 01841904904, এটা হলো আমার নম্বর। এই নম্বরে কিন্তু আপনি আলবত আপনার দিলের কথাবার্তাটি এস এম এস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার লোকে শেয়ার করতে পারেন, আর চাইলে যারা ফেসবুকে আছেন ফেসবুকে আমার পেজটাতে অ্যাপ করতে পারেন। এই জায়গায় আমার একটা পোস্ট দেওয়া আছে আমার শোয়ের, তো এই শোয়ের পোস্টের নিচে আপনি আপনার কমেন্ট লিখবার পারেন। আমার ঠিকানা রেতে আছে facebook.com/ilovedhakafm। প্রথমে আমি পড়বো লোক আমার যেই বন্ধুরা আমার মানে হোয়াটসঅ্যাপের মধ্যে লিখছে প্লাস এস এম এস, ও হো এস এম এস তো এর আগের পড়া হয় নিকা। আচ্ছা এস এম এস এ আগে পড়ি আমরা, এস এম এস এ যারা যারা আছে একটু দেখি কারা আছে। আচ্ছা এর মধ্যে যারা যারা আসলে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আপনারা কিন্তু চাইলেই আমগো মানে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন পারেন, শুধুমাত্র ঢাকা এফএম না, রেডিও অম্বারের অ্যাপটাও ডাউনলোড করে নেবেন। কারণ রেডিও অম্বারের যে গানগুলি থাকে একেবারে মনে করেন এভারগ্রিন বাংলা, যেগুলি যে গানগুলি কোনো দিনই পুরান হইব না, যে গানগুলো সবসময় আমগো দিলের ভিতরে একবার ওই স্মৃতি মনে করায় দেয়, তো ওই গানগুলো আপনি সব পাবেন কিন্তু মানে 24 hours পাবেন আপনি রেডিও অম্বারে। রেডিও অম্বারের অ্যাপটা ডাউনলোড করে নেবেন, আর আগামী মানে পরশু দিনই কিন্তু আমগো রেডিও অম্বারের জন্মদিন, তো ওই জন্মদিনের ভিতরে আলবত আপনারা একটু কান রাখবেন, ঢাকা এফএমও কান রাখবেন এবং রেডিও অম্বারেও কান রাখবেন, কারণ রয়েছে কি স্টেশন দুইটা হইলো মানুষ কিন্তু আমরা একই, ঠিক আছে। সো আপনি দুই জায়গার মধ্যে আমগো পাবেন, আর এই জায়গার মধ্যে আছে লোক আমগো বন্ধুরা লিখছে হাই ভাইয়া দিস ইজ কই গেল আয় হাই বন্ধু আয় হাই হারাই গেছেন না তো বন্ধু কই আপনি হাসান মনে আছে বন্ধু গো বন্ধু ও পাইছি আচ্ছা দিস ইজ হাসান ও হাসানের কথা আমরা পড়ছিলাম না না বন্ধু জানবে আপনি আটপেটা পড়ছিলাম আগে ওকে হাসান আরেকজন হাসান এটা হাসান জামিল চট্টগ্রাম থেকে সিরাজ ভাই তোমার কথা শুনছি আমরা পেয়ার তেঁতুল দিয়ে ভর্তা বানিয়ে খাচ্ছে মানে পেয়ারা তেঁতুল দিয়ে মজা হইব সেরকম মজা হইব। আচ্ছা রানী আমগরে লিখছে ভাইয়া জানেন বাবা কি মিনিট নিয়ে দিয়েছে টাকা না দিয়ে আপনাকে মেসেজ দিব দেখি তাই কালকে টাকা রিচার্জ দিয়েছি শেষ অবধি থাকতে প্রবলেম কিনা জানি না পারবো কিনা জানি না ঘুমাই যেতে পারি যখন তখন রাতে সাড়ে তিনটা অবধি পড়া পড়ছে আহ রে তাহলে তো আপনি অনেক টায়ার্ড বন্ধু আচ্ছা মাত্র 4 ঘন্টা ঘুমাইছি একটু ব্যান্ড পার্টি দিবেন প্লিজ অবশ্যই আপনার ঘুম ভাঙানোর লেগে এবং সকল বন্ধুগুলো লেগে আমার এই ব্যান্ড পার্টি

ঠিক আছে খুশি? ওকে, এই জায়গায় লিখছে আমগো বন্ধু জানভি। জানভির বহুদিন পরে দেখলাম, সিলেট থেকে আছি। আচ্ছা সরি ভাইয়া, এতদিন খুব ঝামেলার মাঝে ছিলাম তাই জয়েন করতে পারিনি। আমার আব্বু স্ট্রোক করছে আহারে। আচ্ছা, আব্বুকে নিয়ে হসপিটালে ছিলাম, আব্বুকে নিয়ে দুইবার, আব্বু এ নিয়ে দুইবার স্ট্রোক করলো। আচ্ছা, আমাদের খুব কি খুব দরকার আব্বুকে নিয়ে। আচ্ছা, আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন ভাই। অবশ্যই অনেক অনেক দোয়া রইল, এর দিকে একটু বিশেষ নজর রাখবেন। অসুস্থতা যে কোনো সময় যে কোনো মানুষের হইতে পারে, আর যেহেতু ওনার দুইবার হয়েছে, আপনার ডক্টর যা কইছে ওই অনুযায়ী একদম ঠিকঠাক মতো মেনটেন করার চেষ্টা করবেন। তার মেডিসিন, তার খাবার দাবার, তার যে কোনো বিষয়, ধরেন ঘরের ভিতরে একটা এমন কোনো ঘটনা ঘটলো যে ঘটনাটা, বা এমন কোনো ঘটনা ঘটাবেন না যেটার কারণে আসলে উনি অনেক বেশি পরিমাণ চাপ অনুভব করে। তো এই জায়গাগুলো যদি ঠিকঠাক বের পারেন, আল্লাহ ভরসা ইনশাল্লাহ দেখবেন যে ইনশাল্লাহ তিনি সুস্থ থাকবেন আরও সময়, এবং খুব হাসিখুশিভাবেই থাকবেন। এবং চেষ্টা করবেন যে আসলে মানসিকভাবে স্ট্রং করার লেগা, এটা শুধু আপনার আব্বুর ব্যাপারে না, আমি সবসময় কই যে আপনার ঘরে যদি কোনো অসুস্থ মানুষ থাকে, মানে তিনি অসুস্থ হয়েছেন বা এরকম কোনো কিছু, আপনি ট্রাই করবেন হচ্ছে তার মনটারে মানে অনেক বেশি পরিমাণ শক্ত করানোর লেগে, অনেক বেশি অন্যদিকে ডাইভার্ট করানোর লেগে। আমরা এটা ভুল করি, অনেক ডাক্তাররাও দেখলাম বেশ কয়েকজন, আমি জানি না আসলে জিনিসগুলো কেলেগা করে, যে গেছে অসুস্থ হয়, হ্যারে যদি কন আপনি যে আয় হায় আপনার তো এই জায়গায় আপনার তো সময় এটা সেটা, হ্যাঁ তো ওর দিকে হেনি মরে গেল, আপনি কি করলেন মানে জিনিসটা। আপনার তো কওয়া উচিত যে যত কঠিন কোনো কিছুই হোক ওইটারে খুব সহজভাবে কওয়া যায় না, এইটা এরকম হয়েছে, এটার একটা সমাধান আছে, এটা ইনশাল্লাহ হইব, এবং আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব। তো এটা যদি আপনি করেন উনি আলাদাভাবে একটা শক্তি হবে। আমি ডেল কার্নিগের একটা গল্পও করেছিলাম আপনি করে, এটা আবার পরে আরেকদিন কমে, এটা বড় গল্প। তো সবার প্রথমে ট্রাই করবেন হচ্ছে নিজের মনটারে স্ট্রং রাখার লেগে, এবং এইটারে বুঝ ধরনের লেগে, যেন ফাইন একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটার একটা সমাধানও আছে, আমি ধৈর্য ধৈরা এই সমস্যাটার সমাধান ইনশাল্লাহ আল্লাহ পাক করবো আমার। আর যদি আপনি এই চিন্তা করে ফেলেন, হ্যাঁ হ্যাঁ আমার জ্বর হয়েছে, এখন শরীর ঠান্ডা হইব কেমনে, আয় হ্যাঁ আমি খারাপ কেমনে, আমার দিয়ে শরীর আত্মা কাঁপে, আমি খাবো কেমনে, আমি কি বাঁচবো না, আমি মরে যাবো, ও মা, মানে দরকার নাই তো, ওয়েট করেন একটু, জ্বরেও টায়ার্ড হয়ে যাগা যায়, এটা কার মধ্যে আয় পড়লাম। যাই হোক বন্ধু, আপনার আব্বুর লেগে অনেক অনেক দোয়া রইল। আচ্ছা, এই জায়গায় আছে ভাইয়া, আমি অনেকদিন থেকে FM শুনি কিন্তু কখনো টেক্সট করা হয় নাই, আপনার শো আমার খুব ভালো লাগে, অনেক অনেক শুকরিয়া বন্ধু। আজ প্রথম টেক্সট করলাম আমি সিলেট থেকে, সেকেন্ড লন থেকে, কি রওশন জাহান বিউটি, ওকে বিউটি অনেক অনেক শুকরিয়া, আর স্বাগত জানাই দিচ্ছি ঢাকা FM 90.4 এ। এই জায়গায় আছে আমার বন্ধু, কেমন আছো সিবত ভাইয়া? টাকা গাছে ধরে না ভাই, মোবাইল গাছে ধরে, একটা ঝাঁকড়া মায়েরা দেখো কত মোবাইল পরে, বা বা বা। আচ্ছা, কি পন মাতি মাতি ঢাকা যাওয়া যায়, লেফের তলে থাকি থাকি ফেম করা যায়, ইতি হামিদা। বাবা কবিতা লিখছে রে ভাইয়া, কবিতা তালি হইব। এটা লোক আমার বন্ধু হামিদা সিলেট থেকে, সুন্দর লিখছেন হামিদা, শুক্রিয়া আপনারে। আচ্ছা, আপনাকে শুনি ক্লাস 3 থেকে, এখন ক্লাস 5 পরীক্ষা চলছে, দোয়া করবেন পরীক্ষায় প্রথম হইলে মিস্টেক হব। জুনায়েদ, মিষ্টিটা বিশ্বাস করি না বন্ধু, কারণ এই পর্যন্ত আপনি তো ক্লাস 5 উঠবেন, মেডিকেলে পরে এই বন্ধু কথা দিয়ে কথা রাখে নাই, আল্লাহ জানে হ্যাঁ কি চিকিৎসা করতেছে। আমি দোয়া তো কামে লাগে নাই পরবর্তীতে, কারণ বদোয়া পড়ছে, তো বদোয়া অবশ্য করি না কাউরে। এদিকে আছে আমার বন্ধু, ও ডিয়ার সিফট সিফিত সিফিত, ওকে কেমন আছো চান, ওকে স্কুল থেকে ক্লান্ত হয়ে এসে তোমাকে শুনে মন ভালো হয়ে গেল, তোমাকে দেখে আমি ফিদা। ও দেখছেন আমারে, হ্যাঁ দুষ্টু। হ্যাঁ, সামিয়া লিখছে রংপুর থেকে, সামিয়া আপনার লেগে অনেক অনেক ভালোবাসা বন্ধু। আচ্ছা সিফাত ভাইয়া, জি ভাইয়া, আপনি কেমন আছেন? রাহেলা খাতুন, রাহেলা খাতুন অমি, ওকে ড্যামরা থেকে হুন্তা চামগুই বন্ধু। ভাইয়া আমি এবার SSC এক্সাম দিয়েছি, আমার জন্য দোয়া করবেন, HSC পর আর্মিতে যোগ দিব। অবশ্যই অনেক অনেক দোয়া রইল বন্ধু, আবার যোগ দেওয়া ভুলে যায় নাম করে, মনে রেখেন যেন একটা ভাইয়া ছিল, কথাবার্তা কইতো, একটু দাঁত দুধ ভাই করতে পারতাম, হাসি হুসি দিবার পারতাম, তখন যদি আবার কেউ নো নো নো আপনি ক্রাইম করছেন, তখনই কিন্তু সমস্যা। আচ্ছা সিরোজ ভাই, তুমি কি কাউকে পছন্দ করে খালি একবার বলো আমি নিজ দায়িত্বে তোমাকে বিয়ে দিব, ডট ডট ডট ডট না। রংপুর থেকে AF রাজিত, রাজিত আপনার এইটা মানে যে ইনবক্সটা দেখে কেলে জানি মনে হচ্ছে আপনি আমার কথা, মানে আপনার কথা আমার উপরে দেয় ল্যাপটপ দিলেন আর কি, যে কেউ পছন্দ করলে খালি একবার, আপনার নিজের আছে কেউ মনে হয় না তো। যাই হোক রাজিত, এই ধরনের আপাতত হেল্পের দরকার নাই, শুক্রিয়া আপনার। সাকি বামগরে লিখছিল গিয়া, ভাই তোমার রবিবারের দিনে আমার থেকে খুশি হয় না, কি থেকে খুশি হয় না, কারণ তোমার কণ্ঠ অনেক সুন্দর তাই আমার ভালো লাগে, অনেক অনেক শুকরিয়া বন্ধু, দোয়া করবেন। এগো এই জায়গায় বলে মেঘলা মেঘলা, ওকে মেঘলা মেঘলা উপভোগ করেন। এই জায়গায় লিখছে লোকে আইমান যুক্ত হয়েছে আমগুলোকে। আচ্ছা
ভাইয়া এত ঝিরঝির করে কেন, হুন হ্যাঁ বলে হুনছে আমি বিয়ে করছি, এটা আপনি কি রিসেন্ট টাইমে হুনছেন ভাই? এটা আমি তো এর আগেই তো আমি এইভাবে এঙ্গেজ এই শো এর আগের থেকে, আপনি রিসেন্ট হুনলেন? এটা তথ্য ভান্ডার আপনার অনেক উইক। আচ্ছা সিফাত ভাইয়া রেডিও ঠিক করেন, কখনো শোনা যায় কখনো জানেন, এটা আপনারটা ঠিক করেন, আমার তো হুনতা যে বাকি বই না, আপনারটা মনে অন্য জায়গায় টিউন করা। আচ্ছা কি ভাই আমার মেসেজ পড়লেন, পড়লেন না কেন জানি, আজকে ফার্স্ট মেসেজ করলাম বাট পড়লেন না, আমার শো পাঁচটা পর্যন্ত বন্ধু, রংপুর থেকে আমগো বন্ধু রানা, পাঁচটা পর্যন্ত শো, তো আপনি এই কথাটা লিখবেন পাঁচটার পরে যায় যে সিফাত ভাই আমার শো মানে এস এম এস পড়লো না, তার আগ পর্যন্ত এনি টাইম পড়া হইবার পারে, ঠিক আছে, আগে উত্তেজিত হয়ে যান না। এটা হচ্ছে আমার যে আমার আতখা মনে পড়লো, এরকম কিছু মানুষ থাকে দেখবেন ক্লাস এইটে উঠছে নাইনে উঠছে একটু হালকা দাড়ি মুচুছে, ওই মা আমার বিয়া দিবা কবে, এরকম একটা ব্যাপার, আমি বড় হয়ে গেছি গা, এরকম একটা ব্যাপার থাকে আর কি। ওয়েট করেন একটু, একটু অস্থির হলে কেমন হবো, পাঁচটা পর্যন্ত আছি তো, খালি মানে যাই হোক খালি আমার বন্ধুরা খালি ভুল বুঝে অভিমান করে, খালি এত অভিমান, তাও আবার রানা, যদি রানি হইতো তাহলে একটা কথা ছিল যে না মেয়েরা একটু অভিমান করে, আপনি কোন হিসাবে অভিমানটা করলেন এটা বুঝান তো, আমার পোলা মানুষ এরকম ধীপ ধাপ অভিমান করলেন, আমার কাছে মনে হয় কি যে হ্যাঁ লিপস্টিক অথবা হাতে নেল পলিশ দেওয়া, তারপরে আমি যা দুষ্টা আমি জানো কইতাছে আর কি। এনিওয়ে বন্ধু শুক্রিয়া, আপনার রানা অনেক পুংটামি করলাম, আপনি আবার দিলে চোট পায় না, আমি কিন্তু এরকম অনেক পুংটামি করি। তো এই মুহূর্তে যে গানটাতে যাবো, এই গানটা লোকের তানজিব সরোয়ারের গান মিথ্যা সিখালি, তো শুনতে থাকেন লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চক্করবক্কর বাতচিত।
2: সিফাত আছি আপনার লগে ঢাকা FM 90.4 এ চক্করবক্কর বাতচিত দিয়ে একেবারে শেষের দিকে আছি, মানে আর কিছুটা ক্ষণ আছি। তো অনেক অনেক শুকরিয়া আমার সকল বন্ধু করে যারা যারা আমার লগে আছিলেন এতক্ষণ, সামনেও থাকবেন 5টা পর্যন্ত আলবত, এবং কথাবার্তা শেয়ার করতেছেন, বন্ধু পাবেন দেখেই তো কথাবার্তা শেয়ার করেন। জানি না কতটুকু আনন্দ দিবার পারি, মাগার চেষ্টা কিন্তু আমার থাকে, এটা তো স্থির থাকেন আপনি। আর সবসময় আসলে একটু খুশি থাকার চেষ্টা করবেন, সমস্যা তো থাকবোই জিন্দগির ভিতরে, জিন্দগির সমস্যা ছাড়া তো আপনি চিন্তাও করবার পারবেন না, সমস্যা থাকবো, এর মধ্যেই আপনারা হাসি খুশি থেকে ওগুলারে ফেস করতে হবে, ঠিক আছে। এই জায়গায় রুহান খান ভালোবাসার ইমো দিয়েছেন, অনেক অনেক শুক্রিয়া। প্রবাস বিলাস আছে, কোনো এক সময় অনেক শুনতাম এফএম, কেলে এখন কি ইচ্ছে আপনার, এখন শুনেন আবার, সমস্যা কি? আচ্ছা, এই জায়গায় আছে আমগো বন্ধু, হোয়াটসঅ্যাপে যে যে বন্ধুরা আছে আমি একটু দেখি আমগো বন্ধু করে কি লিখছেন। আচ্ছা ভাই আমি, আচ্ছা ভাই আপনাকে নেট, আচ্ছা লিখছে ভাই আমি আইসক্রিমে জব করি, ওকে, আচ্ছা একটা কোম্পানিতে জব করে আর কি আইসক্রিমের, বাট আচ্ছা এমন এক ফ্রি খোঁজে আর কথা বললেই মামলা। আচ্ছা না, এটা তো অবশ্যই অ্যাকসেপ্টেবল না, আপনি আপনার জায়গা থেকে নীতিগত দিক থেকে আপনার জায়গায় একেবারে মনে করেন আপনার লিগ্যাল থেকে আপনি আপনার কাজ করে যাবেন, এটা যে কোনো কাজই হোক, এটা জব হোক বিজনেস হোক যেটাই হোক না কেন, আপনি আপনার জায়গা থেকে লিগ্যালি আপনার কাজটা করে যাবেন এবং সৎ সাহস নিয়ে ওইভাবে কথা কবেন, কারণ আমরা এত কথা কবার পারি, আমগো যত কথা আছে দিলের কথা আছে আমরা আমগো অভিব্যক্তি তো শেয়ার করবই, তাই না? তো এটা আস্তে আস্তে মনে করেন, তারপর আপনি যদি বিপদে পড়েন আপনার সত্যের লেগে আপনি একদিন জিতে যাবেন, ঠিক আছে, সত্য জিতবই সবসময়। আচ্ছা জানো সেই দিন স্বপ্ন দেখছিলাম আমি ঢাকা FM এ গেছি ইসানা, পরে আওয়ার পরে মানে কথা কইছেন নাকি আবার ঘুরে গেছেন গে ভাই, কোনটা স্বপ্নের বাকি অংশ কইবেন না আপনি? ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি নুসাইবা ভাইয়া, ফার্স্ট কেক মেক করতে যাই যে লেট হয়ে গেল ভাইয়া, ফার্স্ট ডেলিভার ছিল, কংগ্রেচুলেশন বন্ধু, তাহলে তো বিজনেস শুরু হয়ে গেল নুসাইবা, অনেক অনেক শুভকামনা আপনার লেগে, আপনার এই ব্যবসায় অনেক বরকত হোক এবং খুব জনপ্রিয় হয়ে যাক আমরা দোয়া করি। আমগো এই চক্করবক্কর বাতচিতের কোনো এক বন্ধু কোনো এক জায়গায় সফলতা অর্জন করা মানে এটা আমগোই সফলতা অর্জন, ঠিক আছে। তো অনেক অনেক দোয়া রইল বন্ধু নুসাইবা, খুবই ভালো লাগলো আপনি শেয়ার করছেন, একটু রেস্ট টেস্ট নেন, ঠিক আছে। ফারুক চট্টগ্রাম থেকে লিখছে, আমার না আমার চা নাস্তা কি করা শেষ, আমাদের চট্টগ্রামে কিছুক্ষণ পর অথবা বৃষ্টি হতে পারে, আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম ফারুক, বৃষ্টি হলে এই জায়গায় একটু পাঠায়েন আমাকে, এখানে বৃষ্টিটা খুব দরকার, যদিও ওইতে আছে গত আসলে 2 দিন না আপনার কিছু কিছু সময় খুব ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হইলে কি হবো আমি বুঝতেছি না, গরমটা কোনোভাবেই যেতেছে না, বৃষ্টির ভিত্তে মাইসে ভিজা কনফিউজ নিজের দিকে চাইতেছে যে আমি কি বৃষ্টিতে ভিজলাম না ঘামে ভিজলাম, এটা আমার ক্ষেত্রে কাউকে হয়েছে এরকম, আমি কি বৃষ্টিতে ভিজতেছি না ঘামে ভিজতেছি, মানে এরকম একটা, আর এটা কতটা ভয়ঙ্কর আপনি বুঝতেছেন যে বৃষ্টি পড়তেছে এর মধ্যে আপনি গরমে ঘামতেছেন, মানে শরীরের উপর টর্চার আর কি, কাইন্ড অফ। হেই সিফাত ব্রাদার, আই এম কাম ফ্রম ফর ইউর শো, ওকে ওয়েলকাম বন্ধু। আচ্ছা তোমার নাম সিফাত, তবে আমি তোমাকে আদর করে সিফুটা বলে ডাকতে চাই, ওকে ডাকেন, কেমন লাগবে নামটা? নাম মাহমুদুল হাসান। আচ্ছা আমি মাহমুদুল হাসান ডাকবার চান, ডাকবেন সমস্যা কি, আপনার যদি এমনি ভালো লাগে সিফুটা আচ্ছা করেন, ঠিক আছে, ভাই ফোটাও পরে যত ফোটা আছে আয় পরে, ওকে। আচ্ছা জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছে রেডিও আমরা, আপনিও আপনার অনেক অনেক শুক্রিয়া লিখছে, ভালো থাকুক এগিয়ে যাক আরও অনেক বছর আমাদের সঙ্গে থাকুক ইনশাল্লাহ, ওকে। আর SMS এর মাধ্যমে যে যে বন্ধুরা আছে আমার ওই বন্ধুকে কথাবার্তাগুলো আমি একটু পড়বার চাইতেছি যে বন্ধুরা দেখি কী লিখছে আমার SMS, অনেক বন্ধুরা আছে আসলে, কারণ একটু যাই লই ওই পর্যন্ত। আচ্ছা এই জায়গায় লিখছে হলো গিয়া বন্ধু কী লিখছে, আচ্ছা আয় তাছে একটু ওয়েট করেন, রাগ করে থাকুন আর কিছু নাই, আপর মতো পাগল হয়ে গেছে গা, অনেকে দেখবেন এরকম মনে করেন যে অন্য কেউ ই করতেছে না সামনে আগ করে খেলা থাকে, মানে উনি আড়াই গেছে ওইটার মধ্যে। আবার আরেকটা জিনিস আমি আপনার ই করে রাখি, আপনি কখন বুঝবেন আপনার কেউ ফলো করতেছে, যখন দেখবেন যে না মানে আপনি যখন ওই যে আমরা এরকম আম্মাই না, ঠিক আছে, আম তুলি যে তো হাই তুলি যে আর কি, যেটা তো দেখবেন যে আপনার যে ফলো করতেছে দেখবেন 10 জনের মধ্যে যে এমনি আই তুলবে তখন বুঝবেন যে হ্যাঁ আমার দিকে চাই আছে, কারণ এটা এমন এক জিনিস চায়ে থাকলে অটো, এটা নিজের মধ্যে আয় বুঝছেন। আর এদিকে অনেক বন্ধু রেডিও আম্বারের মানে উইশ করছেন, অনেক অনেক শুক্রিয়া। আরেক বন্ধু লিখছে, ভাইয়া আমার এস এম এসটা কি পড়লেন? আপনি কইয়াছিলেন এস এম এস দেখেছিলেন কি আপনি? তাহলে আমি কেমন মন থাক, আপনার এস এম এস আপনার মন নাই, আমার মন থাকবো আমি কোনটা কোনটা পড়ছি কোনটা পড়ি নাই। যাই হোক, আরও বন্ধুরা আছেন, আমি বন্ধু করে কয়েকবার চেয়েছি যে আরও খুব বেশিক্ষণ তো নাই আজকের শোয়ের, তো এই জায়গায় যদি আপনি আসলে লিখবার চান আপনার কথাবার্তা আর বদলে লিখবার পারেন 01841904904। ইয়ামিন আমগুলোকে জয়েন করছে, ইয়ামিন স্বাগত জানাতেছি আপনাদের। আরও আছে, আচ্ছা বাকি বন্ধুর এক বন্ধুর কথা বুঝতেছি না ঠিক মতো, আপনি আর একটু গুছাই লিখেন, আমি বরং এই ফাঁকে একটু গানের থেকে ঘুরাই। ঘুরাওনের পরে আমার যে যে বন্ধুরা আছে বন্ধুকে কথাবার্তারই পড়বো, এস এম এস এর মাধ্যমে যে যে বন্ধুরা আমার লগে জয়েন করছেন সব বন্ধুকে কথাবার্তা আলবত আমি পড়ে দেবো। তবে এই মুহূর্তে আপনার লেগে আমি যে গানটা আসলে প্লে করবার চাইতেছি ওই গানটার লোকে শুনলেই হাসি আয় পরে মুখে, লোকে জাহাজি অ্যালবামের গান শিরোনামহীন ব্যান্ডের হাসি মুখ। এই গানটার কথা আসলে এই গানটার লোক অনেক স্মৃতি, এই গানটা যখন বেরোয় সবার মুখে মুখে এই গানটা ছিল এবং আমি সারাদিনই আসলে এই গানটা গাইতাম এবং এই অ্যালবামের প্রতিটা গানই আসলে আমার অনেক বেশি পরিমাণ ফেভারিট ছিল এবং ওই সময় একটা পুরা মানে শিরোনামহীন একদম পুরা কাঁপাই দিছিল, পুরা একদম ডিফারেন্ট টাইপের একটা সুরের গান এবং এটার ভিতরে ওনারা সান্তুর বা সিতার টাইপের ইনস্ট্রুমেন্ট ইউজ করতো যেটা লোকে বাংলাদেশি ব্যান্ডের মধ্যে খুব রেয়ার আর কি, সব সব ব্যান্ড এগুলো ইউজ হয় না। ব্যান্ড বলতে আমরা দেখা গেছে কিবোর্ড, ইলেকট্রিক গিটার, ড্রাম, অ্যাকোস্টিক ড্রামস, অ্যাকোস্টিক গিটার বা আমরা কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আমরা ওইটার ভিতরে পাই বা আমার চোখের সামনে ভাইসা উঠে, যেটা শিরোনামহীন কিন্তু একদম পুরা ভিন্নভাবে উপস্থাপন করছিল যে এগুলার লগে লগে আবার সরোদ সিতার এই টাইপের ইনস্ট্রুমেন্ট কিন্তু অ্যাড করা শুরু করছিল, যেটা এক বর্তমান গানগুলোর ভিতরে পাওয়া যায়, আমরা এই অবেলায় ওগুলোর ভিতরে অর্কেস্ট্রা বা চেলো টাইপের সাউন্ড পাই, তো যেটা আসলে একটা অন্যরকম একটা ফিল দেয়। তো আমরা আপাতত জাহাজি অ্যালবাম থেকে শিরোনামহীনের হাসিমুখ গানটা শুনে রেখেছি, আপনি শুনতে থাকেন লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সাথে 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: চক্রবক্কর চক্রবক্কর বাতচিত বিদায়, কারণ ভাল লাগতেছে না খিদায়, মাগার বিদায় লইতো লইতো বন্ধু বান্ধবের কথা পড়তে পড়তে তারপর বিদায় লুম পৈরা লই। আদিল নিপুন লিখছিল, হ্যালো ভাইয়া, আমি শিখতো ফার্স্ট টাইম মেসেজ করলাম, আমি তোমার শো দেখি, কেমনে দেখেন? আমি তো শো করি, আমি নিজেই তো দেখি না, আমি শুনি, আপনি কেমনে দেখলেন? রংপুর থেকে আচ্ছা স্বাগত জানা দিচ্ছে নিপুন, একদম শেষ মুহূর্তে আইছেন, এখন বিদায় লওয়ানোর সময়। আমি গেলে গো আবার এই জায়গায় এই যে কিছুক্ষণের মধ্যেই জয়েন করবো রিদম, রিদমের মনে পাইবেন বিকালে। এখন আর এদিকে আছে আমগো যে যে বন্ধু কই আচ্ছা সাউদা লিখছে তোমার, আচ্ছা ভাইয়া তোমাদের প্লেলিস্ট কে রেডি করে? তোমার প্লেলিস্ট বরাবরের মতো অনেক জোস হয়, বাট রিদম ভাইয়ের প্লেলিস্টে শুধু বাংলা সং থাকে, একই সং এভরিডে প্লে হয়। আসলে দেখতে হইব তো, এটা একটু ডিফারেন্ট হলে বেটার হতো না? গান তো আমিই দিই, হ্যাঁ আমার উপরেই তো প্রশংসা এলো, আমার উপরেই বদনাম এলো। শুক্রিয়া আপনার বন্ধু, আপনার পরামর্শের লিখে সাউদা। আচ্ছা তোমার ফেসবুক পেজ এন্ড ইউটিউব পেজের নেমটা আবার বলবা। আচ্ছা আমগোটার লোকে মানে ফেসবুকের লোকে মানে যদি আপনি ঢাকা এফ এম এর থাকেন facebook.com/ilovedhakafm, আর এমনি যেটা থাকবে ওটা তো আপনি আমার পেজ টেজে এমনি গেলেই পাই যাবেন, তারপর আমি চেষ্টা করতেছি আপনার লগে শেয়ার করানোর লেগে। আর এদিকে আমগো শিখতো কি লিখছিল, আরো আমি তোমার শো দেখি, এটা আমরা পাইছিলাম, আর শিখ তো দুইটা অ্যাকাউন্ট থেকে লিখছে আর কি, একটা অ্যাকাউন্ট থেকে, একবার ফেসবুকে লিখছে একবার ইউটিউবে লিখছে আর কি, মানে হোয়াটসঅ্যাপে লিখছে। স্বপ্নে দেখলাম আমি রিদম ভাইয়া তানহাপু আর তোমার সাথে গল্প করছিলাম, আচ্ছা আর তোমাদের গানগুলো কীভাবে প্লে হয় সেটা দেখছিলাম। বাই দ্য ওয়ে তোমাকে অনেক ধন্যবাদ আমার সবগুলো মেসেজ পড়ার জন্য, আলবিদা। অনেক অনেক শুকরিয়া ঈশানা, আমরা তো চাই আসলে কথাবার্তা কইতে, স্পেশালি এই টাইপের শো যেগুলো থাকে কথার শো, তো ওগুলোর ভিতরে আলবত আপনি লিখলে আমরা পড়ার চেষ্টা করবই। আর যেহেতু আপনি যে যাই নিয়ে গেছেন না কেমনে গান প্লে হয়, এখন থেকে চিন্তা করতেছি দায়িত্বটা আপনারা দেওয়া দেবো আমরা, তাহলে আমগুলো আর কি ওকে। এস এম এস এ যারা আছিলেন আমগো লগে এস এম এস গুলো একটু পড়ে, অনেক অনেক এস এম এস আমগো বন্ধুরা লিখছিল, আমি জানি না আসলে এস এম এস প্যানেলটার মধ্যে ঝামেলা করতেছে, তারপর আমি দেখতেছি। আচ্ছা এই জায়গায় লিখছে আমগো বন্ধু কি লিখছে, এটা পাওয়াটা টাফ এখন, তারপরও আমি ট্রাই করতেছি পড়ার লেগা। আমার যে যে বন্ধুরা, হ্যালো ভাইয়া আমি কাজল রায় রংপুর থেকে আজকে 5 মাস 3 দিন পর এফ এম চালু করলাম, কেমন আছেন সবাই? ভাই আমার এস এম এসটা কি পড়লেন? এই যে পড়া দিচ্ছি এখন পায়া আপনার এস এম এস। চট্টগ্রাম থেকে এফ এম পোকা আমগুলোকে আছে, এফ এম পোকা আগ্নেয়গিরি বাবা রে, ফাবিহা আছে আমগুলোকে, ফাবিহা কি লিখছে? আচ্ছা তোমার বেশি ভালোবাসা নাকি তোমার, আচ্ছা আমি দুজনেরই ভালোবাসি, ফাবিয়া জিগেছে কারে বেশি ভালোবাসি, আমি দুজনেরই অনেক ভালোবাসি, দুজনের ভালোবাসা দুই রকম হোনেন, ভালোবাসার বন্ধুরে আপনি যেমন ভালোবাসবেন নিশ্চয়ই আপনার ভাই বোনের ভালোবাসাটা একরকম হইব না, এক একটা সম্পর্কের ভালোবাসা এক এক রকম হয়, তো এটা আসলে কম্পেয়ার করা যায় না, কম্পেয়ার করাটা উচিত না। ভাই আমি আপনাকে অনেকদিন ধরে শুনি, ইয়ামিন, ইয়ামিন অনেক অনেক শুক্রিয়া বন্ধু। ও মিনহাজ জি লিখছে, আচ্ছা লিখছে তার আগে লিখছিল লোকে ও মা গো, এটা আবার কে, একদম আমাদের মিনহাজ সিফাতের মতো লাগছে। আচ্ছা লাফাতে লাফাতে আইছিল আমগো বন্ধু, আচ্ছা শশা খেতে খেতে আপনাকে শুনছি মিনহাজ, এটা লোক আমগো লাকি খান লিখছে আর কি, এবং লিখছে সিলেটে কিছু শোনা যায় না কেন, এটা আগে কইবেন না, পুরা শেষ করার পরে লাস্টে লিখছে, এটা কি চালু বন্ধু আমার। আরে ভাই ভালোই শুনছিলাম, 3:30 বাজার লগে লগে ঝিরঝির করে কিছু শুনবা পারতেছি না, হায় রে তোমা, এটা পাইলাম আমি হপায়। আচ্ছা এই জায়গায় ইচ্ছে অনন্য হয়েছে, আগামী 33 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, ওকে, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সেরা দুটি দল বাংলাদেশ ও উগান্ডা, ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 5টায় রাত হয় না ভোর হয়। আচ্ছা গানের আসর মাতাবেন হিরো আলম অফিসিয়াল সংটা ছাড়া, টাকা ছাড়া দুনিয়া চলে না, পুরা কল্পনার মতো বানায় ফেলেছে, সুন্দর আপনার কল্পনা ভালো। ভাইও রে বাপের ঠিয়া খরচ কইরা গরমের মধ্যে তোমারই লিখলাম, খেবা আসো এন্না গান ভাল লাগে না, তোমার কথা ভাল লাগে, ওকে এল্লা হুনি মুকুল ভাই কত সুন্দর কয়, খালি তুমি কও না কারে, মুকুল ভাইয়ের আমি সেই এখনই ও দাও, আমি এর মতো গেছি গে, মুকুল ভাইয়ের মতো আমি আমার মতো, তো সবাই একরকম একই রকম কথা কব বিষয়টা তো এরকম না। লালমনির হাট থেকে আমগো বন্ধু আশা, আশা আপনার অনেক অনেক শুক্রিয়া বন্ধু। রংপুর থেকে আমগো লগে যুক্ত আছে লোক রীতি, আমার না পড়ায় মন বসছে না, এটা বন্ধু কেউ মন বসে না, এটা জোর করে অবহিত হয়, এটা কে দেখছেন এরকম যে পড়ার লেখা পাগল হয়ে যায়গা, একমাত্র গল্পের বই ছাড়া কেউ যদি কেউ পড়তে চায়, গল্পের বই পড়তে পছন্দ করেন তো টেক্সট বুক এর বাবারে বাবা এটা সহজে কেউ পড়তে চায় না। আচ্ছা ভাই এস এম এস দিলে তো আপনারা পড়েনি না, আপনাকে অলওয়েজ শুনি, খুব ভালো লাগছে, ভালো লাগে আপনার পাশে, অনেক অনেক শুক্রিয়া বন্ধু, আপনার নাম ঠিকানা দেন নাই কিন্তু এস এম এস দিলে পড়ি না, তাহলে এতক্ষণ কী করলাম, বানায় নিজের কথা কইলাম, মানে আমার এর লেগে আর বেশি কিছু কইতেছি না, কারণ আপনি লিখছেনই পুরো একটা ভুল কথা। আর দ্বিতীয় কথা হলো কি, আপনি সফটওয়্যার ভিতরে তো বন্ধু এটা পাইবেন না যে অনেক কথা কইতাছে, এটা কিছু কিছু শো থাকবে যেটার ভিতরে অনেক কথা হইবো, কিছু শো থাকবে তথ্যভিত্তিক গান ভিত্তিক এরকম, তো সফটওয়্যার একরকম আপনি পাইবেন না। যেমন মনে করেন যদি এক মানে পাঁচ ভাই বোন থাকে, পাঁচ ভাই বোন কি একই রকম হয় না তো? আচ্ছা তানভীর, তানভীর ও আচ্ছা হ্যাঁ গান শুনবার চাইছে, লিখছে ভাই একটা মেয়ে পটায় দেবে। আপনি বন্ধু মেয়ে না পটায় আপনি ওই যে 2 টাকা 5 টাকা করে ওই যে দেখবেন যে বেলুন পাওয়া যায় বার্থডে বেলুন, এগুলো আইন না ফুটান এটি আপনি বয়ে বয়ে, কারণ আপনার যে শব্দ চয়ন, এই শব্দ চয়নই তো কি ওর পটার কথা না, পটবকের লেগে এটা তো ওই লোক কনভিন্সের কথা যে আপনার প্রতি একে আরো ভালো লাগা ক্রিয়েট হবে কিনা। এটা আপনি আরেকজনে কইতেছেন ভাইয়া আমার প্রতি আরেকজনের ভালো লাগা ক্রিয়েট করে দাও না, এটা কেমনে বুঝান? মানে আপনার ওই যে শব্দ চয়নটা যে পটায় দাও ওইটার থেকে আপনি মনে করেন 80% মাইনাস হয়ে গেছেন যে কোনো মেয়ের হৃদয় থেকে, যদি আসলে ওই মেয়ে সিরিয়াসলি আপনার ভালোবাসবার চায়। সাইমন লিখছে চট্টগ্রাম থেকে, আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করেছেন? আরে বন্ধু কেমনে কথাই তো কইতেছি খালি। আচ্ছা এখন শোনা যায় শিবু ভাই রংপুর থেকে সোনিয়া, ওকে। আচ্ছা আমার নাম সবার নানা, আপনার বাড়ি কই? আমার বাড়ি জেনে থাকি আর কি, ওইটাই তো আমার বাড়ির নামে চিনি আমি। সিরাজ ভাই বাংলা ছায়াছবির একটা পছন্দের গান শোনাবেন, তোমাকে চাই। তোমাকে ছাই? হ্যাঁ গো কে ছাই? গানটা আমারও পছন্দ কিন্তু রিকোয়েস্টে গান পেয়ে না বন্ধু, এতক্ষণ কিছু শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা তানিয়া এখন আবার কি কি, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী তানিয়া, তানিয়া তার লেগে অনেক অনেক দোয়া করি আমরা এবং আপনাদের লেগেও দোয়া করি। আপনারা মানে একটা ফ্যামিলিতে যখন বাবা মা থাকে না তখন আসলে ওই ফ্যামিলিটা অনেক বেশি পরিমাণে অসহায় থাকে, যত টাকার মালিক হোক তারপরে একটা অসহায়ত্ব, এই অসহায়ত্ব কোনোদিন দূর হয় না, ঠিক আছে? তো দোয়া করি বেশি বেশি করে। ভাইয়া এত আশা নিয়েছিলাম আজকে মন ভরে আপনাকে শুনবো কিন্তু তার হলো কই, এত প্রবলেম করছিল যে এক ঘন্টা ঝিরঝির করার পর আমি বুঝলাম না, কারো কারো পয়লা ঘন্টা ঝিরঝির করছে, কারো কারো সেকেন্ড ঘন্টা, কারো কারো থার্ড ঘন্টা, পাগল হয়ে যেতে আমার। আচ্ছা গত সানডে আসেননি তাই শোনা হয়নি, এখন এইটুকু সময় শুনে আমি কি করব, মনটা ভরবে না আহারে বন্ধুরে। অপর একটা মেসেজ আমি করেছিলাম ওটার রিপ্লাই যে কি বললেন তাও শুনতে পারলাম না, খুব আফসোস হচ্ছে। কি লিখছিল জানি, বাট ঢাকা এফএম এর সবাইকে নিয়ে সেলিব্রেট করা ঠিক বলছি না, রিদমের বার্থডে কালকে জিগে দেবো রাখেন। বার্থডের কথা না আমি সবসময় বার্থডের পরে মনে করবার চাই, কারণ বার্থডের দিন মনে করলে গিফটের একটা ব্যাপার আয় বলে, ঠিক আছে? সামিন আক্তার মুবারিকা ভাইয়া তোমার অনেক ভিডিও দেখেছি অনেক সুন্দর, বলুন তো সিগাল বলতে কি বোঝায়? মাছরাঙ্গা আচ্ছা নাম্বার কি বলক থেকে খুলবে না প্লিজ? আমি কিন্তু আপনাকে কইছি সামিন আক্তার মুবারিকা যে আসলে মানে ঘটনাটা কি ঘটছিল বা এরকম কোনো কিছু হয়েছিল কি, আপনার কারণটা কইতে হয়েছে ব্লক বা ব্লক করা এটা তো আমগোয়াতে না বুঝছেন, এলাকা কারণটা জানতে চাইছি যে কারণটা জানলে হয়তো বা আমরা এটা নিয়ে কথা কইবার পারতাম, ঠিক আছে? আচ্ছা রাইসা চিটং থেকে এটা কেথা সিফাত ভাই নি? হ আমি তো জানেননি ভাই, আপনার শো হুই না ডাকাইয়া বাসা শিখছি, এরপরে কি উন্মুক্ত লাইব্রেরি বইটা পড়ছি, সময় পাইলে আপনিও পড়েন। আচ্ছা ঠিক আছে অনেক শুক্রিয়া আপনাদের, আপনার ভাষা মিলায় লিখছে। আচ্ছা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে জানায়ও মিস্টার বস? না সেরকম হচ্ছে রাইসা, আমার তো মনে হলো মাহাল্লার ওই যে খালতো বোন চাচাতো বোনের লোক কথা কইতেছি আর কি। ওই বলো আমি কে, মানুষই হইবেন, এর মানুষ ছাড়া এসএমএস করার কথা না তো, নাম ঠিকানা ছাড়া জিন্দিগি তো, আমি ব্রেনে প্রেসারই দিব না আমি এটা। আচ্ছা হ্যাঁ আমি সাহারিয়ার সোমান, এটা আমি প্রেসার দিব তখন যখন দেখবো অনেক দামি কোনো একটা গিফট আমার সামনে আসছে, তখন আমি আমার ব্রেন মন সব কিছু দিয়ে মনে করার চেষ্টা করবো, তাছাড়া ফ্রিতে প্রশ্নই হয় না। সাহারিয়ার সোমান ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। হাই ভাইয়া কেমন আছেন? লাইফের এইম কিভাবে ঠিক করব? বাসা থেকে এনডিসির জন্য বলতেছে কিছু কিন্তু আমি চাই না। আপনি যেই জিনিসটাতে পারদর্শী, যেই জিনিসটা আপনি ভালো পারেন, হইতে পারে এটা গান, হইতে পারে নাটক লেখা, হইতে পারে কোনো মার্কেটিং সেক্টর, যেটাই হোক ওইটা যেটা আপনি ভালো পারবেন, যেটার ভিতরে আপনার ইন্টারেস্ট অনেক বেশি এবং এর ইন্টারেস্ট কমে না, ওইটা নিয়ে আপনি আগায় যাবেন, ঠিক আছে? এটা যেটা আগায় যাবেন, যেমন ধরেন আপনি চান আপনি ইঞ্জিনিয়ার হইতে, ফাইন, তাহলে ওই লক্ষ্য ইঞ্জিনিয়ার সেট করে ওইভাবে আগান, এইভাবে ডাক্তার হইতে চাইলে ওইভাবে আগান। আচ্ছা লিখছে ভাই আমি খালি মিনিটের উপহার দিলে হবে? আরও উপহার দিতে পারেন, যেমন আপনার কি লবণ আছে তারপর আরো বিভিন্ন জিনিস লিখে রাখছে। ওকে শুক্রিয়া আপনাদের গুড আইডিয়ার লেগে, আর আসলে আমি অনেক তাড়াহুড়া করে পড়তেছি কারণ সময় একেবারেই নেই। সিরাজ ভাই আমি জুই, আপনাকে অনেক ভালো লাগে, আই লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু জুই, অনেক অনেক ভালো থাকবেন আপনি। আচ্ছা সিফট তুমি সবাইকে ভালো করে বলে দাও যে আমি শুধু তোমাকে সিফিত বলে ডাকবো, যদি মেসেজে দেখো ওই সিফট লেখা তাহলে বুঝবা আমি তোমাকে মেসেজ দিচ্ছি। আচ্ছা সামিয়া এটা একটু আপনি আপনার নামটা লগে লগে লিখে দেবেন, নাহলে কিন্তু আমার মনে থাকবে না। আচ্ছা ভাইয়া আমার মেসেজ পড়েননি আজ, কিন্তু আমার সাথে আমার জামাই আর সো আছে, যুক্ত। আচ্ছা, ব্যান্ড পার্টি বাজানে, ব্যান্ড পার্টি বাজালে যে পাখি, আপনার আপনার হাজবেন্ডের অনেক অনেক শুক্রিয়া এবং অনেক অনেক স্বাগতম যে আমি শোয়ের ভিতরে আছিলেন এবং এতক্ষণ আপনারা শুনছেন, আশা করি সামনেও শুনবেন। আর অনেক অনেক শুক্রিয়া আপনারা যে জামাই রেলওয়ে জয়েন করছেন আমগুলোকে, জামাই রেলওয়ে এছেন কইবেন না, ফল ফুরুট এর না কাইটটা করতে দিতাম, একে শেষ পর্যায়ে কইলে নাই। আচ্ছা ভাই আপনার, আচ্ছা ওকে সাউদার, এটা আমরা দেখতেছি বিষয়টা। আচ্ছা ভাইয়া, আমি অমি বলছি, আপনাকে কখনো ভুলবো না বন্ধু, আর্মি টিকলে ভাইয়া আপনার অফিসে নিজ হস্তে মিষ্টি নিয়ে যাবো। অবশ্যই আমি ওই দিনটার অপেক্ষায় রইলাম এবং অনেক অনেক দোয়া রইল আপনার লেগে। এরকম কিন্তু আমাকে এক বন্ধু আরেকবার কইছিল, বুঝছেন, ডাক্তার হওয়া বন্ধু আর কি, যে ডাক্তার হইব। হ্যাঁ আমার এরকম কইতেছিল যে আম্মু আম্মু, ও মা ডাক্তারে অপারেশন করে মানে মানুষ মেরে লেছে। হ্যাঁ না রানী গাজীপুর থেকে, ঠাড়া পড়া রই দে, ভালো লাগে না ভাইয়া আগের মেসেজগুলো পড়েন। পড়ছি তো রানী, আপনার কয়েকটা এসএমএস। ফুফাতো বোন হয় বিবাহিত, একটা মেয়েও আছে, পরে বাড়ি থেকে বের করে দিছে। আচ্ছা গাজীপুরের ছোট ভাই বিয়ে করছে, ওকে ওকে, যাক সব কিছুর একটা সমাধান হোক এটা আমরা চাই। সময় বেশি নাই তো বন্ধু, লেখা তারা ঘুরে ঘুরে পড়তেছি। সালাম দিবেন, আপনার শো কী কী বারে হয়? জামির জামির এই শোটা আপনি পাবেন শুধু রবিবারে, আর বাকি অন্যান্য বুধবার, মঙ্গলবার এবং বুধবারে ঢাকা মেট্রো 9040 নিয়ে আমি থাকি বিকাল 5টার থেকে, ঠিক আছে? আচ্ছা বাটন ফোনে টাইপ করার ব্যাপার আছে, বিরানিও হাস আপনার জন্য, চায়না গান কি, তারপরে সেকেন্ড SMS, আর খাওয়ান দাওয়ানোর SMS করবেন না হুদাই ভাইয়া, আমার মেসেজ পড়ার জন্য ধন্যবাদ, শুক্রিয়া। আচ্ছা আমার এক ভাইয়ের গল্প বলি, তার হয়েছিল ডায়রিয়া, তিনি গিয়েছিলেন ডাক্তারের কাছে। বন্ধু গল্প এটা এখন নোবাইচান লিখছিল, নোবাইচান আপনারা অনেক অনেক শুক্রিয়া, গল্পটা একটু বড়, এই মুহূর্তে আসলে সময় নেই বন্ধু, এলাকা পড়বা পারতেছি না। আচ্ছা এই জায়গায় হচ্ছে আব্দুর রৌফ, আচ্ছা জিজ্ঞেস কি মনে আছে, সালিহুর বিদায় লইছে, ওকে, আর এদিকে আমাকে বিদায় লইছে কেথান, সানিমও বিদায় নিচ্ছে, ওকে। সিরত ভাইয়া লাভ ইউ, লাভ ইউ টু, কিন্তু নাম লিখে নেই বন্ধুর, বন্ধুর নাম নেই। আচ্ছা ভাইয়া আমার SMS পড়েন, তোসিফ বস গ্যাংস্তা, ওকে ভাইয়া, আমাদের যে বৃষ্টি চলে আসবে এখনই এরকম অবস্থা, ভালো থাকবেন ভাইয়া, আজকের মতো বিদায় নিলাম, ওকে জানবি, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ রিদমের শো আছে, আমার পরে রিদমের শো আছে, রিদমরে পাইবেন, একটা গানের পরে হয়তো পাইবেন। ভাইয়া বিরিয়ানি খাইতেছিলাম, ভাবলাম আপনার কথা, ধর মিয়া বিরিয়ানি খাওয়ানোর সময় আমার কথা ভাববেন না, আমি কি বিরিয়ানি? আচ্ছা যুক্ত হয়ে গেলাম রংপুর থেকে, আচ্ছা ওকে। অহিদা আছে আমগুলোকে, অহিদা কি লিখছিল, লোকেশন হচ্ছে মিজমিজি সিদ্ধিরগঞ্জ। শিবত ভাইয়া কেমন আছেন, আজকে টেক্সট করলাম, আজকে আবার প্রতি সপ্তাহের মতো হয়ে যুক্ত হয়ে গেলাম, আজ শেষ পর্যন্ত যুক্ত হয়ে থাকবো, অনেক আগে লিখছিলেন আর কি, অনেক অনেক শুক্রিয়া আপনার বন্ধু। টেক্সট করার নাম্বার জানতে পারছি, আপনার নাম্বার কইলেন, আচ্ছা আমার নাম্বার কইছেন না, রেখে দেন সেভ করে রাখেন। ভাইয়া আমি নিকিতা ঢাকা থেকে, বাট আমার বাড়ি চিটাং, আমি অলওয়েজ আপনার কথা শুনি, আজকে SMS করলাম আপনাকে, অনেক বেশি শুভকামনা আপনার জন্য, অনেক অনেক শুক্রিয়া বন্ধু। নিকিতা ঢাকা থেকে আমাকে আরেকজন বন্ধুরে পাইলাম, নিকিতা আশা করি সামনে জয়েন করবেন আমগুলোকে। আচ্ছা কিচ্ছু পাই না তাই লিখলাম উমাইনা, ওহো করা শুক্রিয়া। আচ্ছা এদিকে আরো আছে লোক, আমি কথা বলবো আপনাকে, উহ ভুলেই গেছি, তাড়াতাড়ি বলি না হলে আবার চলে যাবে, কি কথা কই না থাক আর বলা যাবে না, খুব সুন্দর লিখছেন, অসাধারণ হয়েছে, হাতের লেখা খুব ভালো। তারে গেছে আমগুলোকে বরিশাল থেকে, শুক্রিয়া বন্ধু। আরও আছে আমগুলোকে, আচ্ছা ভাই অভদ্র থেকে ভদ্র হওয়া যায় কিভাবে একটু কত, বাচাল থেকে স্বল্পভাষী কিভাবে বলো মুঝে প্লিজ, আপনি ঘুমান ঠিকঠাক মতো, ঘুমের থেকে উঠা, যে জায়গায় প্রয়োজন ঠিক ওই জায়গায় কথা কইবেন, এর বাইরে কোনো কথা কইবেন, আর যদি প্রয়োজন অনুযায়ী আপনার পুরো ইতিহাস কইতে আপনি কইবেন, কিন্তু কথাটা যেন অ্যাট্রাকটিভ হয়, মাইসে যেন হই না আর কি, মজা পায় যেন পায় না, আপনি কইতেছেন হ্যাঁ হুনতেছে, আপনি দেখেছে গল্পের এমন জায়গা থেকে শুরু করলেন টক্সিক সিনেমার মতো, কাহিনীর কিচ্ছু বোঝা গেল না, তাহলে ওইটা বোরিং হবে আপনি যত ভালো কথাই করেন, ঠিক আছে। পরি রংপুর থেকে, ওকে পরি আবার যুক্ত হয়েছিল, কিন্তু এখন আমার বিদায়ের সময় গেছে, একেবারে বিদায়ের সময় গেছে, মানে একেবারে টাইমই নাই, এক সেকেন্ডও টাইম নেই, এলাকা আমি এখন আসলে বিদায় নিব, আর মানে টাইম চেকের পরেই আবার একটা গানের পরে আপনি রিদমরে পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায়, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটা, আজকের লেগে সিফাত কইতাছি, টাটা বাই বাই অ্যান্ড আলবিদা, আগামী মঙ্গল বুধবারে আবার কথা হবে ইনশাল্লাহ, ভালো থাকবেন।
1: টাইম চেক, এখন সময় বিকেল 5টা।

FM 90.4Hello, buddies. Welcome again. Pindas Adda the Chillen Show by Sivat Bair Shate. Dekhte dekhte kintu RG Rhythm Haji Ruhe Gelo Apnader Majhe. Oh, listeners, Asha Korchi Shobai Bhalo Achen, Shusto Achen, Jukto Achen, Amader Shate. Aaj Robibar. And Robibar ei Bikal Bela. অর্থাৎ যে পাঁচটা বেজে ছয় মিনিট আর যে রিদম কিন্তু হাজির হয়ে গেল আপনাদের মাঝে, আশা করছি এখন থেকে প্রতিটা রবিবার আমরা নতুনভাবে এনজয় করব। ও লিসেনার্স, সবাইকে জানাচ্ছি, সবার উদ্দেশ্যে বলছি, এখন থেকে কিন্তু প্রতি রবিবার ইনশাল্লাহ আমি রিদম হাজির হয়ে যাব আপনাদের সাথে। এই সানডের এই দিনটাকে, রবিবারের এই দিনটাকে আমরা একটু এক্সাইটমেন্টে ভরে তোলার জন্য, এক্সাইটমেন্ট আনার জন্য কিন্তু আমরা একটা সুন্দর আড্ডা কিন্তু করে তুলব। যাই হোক, আশা করছি লিসেনার্স অবশ্যই সবাই যুক্ত হয়ে গেছেন এই মুহূর্তে আমার সাথে। আর দেখতে পাচ্ছি অলরেডি মেসেজও কিন্তু আসায় স্টার্ট হয়েছে। আমি যেমনটা দেখছিলাম যে সিফাত ভাইয়ের সাথে যখন আপনাদের একটা বিন্দাস আড্ডাও ছিল, তখন হয়তো অনেকে জিজ্ঞেস করছিলেন। যাই হোক, হ্যাঁ, আমি রিদম কিন্তু হাজির হয়ে গেলাম, আছি আটটা পর্যন্ত। সো এখন থেকে প্রতি রবিবার কিন্তু আপনাদের সবার সাথে আমার আড্ডা জমে উঠবে। সো কি আড্ডা হতে যাচ্ছে, কি অনুষ্ঠান হতে যাচ্ছে, সেটা অবশ্যই যদি আপনি জানতে চান, আমাদের ঢাকা এফএম 90.4 এর সাথে যুক্ত থাকতে হবে, টিউন করে থাকতে হবে, তাহলে কিন্তু জানতে পারবেন। আর আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, যে রবিবারের এই আড্ডাটাকে আপনারা কি নাম দিতে চাচ্ছেন, বা এই রবিবারের আড্ডাটাতে আসলে কি নাম দিলে আপনারা বেশি খুশি হবেন বা আপনাদের পছন্দ হবে, সেটা অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করে জানাতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক লিসেনার্স, আমি এই মুহূর্তে একটু বলবো, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovedhakafm। সেখানে চলে আসলে কিন্তু আমার পোস্ট পেয়ে যাচ্ছেন, এবং সেখানে যদি কমেন্ট করে ফেলেন, আমি যদি আজকের কথা বলি, আজকে আমার হয়তো বা তেমন স্পেসিফিক পোস্ট আসেনি, তবে একটা রিল কিন্তু আপলোড হয়েছে যেখানে আমারই আর একটা কলিগ, আপনারা গেস করতে পারছেন কিনা আই ডোন্ট নো, আপনাদের প্রিয় তানহা আপু, সে আমার সাথে কতটুকু আসলে সিন্ডিকেট করে, এবং সে হচ্ছে আমার সাথে আমার জীবনটাকে কতটুকু তেজপাতা করে রেখেছে, সে একটা সেটার একটা ভিডিও বা একটা রিল কিন্তু আপলোড করা হয়েছে। সো দেখতে পারেন, যে কেউ চাইলে কিন্তু সেটা এনজয় করতে পারেন, এখন সেখানে কিন্তু আপনার কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করতে পারেন। সো আশা করছি অবশ্যই কষ্ট করে সবাই চলে আসবেন ফেসবুক পেজে, ঢাকা এফএম 90.4 অফিসিয়াল পেজে চলে আসলেই হচ্ছে। তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। তো আশা করছি অবশ্যই সবাই যুক্ত হয়েছেন, যুক্ত থাকবেন আটটা পর্যন্ত, আমরা এখন থেকে প্রতিটা রবিবার কিন্তু আমরা জমিয়ে তুলব। সো রবিবারের এই অনুষ্ঠানটাকে কি নাম দেওয়া যায়, রবিবারের এই আড্ডাটাকে কি নামে সম্বোধন করা যায়, সেটা আপনারা অবশ্যই জানাতে পারবেন। আশা করছি সুন্দর সুন্দর নাম আপনারা সাজেস্ট করবেন। সো প্লিজ কমেন্ট সেকশন, নাম্বারের মেসেজ সেকশন ওপেন করা আছে, সবাই লিখেন, সবাই জানান। আর আপনাদের যে কোনো অবলা কথা, মনের যে কোনো না বলা কথা, যেই গল্পগুলো হয়তো বা শেয়ার করতে পারেন না, বা যেই ব্যাপারগুলো হয়তো বা থাকে না, গুড মোমেন্ট, ব্যাড মোমেন্ট, যে কোনো কিছু কিন্তু চাইলে রিদমের সাথে শেয়ার করতে পারবেন। সো টেক্সট ড্রপ করলেই হচ্ছে, আপনারা আশা করছি ফোনটা হাতে নিয়ে মেসেজ করে জানিয়ে দেবেন কোথেকে আছেন, কেমন কাটছে দিনকাল। আর এই মুহূর্তে একটা সুন্দর গানে চলে যাব আমরা, গান দিয়ে আজকের বিকালটা শুরু করছি। সো আশা করছি সানডের এই আড্ডাটা সবাই এনজয় করবেন, এবং এখন থেকে রেগুলার আমাদের প্রতিটা সানডে কিন্তু জমে উঠবে। তো আমরা এখন যে গানটাতে যাচ্ছি সেটা হচ্ছে আসরোটের করা একটা গান, এটা হচ্ছে অস্তিত্ব অ্যালবামের ভালো আছি, খুব সুন্দর একটা গান। এই গানটা আশা করছি সবাই এনজয় করবেন, আর এই সুন্দর গানটা দিয়ে এই সুন্দর বিকালের ওয়েদারটাকে আমরা ওয়েলকাম জানাই। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই রিদমের সাথে যুক্ত থাকবেন, ঢাকা এফএম 90.4 এর সাথে।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

জানতে পারেন যে রবিবারের এই আড্ডাটা কেমন হলে আপনারা বেশি এক্সাইটেড হবেন। অ্যান্ড এই নামটার আমাদের এই যে শো, রবিবারে আমরা রবিবার সানডে স্পেশাল যে শোটা করব, সেই শোটার নাম আমরা কি দিতে পারি সেটাও কিন্তু আপনি অবশ্যই জানাতে পারেন। সো আশা করছি অবশ্যই সবাই মেসেজ করে জানাবেন। আর আমি এই মুহূর্তে একটু ওয়েলকাম জানাতে চাই, আজকে রবিবার আমি কিন্তু একবার হুট করিয়ে এসেছি, মানে আমি কিন্তু উইদাউট এনি ক্লু বা হচ্ছে আসলে কেউই জানতো না যে আজকের দিনটাতে আমি চলে আসবো বা হাজির হব। আর যারা জানতেন অবশ্যই মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ খোঁজ খবর রাখার জন্য। সো আমি যদি বলি যে এখন থেকে প্রতি রবিবার কিন্তু আমি আর জি রিদম থাকছি আপনাদের সাথে ঢাকা এফএম 90.4 এ সুন্দর একটা আড্ডা জমানোর জন্য। সো সানডে স্পেশাল এই অনুষ্ঠানে আজকে কে কে আছে আমরা একটু দেখি। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে সাউদা। ওকেই, আচ্ছা সাউদা প্রথমেই লিখেছে কংগ্রাচুলেশন আপনার নিউ শো এর জন্য, দোয়া করি অনেক দূর এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট। আজকে ফার্স্ট শো তেই আমি থাকতে পারছি না, তবে ইনশাল্লাহ ফ্রি হয়ে আবার থাকবো। বাই দ্য ওয়ে, আমার অপিনিয়ন হলো এই শোতে হয়তো কথা বেশি গান কম, রিকোয়েস্টেড সং প্লে করা হোক। আর সিটি লাইফ নামটা সুন্দর ছিল, হ্যাঁ সিটি লাইফ নামটা সুন্দর ছিল, বাট সিটি লাইফটা যেহেতু আমাদের রীতা আপু করতো, সো আমার মনে হয় যে সিটি লাইফটা যেহেতু তার আসলে লাইফের একটা পার্ট, সো আমার মনে হয় এটা রীতা আপুর কাছেই থাকা উচিত। সো আমার মনে হয় এখানে নামটা যদি একটু চেঞ্জেস আসে আই গেস ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হবে আর কি। যাই হোক, দেখা যাক, যদি সিটি লাইফ হয় আমরা অবশ্যই সিটি লাইফ নিয়েই আগাবো। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি শাহিনুর আছে আমার সাথে। হ্যালো রিদম ভাইয়া, হ্যালো হ্যালো। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার ফেসবুকের কমেন্ট সেকশনে, যেমনটা বলছিলাম যে একটা রিল কিন্তু আপলোড করা হয়েছে, আপনারা কিন্তু আজকে চাইলে রিলের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, সেখান থেকে আমি আপনাকে পেয়ে যাচ্ছি। সো অমৃত বোস দাদা আছেন কমেন্ট সেকশনে, দেখা যাচ্ছে কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ বিকেল, হ্যাঁ দাদা শুভ বিকেল, তোমার আর আরজে তানহার খুনছুটি দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ দাদা যুক্ত হওয়ার জন্য। আর যারা এই খুনছুটি এনজয় করতে চাচ্ছেন, খুব ইজিলি কিন্তু আপনি আমাদের এই আমার এবং তানহাপুর যে এই যে দুষ্টমিগুলো আছে, এই খুনছুটিগুলো আছে, সেগুলো কিন্তু আপনি এনজয় করতে পারবেন। সো আমাদের ফেসবুক পেজে চলে আসলে রিলটা পেয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু দেখতে পারবেন যে তানহাপু আমার সাথে কতটুকু আমার উপর অত্যাচার করে এবং হচ্ছে আমি আমাকে মানে কতটুকু হ্যারেস করে প্রতিদিন। আমি এই যে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি তার বাহিরে তানহাপু আমাকে যে কী পরিমাণে মানে হ্যারেস করে বা কী পরিমাণে যে ডিস্টার্ব করে এটা আসলে এক্সপ্লেন করার মতো না, আপনারা চাইলেই কিন্তু দেখে আসতে পারেন। আচ্ছা মিনহা ইসলাম মিনু আছে আমার সাথে, দেখা যাচ্ছে। ভাইয়া শুনছি নরসিংদী থেকে আমি ও আমার ছোট বোন, থ্যাংক ইউ সো মাচ আপনার ছোট বোন সহ যুক্ত হয়েছেন, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। উমের রায়হানও কিন্তু চলে এসেছে কমেন্ট সেকশনে উপস্থিত, সুইট অফ ইউ, আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। গানে গানে আড্ডা সানডে ইভিনিং, কিছু গান কিছু কথা, এই মুহূর্তে মাথায় আর কিছু আসছে না রিদম ভাইয়া। আচ্ছা দেখেন আপনার ফার্স্টের গানে গানে আড্ডা নামটা ঠিক আছে বুঝলাম, সানডে ইভিনিং এটাও নাইস, কিছু গান কিছু কথা এটাও জোস, তবে এই যে নামটা বললেন না যে এই মুহূর্তে মাথায় আর কিছু আসছে না, এই নামটা দিলে কেমন হয় আমাদের সানডে স্পেশাল, এই মুহূর্তে মাথায় আর কিছু আসছে না। আচ্ছা যাই হোক, আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে বাবারে, আজকে তো দেখা যাচ্ছে যে মানে একটা সাডেন এই আড্ডাতেও মোটামুটি অনেকেই যুক্ত হয়েছে, যদিও আমি লুকিয়ে লুকিয়ে এসেছি। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জিনিয়া যুক্ত হয়ে গেছে। আচ্ছা আরজে তোমার নতুন শো আর আমি যুক্ত হব না তা কি হয়, তাই তো আজ কোথাও যাইনি, শুরুর এই প্রথম দিন তোমার সাথে আছি কারণ আমি তোমায় অনেক ডট ডট ডট, তারপর কি হবে জিনিয়া। সো সুইট অফ ইউ, সো সুইট অফ ইউ। আমি যেটা ভাবছি যে বিকেলের এই আড্ডাটাকে আসলে আসলে বিন্দাসভাবে কিন্তু জমাতে হবে, এবং আমরা প্রতি রবিবার একটা দিন থাকবে আমাদের যেই দিনটাতে আমরা ফাটি আড্ডা দিব, গল্প করব, অ্যান্ড হচ্ছে মানে একদম পুরো বিকাল জুড়ে, একদম বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরোটা সময় আমরা একসাথে আড্ডা দিব। আচ্ছা নিশি যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম বিআই, কেমন আছো? দেখো তো আমি যে এই নাম্বার দিয়ে SMS দেই কিন্তু পড়া হয় না কেন, তোমাদের কাছে কি SMS যায় না, একটু দেখো তো প্লিজ। আচ্ছা ঠিক আছে, অবশ্যই নিশি আমি চেক করবো, আমি চেক আউট করবো, জানাবো। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি সানিম যুক্ত হয়ে গেছে। সানিম লিখেছে বিগ ফুল, বিগ ফুল নাম দাও, বিগ ফুল। আচ্ছা নামটার আসলে কোনো মানে প্যাটার্নটা বুঝতে পারছি না, একটু এক্সপ্লেন করেন সানিম, আপনি আমাকে মানে একটু বুঝিয়ে বলেন যে আসলে কী নাম চাচ্ছেন। রংপুর থেকে যুক্ত আছি ইরা, যুক্ত হয়ে গেছে আমার সাথে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শান্তা যুক্ত হয়েছে, দেখা যাচ্ছে। চট্টগ্রাম থেকে শান্তা বলছি, আপনার শোগুলো বেশ ভালোই ভালোভাবেই উপভোগ করি, বাট আজ মুডটা ভালো নেই। ও শান্তা, মুড ভালো নেই এই ওয়ার্ডটা ভুলে যেতে হবে, রিদম হাজির হয়ে গেছে, মুড এখন করে ফেলতে হবে একদম চাঙ্গা, আড্ডাটা হবে টপ নচ,
বিন্দাস একটা আসর জমাতে হবে। আচ্ছা, রংপুর থেকে আমার সাথে যুক্ত আছে পরি, যুক্ত আছে দেখা যাচ্ছে, অগ্রিম হ্যাপি বার্থডে টু ইউ। ও মাই গড, আমার বার্থডে আপনারা মনে রেখেছেন, সো সুইট অফ ইউ। বেশ রিদম ভাই অন ফায়ার, ইয়েস ফায়ার নিয়ে থাকছি প্রতি সানডে, আশা করছি অবশ্যই এই ফায়ারের সাথে সবাই যুক্ত থাকবেন। আগে শুনতাম, আজ থেকে মেসেজ দিচ্ছি, আগে একটা মেসেজ করেছি, রিদম ভাই আমি সাইমন, অষ্টম শ্রেণীতে পড়ি, দোয়া করবেন। হ্যাঁ, অনেক অনেক দোয়া রইল। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে ডেমরা থেকে সাদিয়া, অমানি সাহেব বলেছিলেন আপনার বাড়ি বগুড়া, আমার বাড়িও বগুড়া। আচ্ছা সাদিয়া, আনফর্চুনেটলি আপনি বোধহয় রনি ভাইয়ের কথা বলছেন, কজ রনি ভাইয়ের বাড়ি হচ্ছে বগুড়া, আর আমি তো আর জি রিদম, আমার বাড়ি বগুড়া না, আমি তো ঢাকাতেই থাকি, বা আমার ঢাকাতেই হচ্ছে আমার বাড়ি। সো আপনি বোধহয় রনি ভাইয়ের কথা বলছেন, রনি ভাইয়ের বাসা হচ্ছে বগুড়াতে। আচ্ছা আমার সাথে জুই যুক্ত আছে, ঘুম পাচ্ছে, কি করব, আপনার একটু আড্ডা দিতে চাইতেছি কিন্তু কিছু বলেন, আপনাকে এন সিফার দাকে সবসময় অনেক মিস করি, আই মিস ইউ ভাইয়া। এই যে চলে এসেছি, আড্ডাটা জমাতে হবে, আশা করছি ঘুমটুম এখন উড়ে যাবে, সব ঘুমটুম উড়ে যাবে, আমরা এই বিকালের এই এনভায়রনমেন্ট আমরা এখন এনজয় করব। ঘুমটুম বাদ দেন, রিদম হাজির, আড্ডায় হাজির হন সবাই, বিন্দাস আড্ডা দিব, আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন শেষ পর্যন্ত। এই মুহূর্তে একটা গানে যাব আমরা, আমরা অঙ্কনে করে একটা গান শুনবো, যে গানটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গান, আর আশা করছি আপনাদের অনেকেরও পছন্দের গান বড়াই করে। সো আমি সোজা গানে চলে যাচ্ছি, আর আশা করছি খুব জলদি আবার ফিরে আসবো, অবশ্যই শেষ পর্যন্ত সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন লিসেনার্স।

Hey, yo, buddies, hello, hello, welcome back again. This is Arjun Rhythm here, listeners. Apne shunche and apne their prio station, Dhaka FM 90.4. যেমনটা বলছিলাম যে আমি রিদম, কিন্তু এখন থেকে প্রতি রবিবার থাকছি আপনাদের সাথে। আশা করছি রবিবারের আমাদের এই আড্ডাটা আরও বেশি ইন্টারেস্টিং হবে। সো আমি তখন যেমনটা বলছিলাম যে আপনারা সবাই কিন্তু

0: মুকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।
4: জাগরণ।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
5: এক নেশন এক স্টেশন।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

हेलो लिसनर्स, वेलकम बैक अगेन संडे स्पेशल शोते आबार सबाइके स्वागत जानाच्छि। दिस इज आवर जे रिदम हियर, आपनारा शुनछेन आपनादेर प्रिय स्टेशन ढाका एफएम 90.4। আশা করছি সবাই যুক্ত আছেন, যদিও আজকে পুরো আনফরচুনেট শো নিয়ে হাজির হয়ে গেছি। বাট এখন থেকে কিন্তু প্রতি রবিবার, অর্থাৎ প্রতিটা রবিবারকেই কিন্তু আমরা স্পেশাল করে তুলব, অ্যান্ড সানডে স্পেশালে আশা করছি সবাই যুক্ত থাকবেন। যাই হোক, অনুষ্ঠান শুরু করেছি, দেখতে দেখতে কিন্তু সময়ও চলে যাচ্ছে, প্রথম ঘন্টা শেষ পর্যায়ে আছি লিসেনার্স। আশা করছি সবাই যুক্ত আছেন, শুনছেন, আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, অনেকেই মেসেজ করছেন, লিখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যেমনটা বলছিলাম যে সানডে স্পেশাল এই অনুষ্ঠানটার কি নাম দেওয়া যায় প্লিজ সাজেস্ট করেন আমাকে। আমি আসলে ভেবে পাচ্ছি না যে কি দেওয়া যায়, সানডে ফান্ডে, নাকি যদি সেটা হয় সানডে স্পেশাল, সানডে ইভিনিং, সানডে আড্ডা, কি হয়, ও হো, আমি আসলে ভেবেই পাচ্ছি না। যাই হোক, আপনারা অবশ্যই আশা করছি জানাবেন আমাকে। যাই হোক লিসেনার্স, এই মুহূর্তে আমি একটু চলে যাব আমাদের মেসেজ সেকশনে, কে কে যুক্ত আছে সেটা দেখার জন্য। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু শাহিনুর যুক্ত আছে রংপুর থেকে, আমার সাথে যুক্ত আছে তানহা। এইরকম কলিগ আমার লাইফে আছে, তাই আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। ওকে, তারপর দেখতে পাচ্ছি সিক্ত যুক্ত আছে আমার সাথে, তোমার ভয়েস আমার খুব ভালো লাগে, আজকে ফার্স্ট মেসেজ দিলাম। ও থ্যাংক ইউ সো মাচ, আশা করছি এখন থেকে রেগুলার যুক্ত হবেন, রেগুলার আপনার সাথে আড্ডা হবে। আর আজকে আজকে যারা যুক্ত আছেন, আজকে কিন্তু আমাদের একটি স্পেশাল দিন, আমি মানে এটা আমার জন্য স্পেশাল ডে, কজ এই যে নতুন আর একটা শো আমরা স্টার্ট আপ করতে যাচ্ছি, অ্যান্ড প্রতি সানডে এখন থেকে রিদম যুক্ত হচ্ছে আবার আপনাদের সাথে, বা প্রতি সানডে এখন নতুন করে আরও একটা আড্ডার যেই যাত্রা শুরু হচ্ছে, এই ব্যাপারটা তো অবশ্যই ইন্টারেস্টিং। সো আশা করছি অবশ্যই সবাই যুক্ত হবেন, এবং সবাই এই সানডে স্পেশাল অনুষ্ঠানটাতে আসলে আমরা কীভাবে আড্ডা দিতে পারি, বাচ্চাটাকে কীভাবে জমানো যায়, যে কোনো মতবাদ কিন্তু আপনি শেয়ার করতে পারেন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে, আসসালামু আলাইকুম হার্ড বয়, কেমন আছেন? আর আমি তো সারপ্রাইজড যে আপনি আসবেন, আমি আপনাকে শুনি অনেক দিন হলো, এর মাঝে মেসেজও দিয়েছিলাম, কিছুটা পড়েছেন আর কিছুটা পড়েনি, তার জন্য অনেক কষ্ট পেয়েছিলাম। আর আপনাকে না জানিয়ে আপনার কি আপনাকে মেয়েদের হার্ড বয় ডাকা শুরু করেছি, তার জন্য সরি। আচ্ছা, মেয়েদের হার্ড বয়, ওকে, নাইস নাইস। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু উমের রায়হান আছে, উমের রায়হান একটা গানের কিন্তু রিকোয়েস্ট করেছে, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে আপনার পছন্দের গানটি প্লে করে শোনানোর জন্য। আচ্ছা, আরও লিখেছে আপনার ও তানহাপুর রিলসগুলো হেভি লাগে, হেভি লাগবেই, এদিকে সে আমার জীবনটাকে তেজপাতা করে রেখেছে আর আপনার রিলস এনজয় করছেন, তাই না? ওকে, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে, আচ্ছা যাই হোক, আমার সাথে আরও অনেকে যুক্ত আছে, সবার সাথে কিন্তু আমাদের এই সানডে স্পেশাল আড্ডাটা জমবে। বাট এই মুহূর্তে একটা গানে যাচ্ছি, আমি পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি, আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন। এখন আমরা যে গানটা শুনব সেটা হচ্ছে ব্লু জিন্সের করা একটা গান, কদম, এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে। লিসেনার্স, কদমে চলে যাচ্ছি ব্লু জিন্সের, আমি গানটা এনজয় করবেন আশা করছি, আমি খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি পরবর্তী ঘন্টায়, পরবর্তী ঘন্টা না শুধু একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন, ঢাকা এফএম 90.4 এর সাথে।

লিসেনার্স, আশা করছি সবাই বিকেলের এই আড্ডাটা এনজয় করছেন, সবাই যুক্ত আছেন। আমি রিদম কিন্তু আছি আপনাদের সাথে একদম আটটা পর্যন্ত। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবার এই সানডে স্পেশাল আড্ডায় যুক্ত থাকতে হবে। যাই হোক, খুব সুন্দর একটা গান এনজয় করছি, গানটা এনজয় করতে থাকি, খুব জলদি ফিরে আসছি আবার আপনাদের মাঝে।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসনার্স, আপনারা শুনছেন আজকের সানডে স্পেশাল এই আড্ডা। উইদাউট এনি ক্লু, উইদাউট এনি কি বলবো এটাকে, এনি বার্তা হাজির হয়ে গেছি কিন্তু আমি সানডে স্পেশাল এই আড্ডায়। এখন থেকে আমাদের রেগুলার সানডে কিন্তু যে কোনো একটা আড্ডায় কিন্তু জমে উঠবে। সো দেখা যাক আমাদের এই সানডে স্পেশাল আড্ডাটার কী নাম হয় এবং কী নিয়ে আমরা আড্ডা দিব। তো যাই হোক, আজকে যেহেতু আনফর্চুনেট চলে এসেছি, আশা করছি এই মুহূর্তে যারা শুনছেন সবাই এনজয় করছেন। আমি আর যে হৃদম আছে আপনাদের সাথে, আর যেমনটা বলছিলাম খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্ট হতে পারবেন, আপনিও কিন্তু আমার এই আড্ডায় যুক্ত হতে পারবেন। তার জন্য যেটা করতে হবে লিসেনার, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে কিন্তু আমার একটা পোস্ট পেয়ে যাবেন। যদিও আজকে কোনো পোস্ট করা হয়নি, তবে একটা রিল কিন্তু চলে এসেছে যেখানে আমি আছি, আপনাদের তানহাপু আছে। সো রিলের নিচে কমেন্ট করতে পারেন, কমেন্ট সেকশন থেকে আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া নম্বরও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। যাই হোক, আমি সরাসরি এই মুহূর্তে একটু হোয়াটসঅ্যাপে চলে যাব, দেখি কে কে যুক্ত আছে আমার সাথে। আচ্ছা, প্রথমেই আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন ঝর্ণা, যুক্ত আছে মনে হয় আমার সাথে। হ্যালো ভাইয়া, আমি ঝর্ণা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ঝর্ণা, আশা করছি আপনিও ভালো আছেন। রংপুর থেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে একজন বিটিএস আর্মি। আজকে অনেকদিন পর টেক্সট করলাম, হ্যাঁ অনেকদিন পর টেক্সট করলেন। বাই দ্য ওয়ে মিনিয়ন, মোস্ট ওয়েলকাম, আশা করছি অবশ্যই যুক্ত থাকবেন শেষ পর্যন্ত। আচ্ছা, একটা বড় সাজেশন এসেছে দেখা যাচ্ছে, এটা বোধ হয় কি এটা, আচ্ছা আফরিন, ওকেই না, মানে আমি বুঝলাম না কোথাও কি শান্তি আছে, ভাবলাম সিফু দাদাকে শুনতে পারলাম না, তো রীতা আপুর সিটি লাইফটা শুনি, সিটিতে কি হয়েছে না হয়েছে কি খবর, আর আটকা ভূতের মতো উপস্থিত হৃদম, রবিবারটাও ছাড়লো না। এই ভূত দাদা শো এর নাম বদলাবে, মানে কি সিটি লাইফ ছিল সিটি লাইফই থাকবে, এটাও ভালো সিটি লাইফ, কিন্তু সিটি লাইফ নিয়েও কিন্তু চলা যায়, দেখা যাক আফরিন। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ আপনার এই মতবাদের জন্য, আশা করছি অবশ্যই আমি ব্যাপারটা নিয়ে ভাববো, দেখা যাক কি হয়। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে সানিম আছে, সানিম লিখেছে বিকালবেলা তো বিগ ফুল দিতে পারো। আচ্ছা, বিকালবেলার ফুল, ওকেই নাইস, খুব সুন্দর হয় নামটা। রংপুরে মাঝে মাঝে শোনাই যায় না, সুইট শো, এই নামটা কেমন হয়, সুইট শো, ওকেই খুব সুন্দর। তারপর দেখতে পাচ্ছি কি এই শো এর নাম, কি মুড অন রাখা যায়, মুড অন রাখা যায়, মুড অন, হ্যাঁ এটাও ভালো, ঠিক আছে দেখা যাক। আচ্ছা, আমার সাথে কে আর রয় যুক্ত আছে দেখা যাচ্ছে, পুরোটা সময় যুক্ত আছি, থ্যাংক ইউ সো মাচ। রাইসা আছে চিটাগাং থেকে দেখা যাচ্ছে, ফাহ দিলে কেমন হয়, আমার নামের সাথে মিলবে, লাইক ফাহ মিদা, ওকেই ফাহ মিদা, ফাহ মিদা। রিদম ভাই, তোমাকে অমানিশায় শুনতে পাই না কেন? আচ্ছা, অমানিশায় বেশ কিছুদিন যাবত আসা হচ্ছে না, তবে আশা করছি আগামী শুক্রবার হয়তো বা আমাকে অমানিশায় আপনারা পেয়ে যাবেন, দেখা যাক। আচ্ছা, তুমি একটু বলে দাও তো আমি কি করব, আমাকে একটা ছেলে অসম্ভব ভালোবাসে, লাইফ পার্টনার বানাতে চায়, কিন্তু প্রবলেম একটাই, সে আমার থেকে একটু খাটো, আমার সাথে মানায় না। খাটো আর লম্বা দিয়ে কি প্রেম ভালোবাসা হয়? ভালোবাসা হয় মন দিয়ে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি যুক্ত আছে, কে যুক্ত আছে, কমেন্টে শুনলাম যে আপনাকে বার্থডে উইশ করছে, আজকে কি আপনার বার্থডে? না, আমার বার্থডে আজকে না, বেসিক্যালি সে আমাকে হচ্ছে একদিন আগে উইশ করলো আর কি, অ্যাডভান্স উইশ করলো, আমার বার্থডে আগামীকাল অর্থাৎ আজ রাত 12টার পর, 31 অগস্ট।
নমির আম্মু যুক্ত আছে আমার সাথে, দেখা যাচ্ছে। রিদম ভাই, এই গানটি কি আপনার পছন্দ? ছ্যাঁকা খেয়েছেন নাকি? না না, ছ্যাঁকা খাইনি, গানের সাথে আসলে ছ্যাঁকা খাওয়ার কোনো সম্পৃক্ততা নেই। আচ্ছা বিআই, এই নেটের সমস্যাটা কি? শান্তি মতো একটু শুনতে দিচ্ছে না। নেটের সমস্যাটা এটা আসলে আমি ঠিক বলতে পারলাম না, এটা নেটের সাথে কন্ট্যাক্ট করেন, নেট কি বলে দেখেন। রানী আছে আমার সাথে, দেখা যাচ্ছে। শান্তি যুক্ত আছে নরসিংদী থেকে, রানী আছে গাজীপুর থেকে। ইঙ্কু পিঙ্কু ভাইয়া, সানডে ফান্ডে ভালো হবে? সানডে ফান্ডে এটা আমিও ভেবেছিলাম, বাট আসলে দেখা যাক কি হয়। যাই হোক, আমরা আরও একটা গানে যাচ্ছি। আমি তখন কমেন্ট পড়ছিলাম, তখন দেখলাম যে উমের রায়হান একটা গান শুনতে যাচ্ছিল, যে কাগজের নৌকা গানটা শুনবো। এটা জলের গান ব্যান্ডের করা একটা গান, এটা হচ্ছে অতল জলের গান অ্যালবামের একটা গান, খুব সুন্দর একটা গান। সো আমি এত কথা বাড়ছি না, আমি কাগজের নৌকা গানটাতে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসবো। আড্ডা জমে উঠেছে, আড্ডা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু সবাইকে যুক্ত থাকতে হবে লিসেনার্স।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ

কাজ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র ৫০ টাকা রিচার্জ করে কথা বলুন ১৫০ মিনিট।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

Hello, what's up, buddies? Welcome back again. This is Arjit Rhythm here. I'm going to ask you a Sunday special. Listeners. সবাই শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4, আর আমি আর জিদম কিন্তু পাশে থেকে হাজির আছি। আজকের এই আনফর্চুনেট আড্ডায় কিন্তু জমে উঠেছে আমাদের এই বিকালবেলা। যাই হোক, আমরা বিকেল গড়িয়ে সন্ধ্যার মুখে আছি, মাগরিবের আজানের বিরতির পর কিন্তু আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। দেখতে দেখতে কিন্তু ওয়েদার, এনভায়রনমেন্ট সব কিছু ঘন কালো হয়ে আসছে, অর্থাৎ আধা নেমে আসছে আর কি। যাই হোক, লিসেনার্স, আমাদের আড্ডা জমে উঠেছে, আশা করছি আড্ডাটা সবাই এনজয় করছেন। আমার সাথে অনেকেই যুক্ত আছে, আর আমি কিন্তু সবার থেকে সাজেশন চেয়েছিলাম যে আজকে আমাদের এই যে সানডে স্পেশাল যে অনুষ্ঠানটা এখন থেকে হতে যাচ্ছে, বা এই সানডে স্পেশাল শো নিয়ে যে আমি থাকবো, সো আমাদের এই সানডে স্পেশাল শোটার আসলে কি নাম দেওয়া যায়। অনেকেই অনেক নাম সাজেস্ট করছেন, সানডে ফান্ডে বলছেন কেউ, কেউ সানডে স্পেশাল শো বলছেন, তারপর আমি দেখতে পাচ্ছি আরও একজন আছেন, আর যে চট্টগ্রাম থেকে FM পোকা আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি, ওকে আগ্নেয়গিরি, এটা কি আপনার মানে আসল নাম? খুব সুন্দর যদিও নামটা। আচ্ছা, যেমন আগ্নেয়গিরি আমাকে একটা নাম সাজেস্ট করেছে, সেটা হচ্ছে সোশ্যাল গসিপ। সোশ্যাল গসিপ, নাইস ওয়ান। আসলে যেহেতু আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি, এই নামটা কিন্তু খারাপ হয় না। আচ্ছা, যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জিনিয়া আছে, কোথায় অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। ও মিস্টার, একটা ট্রিট পেতেই পারি আমি। আচ্ছা, আমার বার্থডেতে যদি কারোর ট্রিট প্রয়োজন হয়, একটু নিজ দায়িত্বে সশরীরে আমার এখানে চলে আসবেন, আমি আপনাকে ট্রিট দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে, কে যুক্ত আছে ভাই, একটা কথা বলি, হচ্ছে আপনি কি না থাক বলবো না, আচ্ছা বলি কথাটা, আমি কি যে বলি নিজেও জানি না। আরে না না, জানি, কথাটা হচ্ছে দাদাও, ওকে ওকে ওকে, নাইস নাইস। আপনাদের এই ইন্টারেস্টিং দুষ্টামিগুলোর জন্যই কিন্তু আসলে মানে আড্ডাটা আরও বেশি সুন্দরভাবে জমে ওঠে। জামির যুক্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে, আপনাকে শুনছি, সালাম নেবেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি সাদিয়া আছে ডেমরা থেকে, আমার মেসেজটা পড়েছিলেন সাদিয়া? হ্যাঁ সাদিয়া, আমি আপনার মেসেজটা পড়েছি। আমি এটাও বলেছিলাম যে আসলে আমার বাড়ি তো বগুড়া না, আপনি হয়তো রনি ভাইয়ের কথা বলছেন, রনি ভাইয়ের বাড়ি, মানে যেহেতু আপনি বলছেন যে অমানিশায় আপনি খেয়াল করেছেন বা অমানিশায় শুনেছেন, সো অমানিশাতে একমাত্র রনি ভাইয়ের বাসায় হচ্ছে বগুড়াতে আর কি। আচ্ছা, আমার সাথে দেখা যাচ্ছে উমায়না আছে, আজকে আমি অনেক খুশি, হা হা হি হি। উমায়না, এত খুশি কেন, কি বিয়েটিয়া হচ্ছে নাকি আপনার? যাই হোক, এত খুশি, এক্সাইটমেন্টের রিজনটা অবশ্যই জানাবেন, আশা করছি মানে এই খুশির তালিকায় বা খুশির দলে আমাদেরকেও যদি আপনি রাখেন, তাহলে হয়তো আমরাও একটু খুশি টুশি হলাম আর কি। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আজ ভালো লাগছে, কেন ভালো লাগছে? অর্থী, ওকে, কি আর অর্থী আছে আমার সাথে। তারপর আমি দেখতে পাচ্ছি সারাটা সময় আছি আমার সাথে, ওকে ওকে ওকে, সো সুইট অফ ইউ, সো সুইট অফ ইউ। আর আপনি কি খবর সবার বলেন, কেমন কাটছে এই বিকালটা, এই সুন্দর মুহূর্তগুলো? আর আমি যেমনটা বলছিলাম যে খুব ইজিলি কিন্তু আপনিও আমার এই আড্ডায় অংশ নিতে পারবেন, আপনিও কিন্তু চাইলে আপনার না বলা কথাগুলো বা আপনার মজার মোমেন্টগুলো, খারাপ লাগার মোমেন্টগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে আমাকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমাদের নম্বরেও লিখতে পারবেন, 01841904904, ঠিক একই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, চাইলে হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। সো বন্ধুরা, আশা করছি অবশ্যই সবাই যুক্ত হবেন, আর যেটা বলছিলাম যে সবাই সাজেস্ট করতে থাকেন, দেখি আসলে সানডে স্পেশাল এই অনুষ্ঠানটার কি নাম দেওয়া যায়। আচ্ছা, স্কটল্যান্ড থেকেও আমার সাথে যুক্ত আছে কেউ একজন, নামটা তো লিখেননি ভাই, নামটা লিখলে খুব খুশি হব। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে বরিশাল থেকে তারেক যুক্ত হয়েছে, মাত্রই যুক্ত হলো, তারেক মোস্ট ওয়েলকাম। আশা করছি আমাদের এই আড্ডাটা সব এনজয় করছেন। সো আমাদের, আমি যদি আমার ছোটোবেলার কথা বলি, মানে লাইক তখন আসলে একটা ব্যস্ত সময় ছিল, ব্যস্ত সময় বলতে ব্যাপারটা এরকম ছিল যে হয়তো স্কুল কলেজ বা স্কুল লাইফ নিয়ে হয়তো একটা ব্যস্ততা কাটতো, তো তখন যেটা হতো বেসিক্যালি যে উইকলি যে কোনো একটা দিন পেতাম আড্ডা দেওয়ার জন্য বা হচ্ছে বন্ধুবান্ধবের সাথে টাইম পাস করার জন্য। সো আমার যেটা মনে হচ্ছে সানডে স্পেশাল এই আড্ডাটাও আসলে এরকমটাই হওয়া উচিত, যে সানডে একটা দিন থাকবে, এই দিনটা শুধুমাত্র আমার বন্ধুবান্ধব অর্থাৎ আপনাদের জন্য, মাইকের অপপ্রান্ত থেকে যারা ভালোবাসছেন, রেগুলার যুক্ত হচ্ছেন, শুনছেন আমাকে বা হচ্ছে আমার সাথে টিউন করছেন, টিউন থাকছেন ঢাকা FM 90.4 এর সাথে, এই আড্ডাটা আপনাদের উদ্দেশ্যে আমি হচ্ছে ডেডিকেট করতে চাই। সো অবশ্যই আপনারা জানাবেন এই আড্ডার ব্যাপারে, আপনাদের পজিটিভিটি কতটুকু, আপনারা কে কে চান এই আড্ডা নিয়ে প্রতিটা উইককে জমিয়ে তুলতে।
সো লিসেনার্স, আশা করছি সবাই যুক্ত আছেন এবং শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। অনেক কথাই বলে ফেললাম, এই মুহূর্তে আমরা আরও একটা ইন্টারেস্টিং গানে চলে যাচ্ছি। আমরা এখন খুব সুন্দর একটা ইংলিশ গান শুনবো, যেটা হচ্ছে ইমাজিন ড্রাগনদের করা বিলিভার। আর এই গানটার পার্সোনালি বিগ ফ্যান আমি, সো এত কথা বাড়ছি না, আমি এখন সোজা গানে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: হুম, আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের সানডে স্পেশাল এই আড্ডায়। হ্যাঁ লিসেনার্স, সানডে সুরের মূর্ছনা, সানডে হিপ হপ, সানডে মনের জানালা, সানডে ফান্ডে, সানডে স্পেশাল শো, সানডের আড্ডা, কত শত নাম। হ্যাঁ লিসেনার্স, অনেকেই আমাকে বিভিন্ন ধরনের নাম সাজেস্ট করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এখান থেকে যে কোনো একটা সুন্দর নাম আমরা ডিসাইড করবো এবং হচ্ছে আমরা কিন্তু এই আজকের এই আড্ডার নামটা রাখবো। তো আশা করছি অবশ্যই সবাই জানাতে পারেন এই আড্ডার কী নাম চান আপনারা। আর আজকের এই আড্ডাটা টোটালি কিন্তু আনফর্চুনেটলি হয়ে গেল, বাট বেশ ভালো লাগছে কারণ আমি দেখতে পাচ্ছি আমার সাথে সবাই যুক্ত আছে, সবাই মেসেজ করছে, লিখছে। অ্যান্ড অসংখ্য ধন্যবাদ সিফাত ভাইকে। সিফাত ভাই তার অনুষ্ঠান শেষে, অর্থাৎ চক্কর বক্কর বাতচিত শেষেই কিন্তু মানে বলে গিয়েছে যে রিদম চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তারপর দেখলাম যে না, আপনারা মোটামুটি সবাই যুক্ত আছেন, যাক বেশ ভালো লাগা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে লিসেনার্স। আমি কিছু মেসেজে চলে যেতে চাই এখন। ভাইয়া, তুমি তো অবাক যখন শুনলাম সিফু ভাইয়ের কাছে যে আমার বিয়ে এখন থেকে রবিবার থাকবে, আর তুমি আমার SMS পড়েছো কি? কারণ এখন শুধু শুনতে পারছি। হ্যাঁ, আমি আপনার SMS পড়েছিলাম বিয়াইন সাহেব নিশি। আর এখন থেকে আসলে প্রত্যেকটা রবিবারই থাকছি ইনশাল্লাহ, আশা করছি অবশ্যই সবার সাথে থাকবো, গল্প হবে, আড্ডা হবে, আপনারা তো থাকছেনই। আচ্ছা, কাজী আছে আমার সাথে দেখা যাচ্ছে। রিদম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার সাথে যুক্ত আছে আদিল। ওকে, আদিল হচ্ছে আমার মামাতো ভাইয়ের নাম। আদিল, মোস্ট ওয়েলকাম। তারপর দেখতে পাচ্ছি রিদিম, প্রাইভেট শেষ করে চলে আসলাম, বলো তো আমি কে? কি মনে হয় আমি কে হতে পারি? বলো। আচ্ছা, আমাকে রিদিম বলে ডাকে একমাত্র একজনই, সেটা হচ্ছে রংপুর থেকে সামিয়া। অ্যান্ড আমি যদি ভুল না হই, আমার সাথে সামিয়া যুক্ত আছে এই মুহূর্তে। ওকে, তারপর আমি দেখতে পাচ্ছি উমায়না আছে। উমায়নাকে তখন জিজ্ঞেস করছিলাম, উমায়না বলছিল উমায়না খুব বেশি খুশি, সেটাই জানতে চাচ্ছিলাম যে কেন এত খুশি। সে এটা রিপ্লাই করেছে, কারণ কালকে তোমার বার্থডে আর তার পরের দিন জাংকুকের বার্থডে। ও আচ্ছা, ও যাক, বেশ বেশ উমায়না, খুব ভালো লাগলো ব্যাপারটা। রাফি আছে রংপুর থেকে দেখা যাচ্ছে। অগ্রিম শুভ জন্মদিন, আমাদের আড্ডার নাম দিয়ে দাও। আচ্ছা, ওকে ওকে, সবাই আসলে অগ্রিম শুভ জন্মদিন জানাচ্ছে, অ্যাডভান্স উইশ করছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যে আসলে মনে রেখেছেন যে আগামীকাল আমার বার্থডে বা 31st August আমার বার্থডে, এই ব্যাপারটা আমার কাছে খুবই, আমি মানে যত আপনাদের মেসেজ দেখছি আই এম গেটিং এক্সাইটেড যে আসলে সবাই মনে রেখেছেন বা ব্যাপারটা এখন পর্যন্ত মাথায় আছে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি বরিশাল থেকে তারেক আছে আমার সাথে দেখা যাচ্ছে, বড় ভাই দেখেছে আমাকে। অবশ্যই তারেক, এখন থেকে ইনশাল্লাহ সবসময় ছোট ভাই আপনার প্রতি ভালোবাসা থাকবে, আশা করছি সবসময় যুক্ত হবেন, যুক্ত থাকবেন। নারায়ণগঞ্জ থেকে আমার সাথে যুক্ত আছে তানজিলা দেখা যাচ্ছে। তানজিলা, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। জিনিয়া আছে আমার সাথে। জিনিয়া কোথায়? জিনিয়া, জিনিয়া, জিনিয়ার মেসেজটা কোথায়? তোমার যেই নামটা ভালো লাগে সেটাই দিও, শোয়ের নাম আমার কাছে সেটাই ভালো। কোথায়? শুনতে পারিনি তো, ট্রিট কবে পাচ্ছি? দিবা তো নাকি বলবা ওখানে যেতে? আমি কিন্তু শুনবো না ট্রিট। ওকে জিনিয়া, আপনার যদি ট্রিট প্রয়োজন হয় আমার সাথে দেখা করতে হবে, আর আমার সাথে যদি আপনি দেখা করেন আমি প্রমিস করছি আপনাকে অনেক বড়সড় একটা ট্রিট দিব, অনেক বড়সড় একটা ট্রিট দিব। তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাথে দেখা করতে হবে একটু কষ্ট করে। যাই হোক লিসেনার্স, আমাদের আড্ডা জমে উঠেছে, দেখতে দেখতে সময়ও কিন্তু এগিয়ে যাচ্ছে। প্রথম ঘন্টা না, সরি, দ্বিতীয় ঘন্টা শেষ পর্যায়ে আছি। এই মুহূর্তে আরেকটা গানে যাচ্ছি, পরবর্তী ঘন্টায় আবারও আসবো। এখন আমরা কোক স্টুডিও বাংলার হান্দে আর মুস্তাফার করে একটা গান শুনবো, রুমঝুম। এত কথা বাড়াচ্ছি না, সোজা গানে যাচ্ছি, পরবর্তী ঘন্টা আবার ফিরে আসি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই ততক্ষণ পর্যন্ত সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটর, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাচিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের এই সানডে স্পেশাল আড্ডায়। আশা করছি সবাই যুক্ত আছেন আমার সাথে। দেখতে দেখতে শেষ ঘন্টায় কিন্তু চলে এসেছি, পুরো আনফর্চুনেট একটা আড্ডা আসলে না বলে চলে এসেছি। অ্যান্ড আসলে না বলে চলে আসার মধ্যে একটা মজা আছে, এই যে এখন যখন আমি দেখতে পাচ্ছি যে আমার বন্ধুবান্ধব, আই এম সরি, এখন যখন দেখতে পাচ্ছি যে আমার বন্ধুবান্ধব আমার আগেই এসে যুক্ত হয়ে বসে আছে, তারা মেসেজ করছে, তারা লিখছে, এর থেকে বেস্ট মোমেন্ট আই গেস আর হতে পারে না। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত আছেন। শেষ ঘন্টায় আছি, শেষ ঘন্টা শুরুর মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন থেকে প্রতি রবিবার কিন্তু রিদম থাকছে আপনাদের মাঝে সানডে স্পেশাল একটা অনুষ্ঠান নিয়ে। সো কি অনুষ্ঠান হতে যাচ্ছে সেটা যদি আপনারা জানতে চান, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চোখ রাখতে হবে, ঢাকা এফএম 90.4 টিউন করে কিন্তু সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে। আর আমার সাথে আজকের এই আড্ডায় অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার সাথে পড়ি আছে রংপুর থেকে, দেখা যাচ্ছে কোথায় আমার সাথে যুক্ত আছে লালমনির হাট থেকে আদিল, হ্যাপি বার্থডে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ আদিল, থ্যাংক ইউ সো মাচ, মিনস এ লট। যদিও আজকে আমার বার্থডে না, আমার বার্থডে আগামীকাল, অর্থাৎ আজকে রাতের 12টার পর আর কি। অনেকেই অ্যাডভান্স উইশ করছেন, সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে যুক্ত আছে, তানজিলা আছে নারায়ণগঞ্জ থেকে, হ্যাপি বার্থডে টু ইউ। আর জে রাইসুল আলম রিদম, মিনস এ লট, থ্যাংক ইউ সো মাচ, সবাই দেখি অ্যাডভান্স উইশ করে দিচ্ছে আমাকে। কাজী আছেন আমার সাথে, রিদম ফোন দিয়েছি ধরেন প্লিজ। ও হো, আনফর্চুনেটলি আমরা তো আসলে কারো কল রিসিভ করতে পারছি না, সো আশা করছি আপনারা কল দিলে হয়তোবা নিজেও মানে হয়তোবা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, বা আমরাও ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যখন আমরা একটা কল পিক করতে না পারি। সো আমার মনে হয় কলটা আসলে একটু অ্যাভয়েড করাটাই বেটার, মানে আপনারা চেষ্টা করবেন নাম্বারে লেখার জন্য, যদি কিছু বলার থাকে, আপনি আড্ডা দিতে চাচ্ছেন, আপনি এনজয় করতে চাচ্ছেন, জয়েন করেন না রিদমের সাথে, রিদমের সাথে ফাটাফাটি আড্ডা হবে, বাট একটু কষ্ট করে টেক্সট করেন, বিকজ নাম্বারে কল দিলে আসলে আমরা সে কলটা পিক করতে পারছি না। অ্যান্ড এখানে হয়তোবা দেখা যায় আমরা নিজেরও একটা ফ্রাস্ট্রেশনে চলে আসি, বা হয়তোবা আপনাদের মধ্যেও একটা খারাপ লাগা কাজ করবে যে কল দিচ্ছি কলটা কেন ধরছে না। সো বেসিক্যালি কলের নাম্বারগুলো আসলে নাম্বারের কলগুলো ইদানিং ধরা হয় না, যার কারণে আমরা কলগুলো ধরতে পারছি না। আপনার যদি কিছু বলার থাকে আপনি অবশ্যই আমাকে লিখতে পারেন। যাই হোক, কাজী ভাইও আমাকে উইশ করেছেন, হ্যাপি বার্থডে জানিয়েছেন, অ্যাডভান্স বার্থডে, হ্যাপি বার্থডে, মিনস এ লট, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আরেকটা গানে যাব, আমি আবার ফিরে আসছি। আমরা অনুপম রয়ের দূরবীনে চোখ রাখবো না অ্যালবামের বেঁচে থাকার গানটা শুনে আসছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

পিপল, হ্যালো সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। দিস ইজ আর যুর রিদম হিয়ার। আমি এখন পর্যন্ত কিন্তু আছি, দেখতে দেখতে আমরা শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি। 7:20 আর আমাদের আনফর্চুনেটলি আড্ডাটা কিন্তু আজকে বিন্দাস জমে উঠেছে এবং আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত ছিলেন। মানে আজকের এই যে আড্ডাটা ছিল, রবিবারের আড্ডাটা বা সানডে স্পেশাল, এই যে আড্ডাটা, এই আড্ডাটার কিন্তু আসলে মানে টোটালি কোনো কথা ছিল না আজকে হওয়ার মতো, বাট আনফর্চুনেটলি কিন্তু আড্ডাটা হয়েই গেল। সো আশা করছি সবাই আড্ডাটা এনজয় করেছেন এবং আমার সাথে যারা আজকে যুক্ত আছেন সবার উদ্দেশ্যেই বলছি যে এখন থেকে আমাদের প্রতিটা উইকের প্রতিটা রবিবারই কিন্তু আমরা এনজয় করবো, কজ রবিবার নিয়ে সানডে স্পেশাল কোনো শো নিয়ে কিন্তু আমি রিদম থাকছি আপনাদের সাথে। যাই হোক, আশা করছি আজকের প্লে লিস্টের যে গানগুলো প্লে হচ্ছে একের পর এক গানগুলো সব এনজয় করছেন। খুব সুন্দর সুন্দর গান কিন্তু আমরা শুনছিলাম অ্যান্ড আশা করছি আরও কিছু মানে ভালো ভালো গান কিন্তু অপেক্ষা করছে, আশা করছি সেই গানগুলো আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি সরাসরি এখন একটু কমেন্ট সেকশনে চলে যেতে চাই, কারণ অনেকেই যুক্ত আছে, দেখি কে কে যুক্ত আছে আমার সাথে। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সোহাগ, যুক্ত আছে যাত্রাবাড়ি থেকে। সোহাগ হ্যালো হ্যালো। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, ও কোথায় কোথায়, আচ্ছা নামটা লিখে নি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে শ্রীতা যুক্ত হয়ে গেছে। দাদা ভাই, আমার তো বিশ্বাস হচ্ছে না আজ আপনাকে শুনছি, জানেন আজ হঠাৎ আপনাকে শুনে আমি তো অবাক, ফোন অন করা মাত্রই আপনাকে শুনলাম, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, কাল আপনার জন্মদিন তাই না? হ্যাঁ, আগামীকাল আমার জন্মদিন। আচ্ছা যাই হোক, শুভ জন্মদিন দাদা ভাই, উপরওয়ালার কাছে আপনার জন্য দীর্ঘায়ু আর আপনার ভালো থাকা কামনা করছি। শ্রীতা, শ্রীতা অসংখ্য ধন্যবাদ। আর ফর দ্য ফার্স্ট টাইম মনে হচ্ছে যে আসলে বার্থডের আগের দিন বা বার্থডের আগে এত এত অ্যাডভান্স উইশেস পাচ্ছি, মাই গুডনেস। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ, থ্যাংকস টু এভরি ওয়ান, কজ আপনারা এতটা ভালোবাসছেন, এতটা আপন করে নিয়েছেন। আমার বার্থডে আমার নিজের খেয়াল নেই, বাট আপনারা কিন্তু খেয়াল রেখেছেন, মনে রেখেছেন, সব অ্যাডভান্স উইশ করছেন, মিনস এ লট, মিনস এ লট। আমি আমি আসলে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আই লাভ ইউ অল। আসলে আপনারা মানে আমার মন টন একবারে একবার সব কেড়ে রেখে নিলেন, যাই যাই দেখছি আর কি আমি। যাই হোক, ধন্যবাদ শ্রীতা। আচ্ছা, জিনিয়া আছে দেখা যাচ্ছে আমার সাথে, যেটা ভেবেছি তাই বললে যে তোমার শহরে যেতে, কখনো যদি সুযোগ হয় তবে যাবো ট্রিট নিতে। না না, অবশ্যই অবশ্যই চলে আসবেন। আর একটা ইচ্ছা বলি, যে আমার জন্মদিন 4 তারিখ, তুমি যদি শুভেচ্ছা জানাও পার্সোনালভাবে তো ট্রিট ভুলতে পারি। না না না, দেখেন জিনিয়া, প্রয়োজনে আমি 4 তারিখ আপনাকে উইশ করবো, ইটস ওকে, বাট ট্রিট ভুলে যেতে হবে আমি কিন্তু এরকমটা বলিনি। ট্রিট পাবেন, কোনো সমস্যা নেই, ট্রিট পেয়ে যাবেন, একটু সময় করে চলে আসতে হবে। ব্রো কেমন আছেন? আমি সিফাত, কোথায়, রংপুর থেকে। ওকে সিফাত, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে বরিশাল থেকে তারেক আছে। বড় ভাই, তোমার হাসি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরও একটা নাম পেয়েছি, সানডে কি শো আড্ডা, ওকেই চলে, খুব সুন্দর নাম। তবে একটু মানে এখানে একটা ব্যাপার আছে আর কি, মানে আমাদের আড্ডাটা আসলে মূলত কীভাবে জমে উঠবে সেই পারবে আমি একটা নাম চাচ্ছি, যাই হোক সেটা নিয়ে অবশ্যই ভাববো। এই মুহূর্তে আরেকটা গানে যাচ্ছি আমি, আমরা এখন সৌরিনের করা পদ্মা পুরাণ অ্যালবামের গোলাপি গানটা শুনবো, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যার শেষটা কেউ জানে না।
1: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: You're listening to Taka FM 90.4.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারআইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারআইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.be। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই যে আমাদের আড্ডাটা ছিল, এই আড্ডাটা টোটালি একটা আনফর্চুনেট আড্ডা ছিল। কেউ হয়তো বা জানতেন না ওভাবে যে আজকে রিদম আসতে পারে, বা আসলে রবিবারের ইউজুয়ালি রিদমের আসার কোনো কথাও ছিল না। আমরা সবাই জানি যে রবিবার মানে কিন্তু সিফাত ভাই থাকে, বা সিফাত ভাইয়ের হচ্ছে চকর বকর বাচ্চা নিয়ে থাকে। বাট আনফর্চুনেটলি আমি কিন্তু রিদম কিন্তু হাজির হয়ে গেলাম, এবং এই যে আমাদের মানে হুট করে যে একটা আড্ডা জমে উঠলো, এবং ব্যাপারটা আসলে আমি খুব এনজয় করলাম যে আসলে আপনারা সবাই এতটা ডেডিকেটেড, এতটা আসলে ভালোবাসছেন, এতটা ভালোবাসা দিচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ মেঞ্জেলট। আর আমি অনেকের কাছ থেকে হচ্ছে আমি সাজেশন নিচ্ছিলাম যে আমাদের এই সানডে স্পেশাল অনুষ্ঠানটা কী নাম দিতে পারি। সো অনেকেই অনেক কিছু লিখেছেন, অনেক নাম লিখেছেন, সবার নামগুলি কিন্তু মোটামুটি ভালো লেগেছে, পছন্দ হয়েছে। সো দেখি এখন দেখা যাক কী হয়, আমরা অবশ্যই একটা সিদ্ধান্ত নিব। আর আমি যদি বলি, এই মুহূর্তে আমার সাথে অনেকেই যুক্ত আছে। আমি যাওয়ার আগে অবশ্যই সবার মেসেজ একটু দেখে যেতে চাই যে কে কে যুক্ত আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু পড়িয়ে আছে রংপুর থেকে, কালকে মাদ্রাসায় শেষ পরীক্ষা, কালকে হাদিস পরীক্ষা হবে, 50টা হাদিস তোমাকে শুনতে শুনতে মুখস্থ করলাম সবগুলো। ওরে বাবা, মাল্টি ট্যালেন্টেড দেখি, মাশাল্লাহ মাশাল্লাহ পড়ি। খুব ভালো যে আসলে মানে আমাকে শুনতে শুনতে আবার পড়াও মুখস্থ করলেন, এটা আসলে একটা ইনসেন্ট ব্যাপার। আচ্ছা, তাওসিফ আছে আমার সাথে দেখা যাচ্ছে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে, মেহেরিন যুক্ত আছে আমার সাথে। ওকেই, আচ্ছা। তারপর তারিক লিখেছে বড় ভাই কিং অফ সানডে, তাই নাকি? ওকে, যিনি আছে দেখা যাচ্ছে, তোমার শুভেচ্ছা অপেক্ষা করব। জানো তুমি আজ নতুন শো করবে আর আগামীকাল তোমার জন্মদিন, তাই আপুর সাথে আজও যাইনি আগামীকালও যাব না। ওরে বাবা, মানে জিনিয়া তো দেখি ফুল ডেডিকেশন দিয়ে আসলে রিদমের সাথে থাকে সবসময়। ও মিন্স লর্ড জিনিয়া, আসলে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যিনি আসলে সবসময়ই মানে তার সবটা দিয়ে কিন্তু মানে কানেক্টেড থাকার চেষ্টা করে আর কি। এ ব্যাপারটা আমি খুব এনজয় করি, খুব ভালো লাগে। অ্যান্ড আরও একবার থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি কেউ একজন লিখেছেন রাইট। ওকে, কী রাইট সেটা লিখে নিই। আচ্ছা, আমার পুরো নামটা হলো সাইদুল ইসলাম সোহাগ। আচ্ছা ভাইয়া, আপনার কাছে কোনটা ভালো লাগে, সোহাগ নাকি সাইদুল? আপনার সাইদুল নামটা বেশ সুন্দর, মাশাল্লাহ দিলে। দুইটা নামই খুব সুন্দর, বাট সাইদুলটা মানে একটা ভালো লাগে আর কি, সাইদুল নামটার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আমার মনে হয় সাইদুলটাই বেটার, সোহাগের থেকে সাইদুলটা বেশি ভালো লাগছে। আচ্ছা, তারপর সানিম বিদায় নিয়েছে দেখা যাচ্ছে। আজকের মতো বিদায়, ভালো থেকো, ভালো রেখো রিদম ভাই। হ্যাঁ, আমিও বিদায় নিচ্ছি, বিদায় মুহূর্তে আছি সানিম। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে যুক্ত আছে, কোথায়? 12টায় তো SMS করতে পারবো না, তাই আগাম জানাচ্ছি হ্যাপি বার্থডে আরজে রিদম। থ্যাংক ইউ সো মাচ। তোমার জীবন সুখের হোক, তুমি সবসময় ভালো থাকো, সুখে থাকো, এটাই প্রার্থনা করি। মিন্স এ লট। আসলে মানে আপনাদেরকে যতই থ্যাংক ইউ দিব, আমার মনে হয় এটা আসলে কখনো এভাবে থ্যাংকস দিয়ে কুলাতে পারবো না। জাস্ট একটা কথাই বলবো যে আসলে থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি, আমাকে এতটা সাপোর্ট দিচ্ছেন, ভালোবাসছেন। লাভ ইউ অল। আচ্ছা, যিনিও বিদায় নিয়েছে দেখা যাচ্ছে, বাই, অনেক ভালো থাকো তুমি, অগ্রিম আবারও শুভ জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ জিনিয়া, আবার কথা হবে আগামীকাল। দেখতে পাচ্ছি কেউ একজন সালাম দিয়েছেন, হাই আসসালামু আলাইকুম, নামটা লিখে নিই, নামটা লিখলে হয়তো বা খুশি হতাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আরও একজন আছেন, সেও সালাম দিয়েছে, নামটা লিখে নাই, ইস্পিহা আই গেস। আচ্ছা, আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে, অহনা যুক্ত আছে দেখা যাচ্ছে। অহনা, মোস্ট ওয়েলকাম। যাই হোক, সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যে আজকের আমাদের এই যেই অনুষ্ঠানটা ছিল, আনফর্চুনেট একটা অনুষ্ঠান ছিল, সবাই যুক্ত হয়েছেন এবং সবাই কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি বলি, আমার কমেন্ট সেকশনেও কিন্তু উমের আহান আমাকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এই যে যারা এতটা সমজুরে ছিলেন সবাইকে আসলে মনন্তস্থল অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। সো সানডে স্পেশাল অনুষ্ঠান নিয়ে এখন থেকে হয়তোবা প্রতি উইকেই আর যে রিদম থাকছে আপনাদের সাথে, এবং আশা করছি অবশ্যই এখন থেকে সানডে স্পেশাল শোগুলো জমজমার হয়ে উঠবে, প্রতিটা সানডে আমরা করে তুলব ফাটাফাটি। হ্যাঁ লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো এই সানডে স্পেশাল নিয়ে আগামী রবিবার। বাট এমনিতে তো কালকে আসছি, কালকে দুপুরবেলা 2টা বাজে চলে আসবো ঢাকা এফএম 90.4 এ উইথ মিড দ্য ফিলস। সো কালকে দুপুরবেলা সবার সাথে আবারও কথা হচ্ছে, আশা করছি সবাই আবার যুক্ত হয়ে যাবেন। আর এই বিদায় মুহূর্তে আমরা খুব সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নেব, যেটা হচ্ছে জেসন ডেরুলোর করা একটা গান, এটা হচ্ছে বিলবোর্ড ভলিউম 2 আই গেস অ্যালবামের একটা গান, ইন মাই হেড। সো এই গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: আর্টস।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Taka FM 90.4.
1: সারা দেশে
0: সবার সাথে।
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Rock Nation X Station.
1: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
2: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
3: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল।
2: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিসেল। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
3: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে

পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

কেউ নয় বিস্তৃত ভাই হয়, এ আমার কেউ নয় বিস্তৃত ভাই হয়। শুনে তাই মাথা ঘরে বন মন মন মন সুই গাছ, আই এম সিটিং অ্যালোন, আই এম সিটিং অ্যালোন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে 2 ঘন্টা। কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত, গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বললেন রাষ্ট্রপতি। দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে লালদিয়া কন্টেইনার টার্মিনাল হবে মাইলফলক, মন্তব্য অর্থমন্ত্রীর। আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে 2 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে আগামীকাল ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোকে তাগিদ দেওয়ার বিষয়টি পালনের মূল লক্ষ্য। কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীর বাংলাদেশ চিরমৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি করা হবে। এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না উল্লেখ করে তিনি বলেন, এই দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: 2019 সালে মার্চ মাসের 8 তারিখে রাত্র 11টার সময় আমি এই প্রাইমারি স্কুলের ওখান থেকে ঠিক আমার এইখানে আসার সময় ওরা আমাকে তুলে নিয়ে যায়।
3: ঢাকার মিরপুরের দারুসসালামের বাসিন্দা মোহাম্মদ আবুল মিয়া এভাবেই তার গুম হওয়ার কথা তুলে ধরেন।
2: এক বাসায় অন্ধকার অবস্থায় ঢুকায়, ওখানে কিছু সময় রাখে, রাখার পরে তারা শারীরিক টর্চারিং করে।
3: আবুল মিয়া ফিরতে পারলেও অসংখ্য মানুষ আজও ফিরতে পারেননি, জীবিত কিংবা মৃত, যাদের ফেরার অপেক্ষায় এখনো পথপানে চেয়ে থাকেন স্বজনরা। তাদের একজন পিরোজপুরের মোহাম্মদ বাবুল হাওলাদার 2011 সালের 8ই মার্চ থেকে ছেলের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন বয়সের ভারে রিজু এই ব্যক্তি।
4: পিরোজপুর দুর্গাপুর গ্রাম থেকে ওর খালুর বাড়ি থেকে ওই সময় র‍্যাপ পরিচয় দিয়ে কিছু পোশাক ছাড়া লোক এরা এসে তুলে নিয়ে যায়।
3: গুম হওয়া অনেকের লাশ মিলত যেখানে সেখানে, এমনই এক হতভাগ্য ইসমাইল হোসেন আলামিন। 2011 সালের 28শে নভেম্বর আলামিনকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয়ার 8 দিন পর মুন্সীগঞ্জের ধলেশ্বর নদীতে মেলে তার লাশ। ছেলের শোকে কাতর আলামিনের মা আজও দরজায় করানাড়া শব্দে চমকে ওঠেন। এই বুঝি ফিরল তার নারী ছেড়া দহন।
5: আমার ছেলে খুলনা লং মাসের থেকে আসার পরে ওরে তুলে নিয়েছে, রাত্রে ধরে নিয়েছে 10টার সময়।
3: চলতি বছরের 5ই জানুয়ারি প্রকাশিত অন্তর্বর্তী সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন অনুযায়ী বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় প্রায় 6,000 মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের মধ্যে 1,282 জন ফিরলেও অধিকাংশ মানুষই আজও নিখোঁজ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের ঘটনার সাথে জড়িত অপরাধী যত বড় ক্ষমতাবানই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি করা হবে।
6: আর কোন মাকে সন্তানের জন্য, কোন স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না। প্রতিটি গুমের ঘটনার সাথে জড়িত অপরাধীদের, তা সে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, এই দেশে বিচারের মুখোমুখি করা হবে। আইনের সর্বোচ্চ শাস্তি তাদের পেতেই হবে। এই দেশে ফ্যাসিবাদ ফিরে আসার সকল পথ চিরতরে বন্ধ করা হবে। রাষ্ট্রের আরেকটি পবিত্র দায়িত্ব গুমের শিকার পরিবারগুলোর পাশে আন্তরিকভাবে দাঁড়ানো। আমি বিশ্বাস করি সরকার এ বিষয়ে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে ও আরো করবে।
3: গুমের শিকার ব্যক্তিরা সুবিচার পাবেন এমন প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গুম বন্ধে কঠোর আইন করার কথা জানান।
7: বাংলাদেশের গণতন্ত্রগামী মানুষ অন্তত এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে একতাবদ্ধ। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, জাতীয় সংসদে কথা বলব, এই মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার প্রতিরোধ আইন নিয়ে কথা হবে, আপনাদের সকলের বক্তব্য আমরা ধারণ করব, আলাপ আলোচনার মধ্য দিয়ে সমঝোতার মধ্য দিয়ে একটি সুষ্ঠু সুন্দর শক্তিশালী আইন আমরা পাশ করব।
3: অনুষ্ঠানে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া পরিবারের সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরেন এবং গুমের ঘটনাসমূহের যথাযথ বিচার নিশ্চিতের দাবি জানান। মোহসেন কবির, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় চীনের রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানান। তিনি প্রধানমন্ত্রী তারিক রহমানের সাম্প্রতিক চীন সফরের অংশ হিসেবে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মোংলা বন্দর আধুনিকায়নে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর এবং মোংলা এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠার সম্ভাব্য সহযোগিতা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন, অন্তত 30টি চীনা কোম্পানি এদেশে প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং এতে বাংলাদেশের অন্তত 1,00,000 মানুষের কর্মসংস্থান হবে। বৈঠকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ দ্রুত শুরু করা এবং প্রতিমন্ত্রী পর্যায়ের 2+2 কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ চালুর উদ্যোগ সহ বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল একটি মাইল ফলক হবে। তিনি চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। ডেনমার্ক ভিত্তিক টার্মিনাল অপারেটর APM টার্মিনালস 550 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: রোববার সকাল 11টায় চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়া প্রজেক্ট সাইটে নির্মাণ হতে যাওয়া লালদিয়া কন্টেইনার টার্মিনালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর শুরু হয় মূল কার্যক্রম। পরে অতিথিরা লালদিয়া কন্টেইনার টার্মিনালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগিয়ে যেতে এই টার্মিনাল একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে ভূমিকা রাখবে।
9: আমাদের লজিস্টিক্স এর দিক থেকে, ট্রেড ফেসিলিটির দিক থেকে এবং এই এলাকার সহ বাংলাদেশের উন্নয়নের দিক থেকে আমরা যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কথা বলেছি 2034-এর মধ্যে, এটা একটা মাইলস্টোন হিসেবে কাজ করবে।
8: বিশেষ অতিথি নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়নের চলমান এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
10: আমাদের আমদানি রপ্তানি যে বাণিজ্য, তার প্রসার হতে চলেছে, আন্তর্জাতিক মানের হতে চলেছে, সেই জায়গা থেকে দিনটি স্মরণীয়। নিশ্চয়ই এটা জাতির জন্য সুসংবাদ, দেশের জন্য সুসংবাদ। বর্তমান যে সরকার আছে তার প্রতি, আন্তর্জাতিক বড় বড় প্রতিষ্ঠানের যে আস্থা আছে, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চায়, সেটার আমার মনে হয় আজকে প্রতিষ্ঠিত হতে চলেছে।
8: ব্যবসায়ীরা বলছেন, এটি চট্টগ্রাম বন্দরের জন্য নতুন এক মাইল ফলক।
11: তাই আজকে নতুন যুগের যে সূচনা হলো, আমি মনে করি এটা চট্টগ্রামের জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি হলো।
8: অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মনিরুজ্জামান, এফএম টার্মিনালস লালদিয়ার সিও রমেশ টেবিট, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া ও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার বক্তব্য রাখেন। লালদিয়া কন্টেইনার টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হবে বলে জানান সংশ্লিষ্টরা।
0: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শোহাদা বিন ওসমানের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। মন্ত্রী দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম উপস্থিত ছিলেন। পরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 2 লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। এর মধ্যে 10,000 শ্রমিককে বিনামূল্যে নেবে 10 দেশটি। প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে জনশক্তি রপ্তানি শুরু হবে। মীর শাহী আলম জানান, মালয়েশিয়ায় অনিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত নিবন্ধনের আওতায় আনতে অনুরোধ করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকল, সোলার প্যানেলের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ, হালাল ফুড খাতে মালয়েশিয়ার প্রায় $2 বিলিয়ন বিনিয়োগের ব্যাপারে প্রস্তুতি চলছে এবং খুব দ্রুতই এই সকল প্রক্রিয়া শুরু হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত ও ইলেকট্রিক অটোরিকশার চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। 6 যাত্রী বহনকারী কোন ই রিকশা ঢাকার 2 সিটি কর্পোরেশনের নিবন্ধের আওতায় আসবে না বলে তিনি জানান।
12: এই ই রিকশাগুলো যত্রসত্র এখন তৈরি হচ্ছে, কে কোথায় তৈরি করছে আমাদের কাছে কিন্তু কোনো হিসাব নাই। এগুলো আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো যে বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ডিজাইন অনুযায়ী যারা প্রোডাকশন করবে এই ফ্যাক্টরিগুলোরও লাইসেন্স সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাছ থেকে রেজিস্টার্ড কোম্পানি হতে হবে এবং পৌরসভার কাছ থেকে দিতে হবে।
0: এদিকে সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্ক ফোর্স কমিটির এক জরুরি সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেন, ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অসম্পন্ন কাজ শেষ করে চালু করতে প্রায় 902 কোটি টাকা প্রয়োজন হবে। তিনি আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তথ্য জানান। এর আগে জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3:30 স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য শওকতার আক্তারের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সারাদেশে প্রায় 1498টি পর্যটন কেন্দ্র চিহ্নিত করে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। একই সঙ্গে জাতীয় পর্যটন নীতিমালা 2026 প্রণয়নের কাজও শুরু হয়েছে বলে জানান তিনি। পর্যটন মন্ত্রী আরো জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রুট সম্প্রসারণ ও আয় বাড়ার সঙ্গে সঙ্গে সরকার ভবিষ্যতে বিমান ভাড়া আরও কমানোর বিষয় বিবেচনা করছে। এদিকে লক্ষ্মীপুর 2 আসনের সরকারি দলের সদস্য আবুল খায়ের ভূঁইয়ার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু সংসদকে জানান, চলতি অর্থবছরে ভূমি উন্নয়ন কর বাবদ প্রায় 1,208 কোটি 45 লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
13: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি আজ রংপুর নগরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আগামী বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেল জানায়, আগামী বুধবার রাত 9টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মির্জা আব্বাসের ঢাকায় অবতরণের কথা রয়েছে। মিডিয়া সেল জানায়, তিনি এখন অনেকটা সুস্থ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে বাংলাদেশ কোনো ঝুঁকি দেখছে না এবং এটি অন্যান্য অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততাকে বাধাগ্রস্ত করবে না। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের বিন আবিয়া আজ তার সঙ্গে সাক্ষাতের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ প্রস্তাবিত চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে এবং সকল দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য বজায় রেখে একটি সমন্বিত এবং নমনীয় পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি অনুসরণ করবে ঢাকা। আন্তর্জাতিক শান্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যেখানেই বাংলাদেশের অভিজ্ঞতা ও দক্ষতা অবদান রাখতে পারবে, ঢাকা সেখানেই তার সম্পৃক্ততা অব্যাহত রাখবে। দেশে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় হাবের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হাবের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1516টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 967 জনে। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 93 জনে। স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1097 জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
13: এবারে আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নেওয়ার পর বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবশেষে নিজ দেশে ফিরে যাচ্ছে। প্রায় আট মাস মধ্যপ্রাচ্যে সমুদ্র অবস্থানের পর রণতরীটি ইতোমধ্যে সিঙ্গাপুর প্রণালী অতিক্রম করেছে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি আজ এ তথ্য জানায়। রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নিজ দেশে ফিরে যাওয়াকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসের ঘটনায় নেপাল ও তিব্বতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 768 জনে দাঁড়িয়েছে। এখনও 3,000 বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত অন্তত 752 জন মারা গেছেন এবং 2,500 বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তিব্বতে 16 জনের মৃত্যু হয়েছে এবং 546 জন নিখোঁজ রয়েছেন। গ্রিসের সঙ্গে 3.4 বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ইসরায়েল। আগামীকাল তেল আবিবে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে অ্যাকিলিস শিল্ড। এর লক্ষ্য হল গ্রিসের জন্য বহুস্তরীয় আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। খেলার খবর ক্রিকেট। আগামীকাল দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ইন্দোনেশিয়া মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। এদিকে একই ভেন্যুতে টুর্নামেন্টের তৃতীয় দিনে থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা এক ওভারে বিনা উইকেটে 13 রান করেছে। এদিকে অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ অ্যাডিলেড স্ট্রাইকার্স 25 রানে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অ্যাডিলেড স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 177 রান করে। জবাবে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি 20 ওভারে 8 উইকেট হারিয়ে 152 রান করতে সক্ষম হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত। গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বললেন রাষ্ট্রপতি। দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে লালদিয়া কন্টেইনার টার্মিনাল হবে মাইল ফলক, মন্তব্য অর্থমন্ত্রীর। আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে 2,00,000 কর্মী নেবে মালয়েশিয়া। রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবশেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে আগামীকাল ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হল।
15: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

কাগজের খেয়া ভাসছে, বুক থুক পুক ছাদ পানা মুখ ছিলে কোঠা থেকে হাসছে, মেঘের

আজ মিথ্যে মম চিত্তে কেঁচে নাচে মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: Destination, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999। ছত্রিশ টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 93.4

দশ মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 93.4

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার তত

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: कुछ तो जवाब दोगी ना।
1: Tune in Taka FM 90.4.

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: destination, এক স্টেশন।
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যা শেষটা কেউ জানে না।
1: এক নেশন এক স্টেশন।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।